ভাবে যে সমস্ত কিছু অন্যরকম হয়ে যায় সেটা আমাদের একটু বুঝতে হয়। কখনো গরম, কখনো নরম, কখনো গরম, কখনো ঠান্ডা। আমাদের মধ্যেই একটা প্রচলিত কথা আছে, সেই ঠান্ডা গরমের মধ্যেই আমাদেরও কখনো উষ্ণতা, আবার কখনো শীতলতা। এইগুলো নিয়ে আমরা যখন এগিয়ে যাই, তখন বারবার মনে পড়ে তাঁর লেখার কথা, তাঁর গানের কথা। অগ্নিবাণ সে তো কবেই তিনি বলে গেছেন।

আসলে এই যে গরমের রুক্ষ হাওয়ায় মনটা যখন কিরকম হয়ে যায়, তখন বৃষ্টির হালকা ছোঁয়া মনটা আবার যেন কেমন করে দেয়। কিন্তু তিনি যখন লিখেছিলেন বৈশাখ হয়ে মৌনি তাপস, কখনো গ্রীষ্মের দাবদাহ, আবার কখনো বৃষ্টির ঝনঝনানি তার মনকে কখনো বিভিন্নভাবে ব্যাকুল করেছে, কিন্তু সেগুলোই যখন লেখার মধ্যে দিয়ে আমরা পড়ি, তখন বুঝতে পারি যে এই যে বৃষ্টি, কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত, কখনো বসন্ত, বিভিন্ন সময়ে তিনি মনে যেমন দোলা লাগিয়েছেন, মনেতে রং লাগিয়েছেন, ঠিক তেমনভাবেই তার লেখার মধ্যেও তিনি কিন্তু বারবার তার রঙের ছটা দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়ে গেছেন। আসলে তিনি বরাবরই আমাদের কাছে বড় মনোহর হয়ে উঠেছেন।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে মনটা সত্যি অন্যদিকে চলে যায়, অন্য রকম ভাবে। আর ঠিক সেই রকম ভাবে ঘড়ির কাঁটাও টিক টিক করতে করতে জানিয়ে দেয় যে এবার কিন্তু থামতেই হবে। তাই আজ আপাতত এ পর্যন্তই, যেতে যেতে আরো কিছু গান শুনবো, কিন্তু সেই গান শুনতে শুনতে আপাতত বিদায় নিতেই হচ্ছে আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে। সবাই ভালো থেকো, আর অবশ্যই টিউন করো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

সুপ্রভাত, স্টুডিওর ঘড়িতে সময় এখন ভোর 6:12 হয়ে 18 সেকেন্ড। এখন থেকে 7টা পর্যন্ত প্রভাত বিনা শুনবেন 100.1 FM গোল্ডে। আজ আপনার সঙ্গে আছি গোপা, আমাদের সঙ্গে আছেন প্রত্যেক দিনের মতন নানান শিল্পী তাদের নানান গান নিয়ে। অনুপ জলটার এই গান শুনতে শুনতে আজকের প্রভাত বিনার ভোরের আলো ফুটলো।

অনুপ জলোটার কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে চলে আসি এবার প্রভাত বীণায়। আমরা যে প্রত্যেক দিন আমাদের জীবনের প্রতি মুহূর্তের কিছু কিছু কথা বেছে নিয়ে আসি এই ভোরবেলায়। আজকে এই ভোরবেলায় আমরা খুঁজতে চেষ্টা করব মন ভালো করার ওষুধ। না, একেবারেই কোনো ডাক্তারের দেওয়া বড়ি নয়, এই ওষুধ এমন এক ওষুধ যা কিন্তু সবসময় টাকা দিয়ে কিনতে হয় না। এমন ছোট ছোট জিনিস যা অনেক সময় বিনা পয়সাতেও পাওয়া যায়, কিন্তু আমাদের মনকে জোর দেয়, আমাদের মনের মধ্যে যে সমস্ত ব্যথা বেদনা, আমাদের মনের মধ্যে যে একটা উচাটন ভাব, সমস্ত কিছু কিন্তু সেই বিনা পয়সার ওষুধ সরিয়ে দিতে পারে, বা সেই বিনা পয়সার ওষুধ ধীরে ধীরে মনকে ভালো করতে পারে। কখনো এক কাপ চা, কখনো পুরনো দিনের গান, কখনো কারুর একটা যাকে খুব পছন্দ করি, যে খুব কাছের, কেমন আছো এইটুকু বলা, অথবা ঠিক এরকম ভোরবেলায় উঠে আকাশ দেখা, বা কোনো জলের পাশ দিয়ে যাওয়া, পুকুর হতে পারে, ঝিল হতে পারে। আর যদি এই মুহূর্তে আপনি সমুদ্রের পাড়ে থাকেন, তাহলে তো মন ভালো হতে বাধ্য, সমুদ্রের মতন ওষুধ সে কোথায় পাবে। ফলে এই যে মনকে ভালো করবার জন্য সবসময় যে আমাদের ওষুধের বড়ি খেতে হবে এমনটা নয়, মন ভালো করবার জন্য এমন কিছু কিছু ওষুধের ছোঁয়া পেতে হয় যেগুলো কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং আমরা খুব অবলীলায় সেগুলোকে ধরতে পারি যদি আমরা ধরতে চাই তবেই, এবং একেবারে ফ্রিতে, বিনা পয়সায়। সেরকম কিছু মন ভালো করবার ওষুধের কথাই আজকে হবে। আর ঠিক এই মুহূর্তে যারা একটু ভাবছেন যে গড়িমসি করে একটু উঠি, আজকে তো যদিও কাজের দিন, ছুটির দিন তো নয়, তবুও মাঝে মাঝে মনে হয় না কাজের দিনেও একটুখানি আমি গড়িমসি করে উঠি, একটু আলসেমি, মানে মাঝে মাঝে আলসেমিটাকে একটু র্যালিশ করতে ভালো লাগে, সেরকম যদি হয়, বা কেউ যদি সবে এক্ষুনি ঘুম থেকে উঠছেন, বা যারা এখনও ঘুমিয়ে আছেন, হয়তো কানের মধ্যে যাচ্ছে 100.1 FM গোল্ডের প্রভাত বীণা, তাঁরা এক্ষুনি সবাই মিলে আমরা জেগে উঠি, আর জেগে উঠে মন ভালো করবার ওষুধের খোঁজ করব আমরা। সঙ্গে আছি গোপা, সঙ্গে থাকুন আপনি। আর আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন অনুপ জলোটার গানের পর সংযুক্তা ভাদুরী।

সংযুক্তা ভাদুরীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আবারও আমরা ফিরে আসি আমাদের সেই কথায়, যে কথায় আমরা মন দিয়ে আজকে খুঁজব মন ভালো করবার ওষুধ। আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের মনকে ভালো করবার জন্য অনেক বড় কিছু দরকার, অনেক দামি কিছু দরকার, এমন কিছু দরকার যার সঙ্গে প্রচুর মানে প্রতিপত্তি, প্রচুর একটা রাজকীয় ব্যাপার এরকম থাকবে, তবে আমার মন ভালো থাকবে, এরকমটা আমাদের সবসময় মনে হয়। কিন্তু একটু ভালো করে যদি আমরা চিন্তা করি, আপনিও যদি এই সময় একটু ভাবেন বা আমিও চিন্তা করে দেখেছি, আমাদের মন ভালো করবার জন্য কিন্তু খুব ছোট ছোট জিনিস দরকার হয়। এবং ওই অনেক বড় জিনিসের কথা ভাবতে গেলে আমাদের মন কিন্তু খুব ভারাক্রান্ত হয়ে ওঠে। কীরকম? খুব ছোট ছোট জিনিস, যে কথা শুরুতেই বলছিলাম যে মন ভালো করবার জন্য যে ওষুধ আমাদের চারপাশে রয়েছে তা কিন্তু বিনে পয়সায় অবলীলায় পাওয়া যায় যদি আমরা চাই। যেমন এই সকালবেলা ভোরবেলাটায়, এরপর তো সারাদিন ধরে একেবারে রোদ্দুর, গরম, আর্দ্রতা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের সেদ্ধ করবে, কিন্তু এই সকালবেলা, এই ভোরবেলাটায় যখন প্রত্যেক দিন আসি, তখন ওই যে একটা হাওয়া দেয়, এবং এই হাওয়াটা গাড়িতে আসতে আসতে গাড়ির হাওয়া খাচ্ছি, কিন্তু যদি আমরা এই সময় একটু রাস্তায় বেরোতে পারি বা ছাদে যেতে পারি বা ব্যালকনিতে দাঁড়াতে পারি বা জানলাটা খুলতে পারি, তখন দেখব যে এই হাওয়াটা আমাদের মনকে কেমন একটা তৃপ্ত করে। প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি হয়, তখন যে হাওয়াটা দেয়, সেই হাওয়াটা আমাদের মনকে কীরকম একটা অদ্ভুতভাবে ঠান্ডা করে দেয়, যেটা কিন্তু এসির হাওয়া করে না। আর এই আমাদের প্রকৃতির হাওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়, ঠিক কথাই, সবসময় হাওয়াটা থাকে না, বা একটু পরেই যে হাওয়াটা দেবে তার মধ্যে একটা গরম ভাব থাকবে। সেই জন্য সেই কথাটা বাদ রেখেও যদি আমি বলি এই ভোরের হাওয়ার কথা, তাহলে কিন্তু আমাদের সেটা খুব পয়সা দিয়ে কিনতে হয় না, কিন্তু এসির হাওয়াটা আমাদের পয়সা দিয়ে কিনতে হয়, এবং সেজন্য আমাদের মন খুব চিন্তিত থাকে যে এরপরের মাসের বিলটা কী হবে। কিন্তু এই যে ভোরের হাওয়া, সেটা যদি আমরা পাই তাহলে খুব অদ্ভুতভাবেই মনটা ভালো হয়ে যায়, মন ভালো লাগে। ছাদের কার্নিশে বসা বা এই মুহূর্তে জানলার উপরে বসে থাকা কোনো পাখি, বা আপনার জানলা দিয়ে বা বাগান দিয়ে বা বারান্দা দিয়ে যদি কোনো গাছ দেখা যায়, সেখানে যদি কোনো পাখি এই ভোরবেলা বসে থাকে, বা প্রজাপতিরা যদি ফুলে ফুলে উঠতে দেখেন, আপনি ফুল যদি ফুটতে দেখেন, তাহলে মনটা কেমন ভালো লাগে না? আবার

অন্য সময় পাওয়া গেল, যে সময়টা নিজেকে একটু আয়নায় দেখলাম, নিজের জন্য একটু ভাবলাম, নিজের জন্য হয়তো কিছু করলাম, সেটা খাবার হতে পারে, সেটা গান হতে পারে, সেটা ঘর সাজানো হতে পারে, সেটা হাতের যে কোনো কাজ হতে পারে, নিজের জন্য করলাম, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য করলাম, তখনও কিন্তু মনটা খুব ভালো লাগে। আমাদের পৃথিবীতে এখন তো আমরা সবাই দৌড়চ্ছি, সবাই আমরা দৌড়চ্ছি, কিসের পিছনে দৌড়চ্ছি যে অনেক সময় সেটা কিন্তু আমরা অনেকে জানিও না। তার মধ্যেখান থেকে যেটা হয়, আমাদের মনটা, আমাদের ভালো লাগা, আমাদের চাওয়া, আমাদের যেগুলো করলে আমার আমার একটুখানি হলে অনেকখানি ভালো লাগে, সেই জায়গায় যে মনটা, সেটা আমাদের পেছনে পড়ে থাকে। আর সেই মনের খবর আমরা নিতে ভুলে যাই বলে আমাদের অনেক বড় বড় অনেক কিছুর খবর নিতে হয়, অনেক টাকা পয়সা খরচ করে আমাদের বেড়াতে যেতে হয়, অনেক টাকা পয়সা খরচ করে অনেক কিছু করতে হয়, কিন্তু ওই ভালো লাগাটা আসে না। কিন্তু হঠাৎ করে তুমুল বৃষ্টির পর একটা ঠান্ডা বাতাস মনকে কেমন ভালো করে দিয়ে যায়, হঠাৎ করে একটা সব ভোরবেলায় পাখির একটা ওই কিচিরমিচির শুনে মনটা কেমন ভালো হয়ে যায়, এরকম অনেক কিছু আমাদের মন ভালো করে দিতে পারে, কিন্তু বিনা পয়সায়। খুঁজতে হবে শুধু কোথায় ফ্রিতে পাওয়া যায়। আর আজকে এই সকালে যারা আছেন FM গোল্ডের প্রভাত বীণায়, তারা ফ্রিতে পাবেন একেবারে মন ভালো করার ওষুধ। গোপা সঙ্গে আছি, আর ঠিক এই মুহূর্তে আরও একটা গান, যে গান আমাদের মনকে অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে দাঁড় করিয়ে দেয়, সেই গান শ্রীকান্ত আচার্যের সঙ্গে।

0: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। মন খারাপ হলে আমরা গান শুনি, গান আমাদের মনকে ভালো করে দেয়, গান আমাদের মনকে উদাস করে দেয়, আবার গান আমাদের মনের যে কোনো সময়ের যে কোনো মুহূর্তের ওষুধ হয়ে আসে সবসময়। গান এমনই জিনিস, গান, কবিতা, যে কোনো লেখা, ছোট গল্প, সব কিছুই আমাদের মনকে কিন্তু ভালো করে। আমাদের মনকে সব সময় যে খুশির দিকে করে এমনটা নয়, মানে মনের মধ্যে একটু মন কেমন করলেও কিন্তু ভালো লাগে একটা। সেজন্য এই গান, কবিতা, লেখা, যে কোনো উপন্যাস হোক, ছোট গল্প হোক, যে কোনো ধরনের লেখা আমাদের পড়তে ভালো লাগে। যেহেতু আমাদের পড়ার অভ্যেসটা একটু, মানে বই নিয়ে পড়ার অভ্যেসটা অনেকটা কমে এসেছে আমাদের নানান কারণে, কিন্তু যারা এখনও আমরা বই পড়তে ভালোবাসি বা বই নিয়ে থাকতে ভালোবাসি, বই কিন্তু সব সময় সব রকম মনের ওষুধ আমাদের জোগাড় করে দিতে পারে। তাকে সাজানো যে বইগুলো রয়েছে সেগুলো কোনো না কোনো একটা মনের যে কোনো অবস্থার জন্য এক একটা ওষুধ হতে পারে, আবার গান, কবিতা সেগুলোও কিন্তু তাই। এরকমভাবেই ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্টভাবে খুব মনটা কেমন একটা অস্থির হয়ে রয়েছে, কেমন ভালো নেই, নানান কারণে মনটা ভালো লাগছে না, সেই সময় এমন একটা কিছু লেখা পড়লা, মনটা ফ্রেশ হয়ে গেল, বা এমন একটা গান কানে এলো, মনটা দারুণ হয়ে গেল, তখন তারপরে যা কিছু করছি সেটাই একটা অন্যরকম হয়ে যাচ্ছে। ফলে এই যে পড়া, গান শোনা এবং এই ধরনের যে জিনিসপত্রগুলো রয়েছে, কবিতা শোনা বা কবিতা লেখা এবং কবিতা পড়া, এই ধরনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের মনকে ভালো করে, এবং এগুলোর জন্য খুব বেশি একটা খরচ খরচা কিন্তু আমাদের থাকে না। সেজন্য আজকে আমাদের এই প্রভাত বিনায় এমন কিছু মন ভালো করবার ওষুধের কথা বলা হচ্ছে, প্রায় বিনামূল্যেই যেগুলো পাওয়া যায় এবং খুব সামান্য হলেও সেখানে একটু মূল্য দিতে হয়, আর সেই নিয়েই চলছে আমাদের প্রভাত বিনা। সঙ্গে আছি গোপা, আপনি আছেন 100.1 FM গোল্ডে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

শম্পা কুণ্ডুর কণ্ঠে শুনছিলাম গানটি। এক বৃদ্ধ মানুষ প্রত্যেক দিন সকালবেলায় একটি চায়ের দোকানে গিয়ে চা খান। তো আরও একজন ভদ্রলোক আসেন সেখানে। তো তিনি বলেন, আপনাকে প্রায় আমি দেখি, তো রোজ এই সকালবেলা এসে একই দোকানে একই চা আপনি খান, আমি তো তবু মাঝে মধ্যে এদিক ওদিক একটু যাই, তো আপনি একই দোকানে এসে একই চা খান, আপনার বিরক্ত লাগে না? তখন সে বৃদ্ধ মানুষটি হেসে জিজ্ঞেস করে হেসে বলেছিলেন যে, আমি তো এখানে চা খেতে আসি না বাবা, এখানে এই যে এত লোকজন তোমরা আসো, আমার খোঁজ খবর নাও, এই যে আমাকে জিজ্ঞেস করলে কথাটা, তোমাদের সঙ্গেও নানান রকম কথাবার্তা হয়, আমিও চার জায়গার খোঁজ খবর পাই, এইটার জন্যই কেবলমাত্র আমি এই দোকানে আসি। আর শরীর তো এখন খুব একটা সায় দেয় না, এদিক ওদিক বেশি ঘুরতে পারি না, এই দোকানে আসি, একটু চা খাই, তোমাদের সঙ্গে কথা হয়, তোমরাও আমার খবর জিজ্ঞাসা করো, এইটুকুতেই আমার ভালো লাগে, এইটুকু নিয়েই আমি সারা দিনের জন্য বাড়ি ফিরি। আসলে আমরা প্রত্যেকেই চাই যে কেউ আমাদের একটু খোঁজ করুক, এটা কিন্তু আমরা প্রত্যেকে চাই যে কেউ আমাদের খোঁজ নিক, আমাদের দেখাশোনা করুক, আমাদের প্রতি যত্নশীল হোক। এবং সেরকম আশেপাশের যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই যদি সেটা হয়, তাহলে কিন্তু আমাদের মন ভালো লাগে, আমাদের ভালো লাগে। সেটা যদি আমার পাশের বাড়িরও কেউ রোজ আমাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, আমার কিন্তু ভালো লাগে, আমার কিন্তু একটা ভরসা হয় যে না, পাশের বাড়ির মানুষটা কিন্তু আমাকে জিজ্ঞেস করে। ঠিক সেরকমই পাশের বাড়ির মানুষটিও কিন্তু এটা আশা করে যে আমি তাকে রোজ সকালে জিজ্ঞেস করব তুমি ভালো আছো, তো তারও কিন্তু একটাই ভরসার জায়গা তৈরি হয়। এবার এটা পাশের জায়গার ক্ষেত্রে হলো, এটা অফিসে হতে পারে, যাতায়াতের পথে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এরকম কেউ যে আসলে প্রত্যেক মানুষই আমরা চাই যে আমাদের কেউ খোঁজ খবর নিক, আমাদের কেউ গুরুত্ব দিক, এটা প্রত্যেকেই আমরা চাই, আমি চাইছি এবং আমাকে যে দিচ্ছে তিনিও কিন্তু চাইছেন, ফলে এই জায়গাটা পেলেই কিন্তু আমাদের মন ভালো হয়। এরপর ধরুন মানুষের সঙ্গে মানুষের অনেক রকম সম্পর্কের তো মানে বিষয় রয়েছে, বা সেই সম্পর্ক তৈরি হওয়া, সম্পর্ক ভাঙা গড়া সব কিছু রয়েছে, কিন্তু তবুও তার মধ্যেও কেউ যদি একটু আমাদের ভালোবাসে, কেউ যদি একটু আমাদের সঙ্গে কথা বলে, কেউ যদি আমাদের কুশল সংবাদ জানতে চায়, কেউ যদি আমাদের পাশে দাঁড়াবার একটুখানি হাতটুকু ছুঁয়ে দেয়, তাহলেই কিন্তু আমাদের মন ভালো লাগে। আর এজন্য কিন্তু অনেক কিছু আমাদের করতে হয় না। আবার এই মন যখন উচাটন হয়ে ওঠে, তখন সেই মন কিন্তু আবার উড়ে চলে যায় দূর দূর দূর দিকে, যেখানে সে খুঁজে ফেরে তার ভালোবাসার বা ভালো লাগার ঠিকানা। তো মন এমনই জিনিস, মনকে বশ করা সে তো কম কথা নয়, মন খালি এদিক ওদিক সেদিক যেতে চায়, কিন্তু সেই মনকে ভালো রাখা বা ভালো লাগানো সেটা কিন্তু খুব সহজেই করা যেতে পারে, খুব সহজভাবে করা যেতে পারে, এবং সেটা যত যে জটিল করে করতে চাইবে তত বিষয়টা জটিল হয়ে যাবে, আর যত যে সহজ আটপৌরেভাবে মনের কাছে ধরা দেবে তত কিন্তু সেটা সহজ হয়ে যাবে। আপাতত খুব ইচ্ছে করছে এই গানটা শুনতে, উচাটন মন।

মোহাম্মদ রফির কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আমরা কিন্তু প্রভাত বীণার অনেকখানি পথ পাড়ি দিয়ে ফেলেছি। আর এই সময় এসে দাঁড়ালে একটা কথা খুব মনে হয়, হঠাৎ করে বহু পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে যদি বহু পুরনো কোনো ছবি আমাদের হাতে উঠে আসে, আমাদের মন কিন্তু ভালো হয়ে যায়। কোনো পুরনো সেলাইপত্র যা মা করেছেন বা খুব প্রিয় কোনো মানুষ কেউ করেছেন, যেটা অনেকদিন তোলা আছে সযত্নে, যার সঙ্গে ছোঁয়া বা দেখা হয়নি, হট করে যদি সেটা হাতে আসে, আমাদের মন ভালো হয়ে যায়। আমরা অনেকেই গাছের সঙ্গে যখন কথা বলি আমাদের মন ভালো হয়ে যায়, রেডিওতে গান শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। আমরা অনেকেই কিন্তু কুকুর বেড়ালের সঙ্গে থাকলে আমাদের মন ভালো হয়ে যায়, তারা আমাদের মন ভালো রাখে। অনেকেই মাছের সঙ্গে সাঁতার দেন মনে মনে ঘরের মধ্যে অ্যাকোরিয়ামে বসে। আবার মন ভালো করবার জন্য মন গুনগুন করে নিজে নিজেও যদি গান গায়, তাহলেও কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। মন ভালো করবার জন্য আবার মাঝে মধ্যেই আমরা হাতের নানান রকম কাজ, সেটা হতে পারে কোনো স্পেশাল ডিশ যেটা খেতে আমার ভালো লাগে বা আমার চারপাশের মানুষজনের খেতে ভালো লাগে, সেরকম রান্না করে কাউকে খাওয়ালে আমাদের মন ভালো হয়ে যায়। আবার যদি আমরা কোনো একটা সেলাই অনেকদিন ধরে করবো ভেবে শুরু করতে না পারি, তাহলে সেই সেলাইটা শুরু করে যখন শেষ করি, তখন কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার জন্য আমাদের চারপাশে নানান রকম জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, কোথাও বিনামূল্যে, কোথাও স্বল্প মূল্যে, কিন্তু আমাদের শুধু নিতে হবে। আর অনেক কিছু দিয়ে যদি আমরা মনকে ভালো করতে চাই, আমরা অনেক দূরে, আমরা কাছে পিঠেও কিন্তু কোথাও বেড়াতে যেতে পারি, মানে সকালবেলা গিয়ে বিকেলবেলা ফিরে আসা যায়, এরকম ছোট্ট অক্সিজেন নিয়ে আমরা ফিরে আসতে পারি, তাতেও কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। আমরা অনেক সময় চাই অনেক মানে বিদেশে গিয়ে ঘুরে আসব, অনেক বড় বড় জায়গায় থাকবো, খাবো, সেগুলোর জন্য আপনাকে একটু বেশি খরচ করতে হবে। কিন্তু আরও একটা কথা যেটা আমার মনে হয়, যে আমরা যদি প্রতিশোধপ্রবণ হই, যদি কারোর উপর রাগ করে আমরা থাকি, আমাদের কিন্তু মন ভালো লাগে না, আমাদের প্রেশার বাড়ে, মন কিন্তু এগুলো একদম ভালোবাসে না। আমরা যখন মিথ্যে কথা বলি, আমাদের মন কিন্তু আমাদের সঙ্গে যায় না, মন সবসময় সত্যির সঙ্গে থাকতে চায়। আর মিথ্যে কথা একটা বললে সেটা দশটা বলতে হয়। যদি কারোর ওপর রাগ করে বা কারোর ওপর প্রতিশোধ নেব এরকম একটা ব্যাপার যদি থাকে, বা অমুকের সঙ্গে ঝগড়া হয়েছে মানে সারা জীবন তার সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা সমস্ত কিছু বন্ধ, এরকম যদি হয়ে থাকে, দেখবেন আমাদের মন কিন্তু একদম ভালো লাগে না। মন সবসময় সহজ সরল সাধারণভাবেই থাকতে চায়, এবং সাধারণভাবেই সে ভালো থাকে। যখন আমরা অনেক কিছু জটিলতার মধ্যে ঢুকে যাই, তখনই আমাদের মন ভালো লাগে না। কিন্তু পথ চলতে চলতে কখনো জটিল কখনো সরল, এইভাবেই আমাদের এগোতে হয়। কিন্তু তবুও আটপৌরে ছোঁয়া, সেটা কিন্তু আমাদের মন চায় সবসময়। আর মন চায় সবসময় আমরা সত্যির পথে থাকি। সত্যির শক্তিটা কিন্তু অনেক, আজ হোক কাল হোক, 10 বছর হোক, 100 বছর হোক, সত্যি কিন্তু সত্যিই থাকে। মিথ্যেটা যে মিথ্যে, সেটা কিন্তু একটা না একটা সময় প্রমাণিত হয়েই যায়। মন সবসময় সত্যির সঙ্গেই থাকে।

সমবেত কণ্ঠে শুনছিলাম এই গান, শুনছেন 100.1 FM গোল্ড, প্রভাত বীণা। আর ঘড়িতে এখন সময় যদি মেলাতে চান, 6:53 হয়ে 18 সেকেন্ড। খুব ছোট্ট ছোট্ট কিছু জিনিস একেবারে শেষ দিকে এসে যদি একটুখানি বলা যায়, নিজেকে ওই 5-10 মিনিট যদি একটু সময় দেওয়া যায় তাহলে মন ভালো থাকে। যদি মনে হয় আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে কিন্তু তবুও এই সকালবেলাটা আমার কিছুতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, আমি আজকে 10টা পর্যন্ত শুয়ে থাকব, তাহলে শুয়ে থাকুন। যদি আপনার খুব বেশি ক্ষতি চারপাশে না হয়ে যায় তাহলে অবশ্যই এই আলসেমিটুকু কিন্তু আমাদের মন মাঝে মাঝে চায়। হাঁটা আমাদের মন কিন্তু খুব ভালো করে, হাঁটতে হাঁটতে যে কোনো, মানে আমাদের শারীরিক কারণেই হোক বা অনেকেই দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেতে পছন্দ করে, বিভিন্ন এই যে চারপাশের মানুষজন দেখা, চারপাশের প্রকৃতির জিনিসপত্র দেখা, চারপাশে নতুন নতুন কত কিছু তৈরি হয় সেটা আমরা হাঁটতে হাঁটতে অনেক সময় আবিষ্কার করি। হাঁটতে হাঁটতে আমরা এমন ছোট্ট ছোট্ট কিছু আবিষ্কার করি যেগুলো কিন্তু আমাদের মনকে ভালো করে দেয়। হাঁটতে হাঁটতে হয়তো এমন কারুর সঙ্গে দেখা হয়ে যায় যার বাড়িতে যাবো যাবো করেও অনেক দিন যাওয়া হয় না, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ পথে দেখা হয়ে যায়। এই গরমে অবশ্যই নয়, কিন্তু শীতকালে আমরা যদি রোদে দাঁড়াই আমাদের মনটা ভালো লাগে, আর গরমকালে যদি সন্ধেবেলা একটা বাতাস দেয় এবং সেই বাতাস যদি আমরা গায়ে মাখি আমাদের মনটা ভালো লাগে, প্রিয় গান শুনলে আমাদের মন ভালো লাগে। সমস্ত সমস্যা আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, আমাদের জীবন যত চলতে থাকবে তত সমস্যা বাড়তে থাকবে, তত জটিলতা বাড়তে থাকবে, সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন। এবং সমস্যার সমাধান জীবনে কখনো হবে না, কারুর ক্ষেত্রে হয়নি। একটা সমস্যা মেটানো হয় আর একটা সমস্যা তৈরি হয়, একটা সমস্যা মেটানো হয় আর একটা সমস্যা তৈরি হয়, না হলে জীবনের রং আসবে কেমন করে। সমস্যা মেটাতে মেটাতে এগিয়ে চলা এবং যখন সমস্যা থাকবে তখন মনটা একটুখানি ভারী হওয়া এবং নানান রকম চিন্তা কীভাবে এটা এই পথ আমি পেরোবো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যখন সেই পথটা পেরিয়ে সমস্যাটা সমাধান হয়ে গেল আমাদের কিন্তু মন ভালো লাগে। আমাদের চারপাশে অসুস্থতা থাকে, আমাদের চারপাশে মৃত্যু জরা সব কিছু থাকে, কিন্তু তবুও তার মধ্যে থেকেও আমাদের মন এমন কিছু কিছু জিনিস খুঁজে পায় বা খুঁজে নেয় যাতে করে আমাদের মন ভালো হয়ে যায়। মন ভালো হয়ে যায় অবশ্যই, কিন্তু সময় তো ক্রমশ এগিয়ে চলতে থাকে, এগিয়ে চলতে থাকে। কখনো কখনো আমরা সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে পারি, কখনো আবার পিছিয়ে পড়ি, কখনো আবার আমাদের ভাবনায় চিন্তায় আমরা সময়ের থেকেও এগিয়ে যাই। সমস্ত কিছু নিয়েই মন কেমন করা এবং তারপর মন ভালো হয়ে ওঠা। জীবনে সব দিন একরকম যাবে না, খারাপ দিন আসবে, মন ভাঙবে, সম্পর্ক ভাঙবে, কষ্ট হবে, কিন্তু তবুও ছোট ছোট আনন্দগুলোকে ধরে রেখে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের মন এবং আমরা ভালো থাকতে পারবো। আপাতত শেষ করতে হবে আমাদের এই আজকের প্রভাত বীণা, সময় তো তেমনটাই বলছে। যেতে যেতে একটা গান আমাদের সকলের জন্য থাকবে, যে গান দূরে দূরে অনেক দূরে খুঁজে ফেরে এমন ঠিকানা যেখানে সব সময় মন ভালো থাকে। তাহলে ভালো থাকুন, আর যদি পারেন, হ্যাঁ ভুলে গেছিলাম, অনেক দিন যাদের সঙ্গে কথা হয়নি, যোগাযোগ হয়নি, আজকে যদি একবার তাদের সঙ্গে একটা ফোন করে খবর নিয়ে নেন, আপনারও মন ভালো থাকবে, তাদেরও মন ভালো থাকবে। ভালো থাকুন আর মন ভালো করবার কারণ হয়ে উঠুন, মনকে ভালো রাখুন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে 8:30 মনের মেলাডিতে। আজকে কণিকা বন্দ্যোপাধ্যায়ের এই গান শুনতে শুনতে প্রভাত বীণা শেষ করব। গোপা আজ ছিলাম আপনাদের সঙ্গে, ফিরে আসবো আবার। আপাতত দূরে কোথাও দূরে দূরে।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: শুনছেন 100.1 FM গোল্ড। ঘড়িতে এখন সময় সকাল 8:35 হয়ে 45 সেকেন্ড। মনের মেলোডি এখন থেকে একেবারে সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে আজ আছি গোপা। আমাদের অনেক কথা আছে, আপনিও নিশ্চয়ই সেই কথার উত্তর আমাকে লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, সব কিছু হবে। কিন্তু গান শুনতে শুনতে আজকের এই মনের মেলোডি শুরু করা যাক।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে মনে হচ্ছিল যে ও আকাশ সোনা সোনা বললেও সোনা রোদ সেটা তো বলা যাচ্ছে না, কারণ রোদ্দুর অবশ্য জানি না আজকের ওয়েদারের কী অবস্থা বাইরে, কিন্তু রোদ্দুর যেভাবে মানে সোনার মতন এসে পুড়িয়ে দিয়ে চলে যাচ্ছে তাতে করে তাকে সোনা বলা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ আকাশ বাতাস সব কিছু সোনার মতন হতেই পারে সেই একদম মানে তপ্ত রোদ্দুরের পরে বা তপ্ত রোদ্দুরের আগে যদি সেই আলো একটু ছুঁয়ে যায় তাহলে সেটা একটুখানি সোনালি আভাস নিশ্চয়ই দিয়ে যায় তো বটেই। আর এই গান শুনতে শুনতে আমাদের মনের মেলোডি শুরু হলো। এরকম ধরনের গান, যে গান জার্নির কথা বলে, যে গান চলার কথা বলে, সেই গান নিয়ে যখন আমরা সেই গান শুনি বা সেই গান গুনগুন করতে থাকি তখন আমাদের ভেতরটাও আমাদের মনটাও কেমন যেন চলতে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায়। কিন্তু মন চললে তো হবে না, মনকে বসিয়ে রাখতে হবে একটা জায়গায়। অন্তত আমি তো আছি 100.1 FM গোল্ডে, আর অবশ্যই আপনিও কিন্তু চলে আসতে পারেন আমাদের সঙ্গে 9903055992 এই নাম্বারে। এবার বিষয়টা হচ্ছে প্রত্যেক দিনই আমাদের কাছে কিছু মানে অন্যরকম টপিক থাকে, যে টপিক আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। আজকে যে টপিকটা রয়েছে সে টপিকও আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গেই জড়িয়ে রয়েছে, কিন্তু বেশি করে মেয়েদের সঙ্গে জড়িয়ে আছে। আজকে একটুখানি এই ধরনের মানে ঝগড়া ঝগড়া কিছু বিষয় নিয়ে কথা বলবো, মানে তর্ক বিতর্ক হতে পারে আমাদের আলাপ আলোচনার মধ্যে, এরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো সেরকম ভেবেই আজকে এসেছি। এখনও আমরা তো অনেক উন্নত হয়ে গেছি, মেয়েরা এখন

প্লেন চালাচ্ছে, মহাকাশে চলে যাচ্ছে, মেয়েদের এখন মানে অনেক পাখির মতন প্রায় উঠছে এবং অনেকখানি স্বাধীন, যে স্বাধীনতা অনেক অনেক অনেক অনেক অনেক যুগের পর আজকে এসে দাঁড়িয়েছে। এবারে এইখানে তর্ক বিতর্ক চলতেই পারে, কেউ স্বাধীনতার যে অপব্যবহার সেটাও করে, আবার কেউ কেউ স্বাধীনভাবে থাকবার যে কিছু সুযোগ সুবিধা যেগুলো রয়েছে এবং যেগুলো দিয়ে অন্য মানুষের উপকারও লাগানো যায় সেরকমও করে। এই তর্ক বিতর্ক আমাদের চলতে থাকবে, এই তর্ক বিতর্কের মধ্যে আজকে ঢুকবো না। আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এখনও পর্যন্ত যখন মেয়েরা জন্মায়, সন্তান হলো, সন্তান হয়ে দেখা গেল ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে এখনই কিন্তু মানে আশীর্বাদ করার জায়গায় এখনও বড়রা যে আশীর্বাদ করেন ছেলেদের ক্ষেত্রে, বড় হও, মানুষ হও, ভালো চাকরি বাকরি করো করো, দেশে বিদেশে ঘোরো, আর মেয়েদের ক্ষেত্রে বড় হও, মানুষ হও, ভালো বিয়ে হোক, ভালো ঘর পাক, ভালো বর পাক, এখনও কিন্তু এই বিষয়টা চলে, এই বিষয়টা ছেড়ে এখনও আমরা বেরোতে পারিনি। কিন্তু চলার পথে কখনো একটা কথা আমার ভীষণ মনে হয় যে একটা মেয়ের ক্ষেত্রে সাধারণভাবে যেটা হয় যে সে বিয়ের আগে তার বাবার কাছে, বাবার বাড়িতে রইল এবং বিয়ের পরে সে চলে যায় স্বামীর বাড়িতে। এইখানে একটা জায়গা যেটা ভীষণভাবে আমার মনে হয়, আমি জানি না আপনাদেরও মনে হয় কিনা, এইটা নিয়ে আজকে তর্ক বিতর্ক চলতে পারে যে একটা মেয়ের ক্ষেত্রে নিজের নামে বাড়ির দরজায় তার নিজের নাম প্লেটটা মানে নামের একটা বাড়ি থাকা খুব প্রয়োজন, এক নম্বর। দু নম্বর, প্রত্যেক মেয়ের গাড়ি চালাতে জানানোটা খুব প্রয়োজন, সেটা দু চাকা হতে পারে, চার চাকা হতে পারে, এমনকি সাইকেলও হতে পারে প্রত্যেক মেয়ের ক্ষেত্রে। মেয়েরা এখন জানি লরিও চালায়, কিন্তু অনেক ক্ষেত্রেই আবার পড়ে যাবে, হাত ভেঙে যাবে, এইসব কারণে এখনও সাইকেল চালানো বা দু চাকা, যে আমরা বাইক চড়ি বা এমনি চার চাকা তো অনেক পরের কথা, এখনও কিন্তু আমি বলছি সেই জায়গাটা রয়েছে। আমরা প্রত্যেক দিনই যে রাস্তায় বেরোই, কজনকে দেখি যে ড্রাইভিং সিটে বসে রয়েছেন, স্টিয়ারিংটা রয়েছে একটা মেয়ের হাতে, হয়তো দশটা গাড়ি গেলে একটা গাড়ি হয়তো দেখব। তাই জন্য আজকে আমাদের যে তর্ক বিতর্কের জায়গা, প্রত্যেক মেয়ের ক্ষেত্রে নিজের নামে একটা বাড়ি থাকা ভীষণ প্রয়োজন, নিজের একটা গাড়ি এবং গাড়ি চালানো জানতে মানে গাড়ি চালানোটা জানাটা খুব প্রয়োজন, অর্থাৎ বাড়ি এবং গাড়ি দুটোর চাবি একটা একজন মেয়ের হাতে থাকাটা খুব দরকার, খুব উচিত। আপনি কি মনে করেন? যদি মনে করেন হ্যাঁ তাহলেও আসবেন, যদি মনে করেন না তাহলেও অবশ্যই আসবেন। 9903055992 এই নম্বরে। তাহলে বাড়ি এবং গাড়ি দুটোর চাবি মেয়ের নামে এবং মেয়ের হাতে থাকাটা খুব দরকার, চলে আসুন এই বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে। কথা মানে তর্ক বিতর্ক হবেই, বুঝতে পারছি, কিন্তু সেটা কতদূর এগোয় সেটাই হচ্ছে দেখার। আর আপাতত না, আপাতত তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না, আপাতত আমরা শুনবো গান, গান শুনতে শুনতে আমাদের এগোনো, গান শুনতে শুনতেই আমরা এগোবো। চারপাশে না এখন প্রচুর কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে, না প্রচণ্ড গরম সেটা আমি জানি, প্রচণ্ড গরম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে লাল লাল হয়ে কৃষ্ণচূড়া ফুটে রয়েছে। আজকেও যখন সকালবেলা আসছিলাম এই ময়দানের এখান থেকে, অনেকগুলো জায়গায় দেখছিলাম কৃষ্ণচূড়া ফুটে আছে। টালিগঞ্জের ওখানে একটা দুটো তিনটে কৃষ্ণচূড়া গাছ আছে, সেখানেও দেখেছি ফুটে আছে। এত কৃষ্ণচূড়া দেখেছি না, এই গানটা শুনতে ভীষণ ইচ্ছে করছে। আপনি শুনুন আর অবশ্যই টাইপ করুন কিন্তু 9903055992। বাড়ি এবং গাড়ি দুটো চাবি মেয়েদের হাতে থাকাটা খুব দরকার এবং মেয়েদের নামে থাকাটা খুব দরকার।

0: গীতা দত্তের গান শুনছিলাম। গীতা দত্তের গান শুনতে শুনতে আমরা চলে যাব আমাদের মেসেজে, কারণ প্রচুর মেসেজ আসতে শুরু করেছে। আজকের যেটা আমাদের তর্ক বিতর্কের জায়গা হতে পারে, গপ্পের জায়গা হতে পারে, আড্ডার জায়গা হতে পারে, 9903055992 এই নাম্বারে, যেখানে গাড়ি এবং বাড়ি দুটোর চাবি মেয়েদের নামে এবং মেয়েদের হাতে থাকাটা খুব দরকার, বিশেষ করে এই সময়। এই বিষয় নিয়েই আজকে গপ্প হচ্ছে, বা আড্ডা হবে, বা তর্ক বিতর্ক হবে, যাই বলুন না কেন। না, এমনটা অবশ্যই বলছি না যে এক্ষুনি গিয়ে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি কিনতে হবে বা একটা BMW কিনতে হবে, এমনটা নয়। কিন্তু নিজের একটা সিকিউরিটি জোন যদি তৈরি করতে হয় এবং সত্যি যদি নিজে স্বাধীনভাবে বাঁচতে হয়, তাহলে অবশ্যই মেয়েদের দুটো জিনিস ভীষণ প্রয়োজন, একটা নিজের নামে বাড়ি এবং নিজের একটা গাড়ি। একটা নিজের নামে বাড়ি থাকলে সেই বাড়িটার যে ছাদ সেটা হচ্ছে পার্মানেন্ট ছাদ, সেটা হচ্ছে আমার নামে বাড়ি। আর একটা যদি নিজের গাড়ি থাকে এবং সেটা যদি আমি চালাতে পারি, নিজের গাড়ি অনেকেই থাকতে পারে কিন্তু গাড়ি চালানোটা খুব দরকার, যে গাড়িটা যদি চালানো যায় তাহলে মন যদি এক্ষুনি বলে আমি এক্ষুনি এখান থেকে ওখানে যাব, বা আমার যদি খুব প্রয়োজন হয় এক্ষুনি কোথাও একটা যাওয়ার, কারোর জন্য তখন অপেক্ষা লাগে না, আমি নিজেই তখন দু চাকা হোক বা চার চাকা যাই হোক না কেন, এমন একটা জিনিস যা আমাকে পৌঁছে দেবে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেরকমভাবে কিন্তু আমরা বেরিয়ে পড়তে পারি, এবং এখনকার দিনে যেটা খুব জরুরি একটা জায়গা। তাই এই দুটো জিনিস, মানে বাড়ি এবং গাড়ি, এই দুটো জিনিসের চাবি যদি কোনো মেয়ের হাতে থাকে তাহলে তাকে এতটাই কনফিডেন্স দিতে পারে এই দুটো জিনিস, যেটা কিন্তু কোনো ফেয়ারনেস ক্রিম বা কোনো কসমেটিক্সের জিনিসপত্র মেয়েদের দিতে পারে না। মেয়েরা ক্রমশ শিফট করছে, হ্যাঁ সাজগোজের জিনিসপত্র সেটা তো অবশ্যই মেয়েদের ভালো লাগার একটা জায়গা, এবং সাজলে গুজলে মেয়েদের ভালোই লাগে, সেটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু সেজে গুজেও একটা নিজের ফ্ল্যাট সেখানে থাকা যায়, যে ফ্ল্যাটের দরজায় আমার নামটাই ঝুলবে, এবং নিজে গাড়ি চালিয়ে কিন্তু এদিক ওদিক চলে যাওয়া যায়। তাই আজকে আমাদের যে গপ্পের বিষয় সেটা হলো এই, বা আড্ডার বিষয় বা তর্কের বিষয় যাই হোক না কেন, যে মেয়েদের নিজের নামে একটা গাড়ি এবং বাড়ি, এবং গাড়িটা নিজে চালাতে জানতে হবে, সেটা থাকাটাও খুব জরুরি। চটপট একটু পড়তে থাকি মেসেজ যেমন আসতে থাকছে, যদিও আজকের মেসেজ হয়তো অনেকটা বড় বড় চলে আসবে, কিন্তু আমাকে একটু এডিট করে করে পড়তে হবে প্রত্যেক দিনের মতোই। প্রত্যেক মেয়ের নিজের একটা পরিচয় থাকা দরকার, আর সেই পরিচয়ের অন্যতম শক্তি হতে পারে গাড়ি চালানো শেখা, কারণ গাড়ি চালানো শুধু একটা দক্ষতা নয়, এটি আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং সাহসের প্রতীক। একজন মেয়ে যখন নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তখন সে শুধু পথই চালায় না, নিজের জীবনটাকেও এগিয়ে নিয়ে যায়। আজকের সমাজে নারীরা শুধু ঘরের চার দেওয়ালে সীমাবদ্ধ নয়, তারা নানানভাবে ডাক্তার, পাইলট, পুলিশ, নানান কাজের মধ্যে নিজেদের দক্ষতাকে প্রমাণ করেছে। তাই গাড়ি চালানোর শেখাটাও আত্মনির্ভরতার একটা গুরুত্বপূর্ণ অংশ। ভারতের বিভিন্ন শহরে বহু নারী আজ পেশাদার চালক হিসেবে কাজ করছে এবং অন্য নারীদেরও অনুপ্রেরণা দিচ্ছে। তাই প্রত্যেক মেয়ের উচিত নিজের ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের স্টিয়ারিং নিজের হাতে তুলে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তার নিজের নামে একটা বাড়ি, ছোট্ট হলেও, একটা কামরার বাড়ি হলেও, একটা কামরার ঘর হলেও, একটা কামরার ফ্ল্যাট হলেও, নিজের নামে একটা বাড়ি থাকাটা খুব প্রয়োজন। গাড়ির কথাই উনি লিখেছেন, বাড়ির কথাটা এখানে আমার সংযোজন, সৌভিক সরকার কসবা হালতু থেকে। বাড়ি এবং গাড়ি দুটোই মেয়েদের খুব দরকার, না সবটাই দরকার, শিক্ষা দরকার, কাজ করা দরকার, তা নাহলে আর এই বাড়ি বা গাড়ির দিকে এগোবো কী করে। তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখা দরকার, আমাকে কেউ এই জিনিসগুলো দেবে না, মানে ছোটবেলা থেকে, এটা তো ছোটবেলা থেকে একজন কেউ, যখন সে শিশু তখন তো তার মাথায় কখনো আসে না, কিন্তু ওই বড় করার মধ্যে, তার বড় হওয়ার মধ্যে এমন একটা বিষয় থাকা দরকার যে তোমাকে কিন্তু এই দুটো জিনিস করতে হবে, এই দুটো জিনিস তোমার জীবনের জন্য খুব প্রয়োজন, যেমন খাওয়াটা প্রয়োজন, যেমন পড়াশোনাটা প্রয়োজন, সবটাই কিন্তু প্রয়োজন। আর সেই জন্যই ছোটবেলা থেকে তাকে বড় করার মধ্যে যদি এই জায়গাটা থাকে যে নিজের মতন করে নিজে তুমি নিশ্চয়ই বাঁচবে, পড়াশোনা করবে, দেশে থাকো, বিদেশে থাকো, যেখানেই কাজ করো না কেন, নিজের একটা ছোট্ট বাসা, ছোট্ট একটা জায়গা, আর নিজের চলবার মতন, পাখা তো হাত বাড়িয়ে পাওয়া যাচ্ছে না, কিন্তু দুটো চাকা, দুটো হোক বা চারটে হোক চাকা, তোমার নিজের জন্য রাখতে হবে এবং নিজেকে সেটা চালাতে শিখতে হবে, যাতে করে নিজের অবস্থান এবং নিজের পথ চলা দুটোই তোমার হাতে থাকে। আর সেই কারণেই আজকে এই মেসেজ, আর মেসেজ পড়তে নিশ্চয়ই পড়বো, আপনার মেসেজ, আরও মেসেজ আসবে। তবে কথা বলতে বলতে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কিছু কাজ থাকে, তো সেই কারণে যখন অনুষ্ঠানটা চলছে সেই সময় যদি কেউ ফোন না করেন তাহলে খুব ভালো হয়, কারণ ফোন করতে থাকলে আরও অনেক কিছু জিনিস আটকে যায়। তো সেজন্য এটা আমার অনুরোধ রইল, মানে ফোন করলেও আমার ধরবার কোনো অবকাশ নেই, এত কাজ থাকে এদিকে, ফলে সেজন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আর আপনারা যদি ফোন না করে আমাকে হোয়াটসঅ্যাপ করেন তাহলে নিশ্চয়ই আপনার হোয়াটসঅ্যাপ আমি পড়ব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM গোল্ড, শুনছেন মনের মেলোডি, নানান শিল্পী তাদের নানান গান আমাদের শোনাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে যুক্তি তক্ক গপ্প এইসবও চলছে আমাদের, আর গোপা আছি আজ আপনার সঙ্গে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

মোহাম্মদ রফির কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবারও মেসেজে পৌঁছাবো, কারণ প্রচুর মেসেজ এসে পৌঁছচ্ছে আর সময় মানে ঘড়ির কাঁটাও ক্রমশ এগিয়ে এগিয়ে দৌড়ে দৌড়ে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য চটপট একটুখানি মেসেজটা পড়ে নিই। অনেক বাড়িতেই বাড়ি ও গাড়ি বাড়ির পুরুষের নামে থাকলেও আসল কন্ট্রোল কিন্তু মহিলাদের হাতেই থাকে। মহিলা শুধু হাউসওয়াইফ বা চাকরিজীবী যাই হোক না কেন। অসিত আশিস দত্ত সল্টলেক, এই যে আপনারা বলেন সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে রমণীর গুণে যদি সংসার সুখের হয় তাহলে রমণী গুণটা কিভাবে দেখাবে? যদি কন্ট্রোলটা তার হাতে, মানে বাড়ির কন্ট্রোল তার হাতে থাকলে তবেই না সে সমস্ত বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলতে পারবেন। আবার বাড়ির গাড়ির কন্ট্রোলও যদি তার হাতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ তার জীবন গাড়িটাও তার সঙ্গে সঙ্গে তার বাড়ির মানুষদেরও জীবন গাড়িটা সুন্দর করে চলবে। কেন যে এরকম বলেন আপনারা? এই তো বলেন রমণীর গুণেই সংসার সুন্দর হয়। তো রমণী যদি তার হাতে সমস্ত দায়িত্ব কর্তব্য তার মাথায় তার ঘাড়ে, চাকরি করা বা চাকরি না করা, মানে যারা চাকরি করেন তাদের তো একটা একরকম ব্যাপার, ধরুন 10টা 5টা একটা শিডিউল ডিউটি, তারপরে বাড়িতে ফিরে এলেন, এসে মহিলা চাকরি করলে তাকেই বাড়িতে ফিরে এসে অনেক কিছু করতে হয়। কিন্তু সেসব তর্ক বিতর্ক আমি যদি বাদও রাখি, যিনি বাড়িতে রয়েছেন যে মহিলা তার তো সর্বক্ষণের ডিউটি, 24 ঘন্টার ডিউটি। তো তিনি যদি সেই কাজকর্ম সামলেও, মানে নিজের সংসারের কাজকর্ম সামলেও সংসারটাকে একটু সুখের করবার জন্য, সুন্দর করবার জন্য যদি বাড়ি এবং গাড়ির কন্ট্রোল নিজের ঘাড়ে নেন, সেই দায়িত্বটা যদি নেন, তাহলে খারাপ তো আমি কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না সেটা আমি। আচ্ছা, পরের টপিকে চলে যাই। আজকে আপনার টপিকে অনেক বাড়িতেই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। শিশির ঘোষ, মালদা। কেন, আমি তো কারুর সঙ্গে ঝগড়া করতে চাইনি, মানে আমি তো করতে চাই না এবং আমিও চাই না যে আপনাদের মধ্যে কারুর মানে বাড়ির ভেতরে গৃহযুদ্ধ শুরু হয়ে যাক। আমি যেটা চাই একটা মানে সুন্দর একটা আলাপ আলোচনা হোক এবং সেই আলাপ আলোচনা দিয়ে সব শেষে একটা সমাধান সূত্র বেরোক, এরকমই কিছু চাই আর কি। কিন্তু তার জন্যে এই গৃহযুদ্ধ বা কন্ট্রোল নিয়ে নেওয়া, এইটা কন্ট্রোল তো অবশ্যই থাকতেই হবে। এবং এই জন্যেই বলছি যে অন্য কারোর নামে নয়, নিজের নামে একটা বাড়ি যেখানে কন্ট্রোলের প্রশ্ন আসবে না এবং নিজের একটা গাড়ি এবং সেটা নিজে চালাতে পারা, এইটা খুব দরকার। তাহলেই যে এই কন্ট্রোল হেনা ত্যানা এই প্রশ্নগুলো কখনোই এসে দাঁড়াবে না, এই কারণেই বলা। তো আপনিও কি বলছেন, আপনিও কি সেটা মনে করছেন, সে কথা জানাতে আমাদের কাছে আসতে পারেন 9903055992। গোপা আছি আপনার অপেক্ষায়, শুনছেন FM গোল্ড আর মনের মেলোডি। একটা শুনবো গান, তারপরে একটা ছোট্ট বিরতি নেবো, নিয়ে তারপরে আবার ফিরবো আপনারই কাছে আপনারই মেসেজে।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি

মান্নাদের কণ্ঠে শুনছিলাম আজকে গান, আর গান শুনতে শুনতে মনে হচ্ছিল বধূর আজকে যেমন ভাবে খুশি তেমন ভাবেই সে দেখবে, তেমন ভাবেই সে বলবে। আপাতত চলে যাব মেসেজে। যেমন রজত বিশ্বাস বনপুর নদিয়া থেকে তিনি পাঠিয়েছেন, আমার মতে মেয়েদের নিজস্ব বাড়ি এবং গাড়ি থাকা খুব দরকার ব্যক্তি স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য। সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকতে তখন হবে না। এরপর সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, ঠিকই তো এখন এই সমাজে মেয়েদের নিরাপত্তা খুব যে আছে তা তো নয়, মেয়েদেরকে নিজেদের রক্ষা করবার জন্য গাড়ি থাকাটা দরকার, সেটা বাইক হলে সবচেয়ে ভালো। মেয়েরা এখন স্বাধীন, ইচ্ছে করলে তারা একটা বাড়িও স্থাপন করতে পারে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। এরপর চলে যাব দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা, তিনি বলছেন অবশ্যই মেয়েদের হাতে গাড়ির চাবি আর নিজের নামে বাড়ি থাকাটা উচিত। ছেলে মেয়ে এখন সবই সমান, তাই অধিকারটাও সমান হওয়া উচিত। তবে বর্তমান যুগে দাঁড়িয়ে এখনও মেয়েদের একটু পিছিয়ে রাখার চেষ্টা তো করাই হয়, এটা বন্ধ হওয়া দরকার। এরপর আরও একটা মেসেজ পড়েই দিই টুক করে। বাড়ি এবং গাড়ির চাবি মেয়েদের কাছে রাখা উচিত, কারণ শান্তি থাকবে এবং অ্যাক্সিডেন্টও কম হবে। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। এবং এই মানে শান্তি থাকাটা তো দুপক্ষেরই প্রয়োজন, মানে মহিলা এবং পুরুষ, যাত্রী এবং চালক দুজনের ক্ষেত্রেই শান্তি বজায় রাখাটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সেটা অবশ্যই দরকার। কিন্তু একজনের হাতে যদি বাড়ি এবং গাড়ির স্টিয়ারিং এবং বাড়ির চাবি এবং গাড়ির চাবিও বটে, সেই সঙ্গে সঙ্গে স্টিয়ারিংটা তো তারপরে, আগে তো চাবিটা ঘোরাতে হবে, তো চাবিটা থাকাটা খুব দরকার। থাকলে সে নিজের ইচ্ছে মতন, নিজের স্বাধীনতা মতন সে কাজ করতে পারবে। অবশ্যই সেই স্বাধীনতা নিশ্চয়ই নয়, আপনার সঙ্গে সেই বিষয়ে আমি তর্কে পৌঁছবই না আজকে, সেই স্বাধীনতা নিশ্চয়ই নয় যেখানে যথেচ্ছাচার।

রয়েছে। স্বাধীনতা এটাই যে নিজের নিজেকে আরও উন্নত করা এবং তাকে দেখে আরও অনেক মানুষ অনুপ্রেরণা পাবে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছানো। এবং এরকম অনেকেই আমাদের চারপাশে রয়েছে যাদের দেখে আমরা কিন্তু আমাদের ভালো লাগে, আমরা আমাদের মনে হয় যে এটা করাটা খুব দরকার। এবং এই যে হঠাৎ করে এরকম একটা বিষয় নিয়ে কেন আজকে আমি এলাম বা আপনার সঙ্গে আড্ডা দিচ্ছি সকালবেলা, কদিন আগে আমি একটি অ্যাপ ক্যাব করে বাড়ি যাই, অ্যাপ ক্যাবেই চলাফেরা করা হয়। তো প্রত্যেক সময়তেই যারা আসেন পুরুষ ড্রাইভাররাই নিতে আসেন, তো সেদিনও যথারীতি আমি অত নামটা খেয়ালও করিনি, আমাকে আমি ক্যাব বুক করেছি এবং গাড়ি বুকিং নিয়েছে। তো আমাকে যখন তুলতে এসছে ওমা, তখন দেখছি একজন মহিলা। তো তিনি আমাকে বাড়িতে যখন পৌঁছলেন তখন 11:10 বাজে। তিনি আমাকে তখন বললেন যে দিদি, যদি কিছু মনে না করেন আমি কি একটু আপনার ওয়াশরুমটা ব্যবহার করতে পারি, আসলে পেট্রোল পাম্পগুলো তো এখন সব বন্ধ হয়ে গেছে। আমার এটা শুনে মনে হলো যে সত্যি একটি মেয়ে পেট্রোল পাম্পে যাবে এত রাত্রিবেলা এবং সেটা খোলাও পাবে না। তখন আমি বললাম নিশ্চয়ই, আমি তখন ওয়াশরুমে উনি ফ্রেশ হলেন এবং তারপরে একটু জল চাইলেন, জলও নিলেন, নিয়ে উনি যখন গাড়িতে উঠছেন তখন আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকেন, বলল আমি গড়িয়া থাকি। আমি বেহালা এবং উনি গড়িয়া যাবেন, তো আমি তখন বললাম আপনি গড়িয়া যখন যাবেন তখন আমার বুকিংটা আপনি নিলেন? তখন বলছে আসলে আপনার বাড়ির ঠিকানাটা আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি আপনি রুবির দিকে যাবেন। তো আমি বললাম আপনি তো ক্যান্সেলও করতে পারতেন। বলো না, আমার কাছে কোনো বুকিং এলে আমি ক্যান্সেল করি না, আমার কাজই তো মানুষকে পৌঁছে দেওয়া, তো আমি যদি আপনাকে ক্যান্সেল করি তাহলে আমার কাজ থেকে আমি সরে গেলাম, তো যে কারণে আমি পৌঁছে যাব ঠিক, তো আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে কিন্তু আমি পৌঁছে 12:30-12:00 মধ্যে আমি পৌঁছে যাব। তো তখন আমি বললাম আপনি কি বরাবরই গাড়ি চালান? তখন উনি বললেন যে না, ওনার হাজবেন্ড কোনো একটা অসুস্থতার কারণে উনি আর গাড়ি চালাতে পারেন না, ওই বাড়িতে বসেই কিছু কাজকর্ম করেন তো গাড়ি চালাতে পারেন না। গাড়িটা ওনার হাজব্যান্ডের, উনি ওনার হাজব্যান্ড একটা সময় কোনো একটা অফিসের হয়ে গাড়ি চালাতেন, তো পরবর্তী সময় যেহেতু অফিসের হয়ে গাড়ি চালালে একটা নির্দিষ্ট সময় বেরোতে হবে, নির্দিষ্ট সময় বাড়িতে ঢোকা, সেজন্য যেহেতু বাড়িটাও ওনাকে সামলাতে হয় সেজন্য উনি এই অ্যাপ ক্যাবে ওনার নতুন করে গাড়ি মানে আবার বের করেছেন এবং গাড়ি চালাচ্ছেন। তো আমি বললো আপনি কি আগে থেকে গাড়ি চালানো জানতেন? বলতে বলছে যে হ্যাঁ, যেহেতু আমার হাজব্যান্ড চালাতেন তো আমি কিছু কিছু শিখেছিলাম, পরবর্তী সময় যখন আমাকে আমার মনেই হলো যে আমি এই কাজটা করব, আমার গাড়িটাও পড়ে আছে এই কাজটাই আমি করব, তখন আবার ভালোভাবে শিখে আমি গাড়িটা চালাচ্ছি। ফলে এই মানুষটি কিন্তু, এই মেয়েটি কিন্তু আমার কাছে সত্যি প্রেরণার, যে মানুষটি ঘরটাও চালাচ্ছে, সংসারটাও চালাচ্ছে এবং বাড়িটাও কিন্তু মানে বাড়িটা সমস্তটা চলছে তার গাড়িটা চলছে বলে। ফলে সেদিনই আমার মনে হয়েছিল যে সত্যি এখনকার দিনে মেয়েদের, এখনকার দিনে বলে নয় মানে বরাবরই মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে যখন মানে বিয়ের আগে যখন বাবার বাড়ির দিকে রয়েছে তখন যদি কোনো কথা তার মায়ের সঙ্গে বলে তা মা না এরকম করিস না, বাড়িটা তো আসলে তোর বাবার, মানে তোর বাবাকে না জিজ্ঞেস করে কিছু করা যাবে না, মানে বাড়িটা যার তারই হচ্ছে সবচেয়ে বেশি কথা থাকবে সেই বাড়িতে। আবার বিয়ের পরে যখন সে শ্বশুর বাড়িতে গেল তখন সে শ্বশুর বাড়িতে গিয়ে না না এরকম তো করা যাবে না, বাড়িটা তো শ্বশুরবাড়ি, সুতরাং মানে বরকে জিজ্ঞেস করলে বলবে বাড়িটা তো এখন আমার বাবার নামে, তাহলে ওনাকে জিজ্ঞেস করতে হবে। আর যদি বরের ফ্ল্যাটেই যদি যায় তাহলে বলবে আমার বাড়িতে এইসব চলবে না, আমার বাড়িতে এমনটা করা যাবে না। এই যে মেয়েদের ক্ষেত্রে বারবার এটা শুনতে হয় বাপের বাড়ি, শ্বশুরবাড়ি, আমার বাড়ি, তো আমার বাড়ি কোনটা? মেয়েদেরও তো একটা ছাদ, মেয়েদেরও তো একটা বাড়ি থাকা দরকার যেখানে দাঁড়িয়ে সে বলতে পারবে আমার বাড়িতে এসব চলবে না বা আমার ইচ্ছে আমার বাড়িতে আমি যা খুশি করব। তো সেই জায়গাটা খুব দরকার, একজন একটা একজন পুরুষ মানুষেরও যেমন সেটা দরকার, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেটা ভীষণভাবে দরকার। এবং সাইকোলজি বলে বা আমাদের মনোবিজ্ঞান বলে যখন আমার নিজের কাছে এই বেসিক জিনিস মানে আমার মাথার উপর ছাদ, আমার যাতায়াতের জন্য একটা সুব্যবস্থা এবং আমার খাবারের যদি কোনো অভাব, খাবার মানে আমি বলতে চাইছি যে নিত্যদিনের যে আমার পেট ভরানোর যে খাবার, এটা যদি অভাব না থাকে তাহলে নারী পুরুষ বলে নয় যে কোনো মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু একটা পাওয়ার। এই পাওয়ারটার মধ্যে একটা স্বাধীনতা আছে, পাওয়ারের মধ্যে একটা সাহস রয়েছে এবং এই পাওয়ারটার মধ্যে একটা কোথাও না কোথাও সুস্থতাও রয়েছে। এবং এই পাওয়ারটা থাকলে আমি আমার মতন করে কিন্তু কোথাও যদি কাউকে কোনো রকমভাবে তার পাশে গিয়ে দাঁড়াতে হয় বা আমার পাশে এনে তাকে রাখতে হয় আমি অক্লেশে সেটা করতে পারবো, যদি আমার বাড়ির দরজায় আমার নেমপ্লেটটা ঝোলে তবেই। অন্য কারোর নেমপ্লেট যদি ঝোলে তাহলে কিন্তু তাকে জিজ্ঞেস করতে হবে, তার অনুমতি নিতে হবে। সব মানুষ তো আর সমান হয় না, সব মানুষের ক্ষেত্রেই কিন্তু আমাদের বাড়ি হয়ে ওঠে না,
সব মানুষের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমার বাড়িটাই কিন্তু থেকে যায়। আর এই আমার বাড়ি থেকে আমারও বাড়ি এইটা হওয়ার এই যে যাত্রা পথ, বহু যুগ ধরে মেয়েরা লড়াই করতে করতে, নারীরা লড়াই করতে করতে করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। একটা সময় মেয়েদের বাড়ির বাইরে বেরোতে পারবে কি না সেটা নিয়েও তর্ক বিতর্ক চলত, কিন্তু এখন আমরা যখন এই জায়গায় তর্কে এসে পৌঁছেছি যে একটা মেয়ের কাছে তার বাড়ি এবং গাড়ি দুটোর চাবি থাকা উচিত এবং দুটোকে চালানোর ক্ষমতা এবং সাহসটাও তার থাকা দরকার, সেই জায়গায় এসে যখন আমরা পৌঁছেছি বাকিটুকুও হয়ে যাবে। সব পাই সব মেয়েরা, যেমন পুরুষ মানুষেরা বলতে পারে আমার ফ্ল্যাট আমার বাড়ি, সেরকম মেয়েরাও একদিন সব মেয়েরাই বলবে, বিয়ে হোক বা না হোক সবাই বলবে আমারও একটা বাড়ি আছে আমারও একটা গাড়ি আছে। এবং এটা যেদিন হবে সেদিন সত্যি মেয়েরা স্বাধীন হবে। এবং আমাদের সমাজে যে আমরা বলি না নারী পুরুষ সব সমান সমান, এই নারী পুরুষ সমান সমানের এই জায়গাটা সত্যিই সেদিন পূর্ণ হবে। আমি জানি না সেটা কবে, কিন্তু সেই দিনই একমাত্র হবে যেদিন দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে, দুটো লিঙ্গ পাশাপাশি দাঁড়িয়ে বলতে পারবে আমারও একটা বাড়ি আছে এবং আমারও একটা গাড়ি আছে। তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে চটপট একটা গান শুনে আসি, গান শুনে তারপরে ফিরে আসব। কি গান শুনি বলুন দেখি? চলুন লতা মঙ্গেশকরের এই গানটা শুনে এক্ষুনি ফিরে আসছি।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলাম এই গান। না না, জানি রাতের মায়া এখন নেই, সেই জায়গায় আমি পৌঁছচ্ছিও না, কিন্তু আপাতত যেটা রয়েছে সেটা হচ্ছে চারপাশে উজ্জ্বল আলো এবং তার সঙ্গে নানান শিল্পীর গান এবং তার সঙ্গে তক্ক বিতর্কের একটা জায়গা এবং আড্ডা। এই সাত সকালে চা কফি খেতে খেতে এরকম একটা টপিকের ওপর যে গপ্প করা যায় সেটা মানে একটা অন্য দিকে আমাদের চালিয়ে নিয়ে যাবে নিশ্চয়ই সেই জায়গাটা। যেমন পড়তে থাকি আমি চটপট, সমাজে মেয়েদের প্রতিনিধিত্ব যত বাড়বে সমাজ তত বেশি এগিয়ে যেতে পারবে, এই বিশ্বাস থেকে বলবো প্রতিটি পরিবারে বাবা ও মায়ের দায়িত্ব তাদের কন্যা সন্তানকে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস যোগানো। এটা করতে পারলেই মেয়েদের নিজের বাড়ি গাড়ি এবং অন্যান্য অনেক কিছুই হতে পারে। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। এরপরে হচ্ছে কে পাঠিয়েছেন, কার্তিক মণ্ডল, দাউদপুর গ্রাম, থানা সন্দেশখালি, জেলা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, পাক্কা 8 মিনিট ধরে শুনে বুঝতে পারলাম আজকের বিষয়টা, ভালো বিষয়। সব মানুষের একটা নিজের বাসস্থান থাকা জরুরি, মেয়ে হোক বা ছেলে। আর গাড়ি সবার থাকা জরুরি নয়, কারণ রাস্তার অভাব, যানজট, তারপর বায়ু দূষণ, তেলের দাম দ্বিগুণ হয়েছে, গণপরিবহনে যাতায়াত করতে হবে। পাক্কা 8 মিনিট ধরে আপনি শুনেছেন, আর আপনি এটা শুনতে পারলেন না যে আমি বলেছি দু চাকা চার চাকা, এবং সেখানে সাইকেলের কথাও কিন্তু বলা হয়েছে, যদি সাইকেলও থাকে, মানে যে জিনিস আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে। আর এখন সবসময় যে তেলের গাড়ি কিনতে হবে এমন তো নয়, এখন তো ইলেকট্রিক অনেক গাড়ি বেরিয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ যাতে না হয়, পরিবেশ বান্ধব গাড়ি, ফলে সেদিক থেকেও কোনো অসুবিধে নেই। সেটা চার চাকাও হতে পারে, আবার দু চাকাও হতে পারে। রাস্তার অভাবের কথা যদি বলেন, সেক্ষেত্রে মেয়েদের মানে সবার গাড়ি না হলেও চলবে, তাহলে সেখানে পুরুষদেরটাও ধরেই, পুরুষদের গাড়ি না হলেও চলবে, মেয়েরাই বরং গাড়ি চালাক এবং গাড়ি চলুক এবং চড়াক, আজকের অন্তত এইটুকু সময়ের মধ্যে। তাই গাড়ি এবং বাড়ির চাবি মেয়েদের হাতে থাকুক, এটাই কিন্তু মোশন চলছে, এই মোশনেই কিন্তু আমরা এগোচ্ছি। পরের মেসেজে পৌঁছে যাই চট করে। কিশোর বালি হাওড়া থেকে, তিনি বলছেন, আমার একটি মাত্র মেয়ে, আমার দোতলা বাড়ি সবই তার, মেয়ের নিজস্ব গাড়ি আছে, টু হুইলার, নিজের আলমারি আছে, এখন থেকে পুরো বাড়িটা তার নামে থাকবে কেন, আমার অবর্তমানে তার থাকবে, তাকে লেখাপড়া, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু, মানে চাকরি বাকরি সে যখন করবে তখন সে নিজে জমি কিনবে, বাড়ি করবে, ফ্ল্যাট কিনবে, যা খুশি করবে, সেটা তার নিজের সিদ্ধান্ত, আমার যেটুকুনি আছে সেটুকুনি অবশ্যই তার, তবে আমার অবর্তমানে, ওর নামে সব কিছু করে দেব, তারপর ভবিষ্যতে যদি আমাকে না দেখে, আমার কাজ ওকে প্রতিষ্ঠিত করা, এখন থেকে বাড়ির সব কিছু ওর ওপর ছেড়ে দেওয়া নয়। আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি একবারও এখনও পর্যন্ত, এখন বাজে 9:21 হয়ে 13 সেকেন্ড এবং অনুষ্ঠান শুরু করেছিলাম 8:30, এখনও পর্যন্ত একবারও কোথাও বলিনি যে বাবার সম্পত্তি বা কারুর সম্পত্তি মেয়ের নামে করে দিতে। আমি বরাবর যেটা বলে যাচ্ছি সেটা হচ্ছে, একটা মেয়ের নিজের নামে একটা বাড়ি এবং গাড়ি এবং সেই গাড়ি চালানোর যে দক্ষতা সেটা থাকা দরকার বর্তমান সময়ে, এবং নিজের নামে ফ্ল্যাট আর নিজের নামে বাড়ি বা নিজের নামে গাড়ি সেটা নিশ্চয়ই তাকে নিজেকেই কিনতে হবে। আমাদের অনেকেই ফ্ল্যাট বা বাড়ি গিফট করবে মেয়েকে, সেই ব্যাপারটা অনেকে থাকে না, কারণ সত্যি তাদের পড়াশোনা শেখাতে, পরবর্তী জীবনের জন্য পয়সা কড়ি রাখতে রাখতেই অনেকটা সময় শেষ হয়ে যায়। সেরকম অনেকের ক্ষেত্রেই হয় যে জন্মদিনে গাড়ি বা বাড়ি উপহার পেলো, আমি সে কথাও কিন্তু বলিনি একবারও। আমি যে কথা বলছি সেটা হচ্ছে, একটি মেয়ে সে পড়াশোনা করে, শিক্ষিত হয়ে, কাজকর্ম করে নিজের একটা বাড়ি এবং নিজের একটা গাড়ি কিনবে যেটা চালাতে পারবে। আর যদি পেট্রোল বা দূষণের প্রবলেম থাকে তাহলে অবশ্যই ইলেকট্রিক রয়েছে, ইলেকট্রিক বাইক রয়েছে, ইলেকট্রিক গাড়ি রয়েছে চার চাকার, এবং সাইকেল তো রয়েছে যা আমাদের খুব স্বল্প ছোট ডিস্টেন্স আমাদের মেকআপ করে দেয়, এবং সাইকেল করে ছোট ডিস্টেন্স মেকআপ করাই যায়। তো সেই জায়গা থেকে আপনার বাড়ি আপনারই রইল আপাতত, সেটা আপনি কি করবেন সেটা আপনি বুঝবেন। আপাতত আমি চলে যাব পরের মেসেজে, না গানে, না পরের একটা মেসেজে আমি পৌঁছতে পারি টুক করে, কারণ উনি পাঠিয়েছেন মেসেজটা কোথা থেকে দেখি, হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। তিনি বলছেন যে অনেক বাড়িতে মহিলা বাড়ির হাল ধরে আর সেটা সবাই মেনেও নেয়, কিন্তু অনেক বাড়িতে মেনে নেয় না।
আমার মতন মহিলা হাল ধরলে খুব ভালো হয়, একটা গাড়ি থাকলে অনেক দিক তখন রক্ষা করা যায়, একদমই মানে চার চাকা যদি নাও হয় টু হুইলার ইলেকট্রিক বাইক যদি কেনা যায়, আর যদি ছোট ডিস্টেন্স মেনটেন করতে হয় তাহলে সাইকেল। অবশ্য সাইকেল করে এখন অনেকেই অনেক দূর যাতায়াত করছে, যাই হোক না কেন সেটা স্টিয়ারিংটা সেটার ব্রেকটা যাতে মেয়েদের হাতেই থাকে সেটাই হচ্ছে মূল কথা। কেউ আমাকে কিছু দেবে এই জায়গাতেই আজকে আমরা দাঁড়িয়ে নেই বা আমি দাঁড়িয়ে নেই। আপাতত কি করব, আপাতত একটা গান শুনবো, গান শুনতে শুনতে এগোবো। লতা মঙ্গেশকরের পর চলুন আমরা দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনে ফিরে আসছি।

দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম আমরা এই গান। গান শুনতে শুনতে কতগুলো মেসেজ আবার পড়ে দিই চট করে, কারণ অনেকক্ষণ ধরে এসে জমে আছে। নারী শক্তি জাগ্রত হোক প্রতি নারীর মনে, প্রতিবাদের আগুন জ্বালাও এই হৃদয় কোণে, অন্যায় ভয় পাবে যেন তোমার সামনে এসে, রুখে দাঁড়াও এবার সবাই নারী শক্তির বেশে, হারিয়ে যেও না কেউ এই ভিড়ের মাঝে, দুঃখটা রেখে যেও তোমার এই কাজে, গাড়ির স্টিয়ারিং থেকে যেন সেই গাড়ির স্টিয়ারিং থাকে যেন সেই তোমার হাতে, সূর্য উঠবে যেন আধার প্রভাত আধার প্রাতে। পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘড়িয়া। ইংরেজিতে লেখা শব্দ বাংলায়, মানে বাংলায় শব্দগুলো ইংরেজিতে লেখা হলে কি হয়, সবসময় পড়তে গেলে একটু অসুবিধা হয়ে যায়, সেজন্য ক্ষমা চেয়ে নিলাম। আর এরপর আমি পৌঁছই পরের মেসেজে। রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। তিনি বলছেন যে আজকের বিষয়টি আমার মেয়ের অনেক ছোটবেলার স্বপ্ন। সত্যিই তো, বাবার বাড়ি, স্বামীর বাড়ি, আমার বাড়ি কই? প্রত্যেক মেয়েদের নিজের নামে বাড়ি এবং গাড়ির চাবি অবশ্যই দরকার। আর পরের মেসেজে পৌঁছই টুক করে, সেটা হচ্ছে আমরা সবাই চাই মেয়েরা ইচ্ছে মতো স্বাধীনভাবে মন দিয়ে পড়াশোনা করে নিজের কেরিয়ার গড়ে তুলুন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সবাইকে ফাঁকি দিয়ে স্কুল জীবনেই বিভিন্ন

দোষে খারাপ রাস্তায় চলে যায় এটা কি উচিত? এটা তো শুধু মেয়েদের ক্ষেত্রে হয় না, এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, এবং এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। সে কীভাবে বড় হচ্ছে, তার পরিবার, তার চারদিকের পরিবেশ, সবটা নিয়েই এটা নির্ভর করে। এটা অন্য একটা বিষয়, একদম অন্য বিষয়ে আজকে ঢোকবার সময় নেই, কারণ প্রচুর মেসেজেস আমার কাছে জমা হয়ে রয়েছে। যদিও কোনো খারাপ জিনিসই যেটা নিজের পক্ষে

0: বুঝতে চায় না, এই বিষয়ে তো অনেক বড় একটা, এটা আলাদা একটা আলোচনার বিষয় হতে পারে, আলাদা একটা আড্ডার বিষয় হতে পারে, গপ্পের বিষয় হতে পারে। কিন্তু আজকে যেটা মূল জায়গা, মেয়েদের হাতে কিন্তু চাবি গাড়ির এবং বাড়ির দুটোই থাকাটা খুব দরকার। আর কোনো রকম মানে ভুল রাস্তায় গেলে মানুষকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু মানুষেরই থাকে, কারণ আর তো কেউ নেই তাকে ফেরাবার জন্য। তাই মহিলা বা পুরুষ, ছেলে বা মেয়ে নয়, মানুষকে, মানুষ যদি ভুল পথে যায় সেখান থেকে ফিরে আসা দুটোভাবে হয়, এক তাকে বুঝিয়ে ফেরানো বা ঠেকে ফিরবে বা অথবা শিখে ফিরবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। সময় তাকে ফেরাবে না হলে মানুষ তাকে ফেরাবে, এটাই হচ্ছে মূল কথা। তবে আজকে আমরা কোনো মানে অন্যদিকে যাওয়ার কথা ভাবছি না, আমরা কিন্তু চাবিটা ঠিক লক্ষ্য রেখেছি, সেই মাছের চোখের মতন চাবি কিন্তু আমার একদম কেন্দ্রবিন্দু এবং লক্ষ্য করবার মতন জায়গা। এরপর ছত্তিশগড় থেকে উৎপল মুখার্জি, তিনি বলছেন যে মেয়ের একটি গাড়ি এবং বাড়ি থাকা উচিত, মা ও বাবার উচিত মেয়েকে লেখাপড়া শিখিয়ে আত্মনির্ভরশীল করা, ছেলে বা মেয়ের মধ্যে কোনো পার্থক্য করে আপব্রিঙ্গিং করাটা উচিত নয়। মেয়েরা অনেক স্ট্রং, গাড়ি চালিয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়া এবং কন্ট্রোল করা দুটোই তাদের পক্ষে সম্ভব, এবং তবে দুটোই নিজেকে কিনতে হবে। একদমই ঠিক কথা, আমিও সেটাই শুরু থেকে বলছি যে দুটোই কিন্তু নিজেকেই কিনতে হবে, যাতে করে কেউ আবার এটা না বলে আমি তোকে এটা দিয়েছি বা আমি তো তোমাকে এটা দিয়েছি, এটা তো তুমি গিফট পেয়েছো, না সেসব হবে না। বাড়িটাও কিনতে হবে নিজেকে এবং গাড়িটাও কিনতে হবে নিজেকে। বাড়িটা একটা ছোট্ট এক কামরার ফ্ল্যাট হতে পারে বা ছোট্ট একটা বাড়ি হতে পারে নিজের ক্ষমতা অনুযায়ী, আর সাইকেল হোক বা বাইক হোক বা স্কুটি হোক বা চার চাকা হোক, যাই হোক না কেন, চার চাকার মতো ছোট বড় নানান রকমের আছে, যেমন যার যেমন ক্ষমতা সেটুকুই কিন্তু নিজের রোজগারে নিজের পায়ে দাঁড়িয়ে কিনতে হবে, যাতে করে কন্ট্রোল এবং কথা দুটোই নিজের কাছে থাকে। আর আপাতত আমাকে নিতে হবে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি, আপনি কিন্তু সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্যঘর।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি, 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

সচিন্দে বর্মনের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবার ফিরে আসি আপনার পাঠানো মেসেজে। কার মেসেজ পড়বো? সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। তিনি বলছেন, আজকের দিনে একজন মেয়ের স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। নিজের একটি বাড়ি এবং গাড়ি কেবল বিলাসবহুল জীবনযাপনের প্রতীক নয়, বরং এটি একজন মেয়ের ব্যক্তিগত স্বাধীনতা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের মূল ভিত্তি। নিজের নামে একটি বাড়ি থাকলে যে কোনো অনিশ্চিত পরিস্থিতিতে মাথার উপর ছাদ থাকে, যা মানসিক শান্তি এবং নিরাপত্তা প্রদান করে। সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টানোর সঙ্গে সঙ্গে মেয়েরা এখন প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন, তাই মেয়েদের নিজের নামে বাড়ি এবং গাড়ি থাকাটা এখন আর কেবল বিলাসিতা নয়, আত্মনির্ভরশীলতার এক অনন্য প্রকাশ। এরপর কার কাছে যাব? যাব হচ্ছে নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড। সাধারণত সংসারের স্টিয়ারিং মেয়েদের হাতেই থাকে, তবু প্রচলন আছে পরের ঘর বলে। কথায় আছে, কাঁচা বাড়ি অতি খাসা যদি হয় নিজের বাসা। তাই বলবো, বাড়ি অবশ্যই মেয়েদের নামে হওয়া উচিত। আমি মনে করি নিজের বাড়ি বা গাড়ির ওপর যে স্বাধীনতা থাকবে তা অন্য ক্ষেত্রে হবে না। তাছাড়া পরের ঘর পরে যারা গৃহবধূদের ওপর ব্যঙ্গবিদ্রুপ, খোঁটা দেওয়া, লাঞ্ছনা, গঞ্জনা, নির্যাতন বা হত্যার মতন কাণ্ড ঘটিয়ে থাকেন তা অনেকাংশেই কমবে বলে মনে হয়। আর গাড়ির ব্যাপারে বলি, মেয়েরা যতই দামাল বা দুরন্ত হোক না কেন, ছেলেদের তুলনায় ধীশক্তির অধিকারী হয়ে থাকে। তাই সংসারে যেমন কখনো গিয়ারে চাপ যেমন কখন গিয়ারে চাপ বেশি দিতে হবে বা কম দিতে হবে সেটা জানে, সেভাবেই সংসারের স্টিয়ারিং যেভাবে সংসারের স্টিয়ারিং শক্ত হাতে ধরে থাকে, গাড়ি চালাতে সেই ফর্মুলাই প্রয়োগ করবে। এতে গাড়ির দুর্ঘটনা থেকে বাঁচবে। এরপরে কে পাঠিয়েছেন এই মেসেজ? অনিরিনা ঘোষ বেহালা থেকে। তিনি বলছেন যে মেয়েদের এখনও অনেক সময় কোনো সম্মান দেওয়া হয় না। বাড়ি গাড়ির ব্যাপারে তো মেয়েদের নিজস্বতাটা নেই, সেটা সবসময় মনে করিয়ে দেওয়া হয়। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা এবং দৈহিকভাবে নিজেকে মার্শাল আর্ট ইত্যাদি শিখে তৈরি হওয়া খুব দরকার অসুর দমনের জন্য। ছেলেরা যদি মেয়েদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভালো করে কাজ করে, তবে একটা সুন্দর পৃথিবী হতে পারে। শ্বশুর বাড়িতে এখনও বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমাদের পুরুষশাসিত সমাজে এই লাইনটা একেবারেই বলা হয় না। থাকে যদি গুণবান পতি তার শনে, এরকম সংসার সুখের হয় রমণীর গুণে সেটা যেমন বলা হয়, সেরকম সংসারের সমস্ত বিষয়ে যদি রমণী কথা বলে তাহলে বলা হয় রমণী সমস্ত কিছু ধরে রেখেছে। বা বাড়ির পুরুষও যদি

বাড়ির মেয়েদের কথা শুনে তাহলে বলা হয় ও তো বাড়ির মেয়েদের কথা শুনে চলে। এই যে জায়গাটা, তাহলে আর আমরা সমান সমান হলাম কোথায়? মানে এখনো যদি এই নারী পুরুষের এই জায়গাটা থাকে, একজন যদি আর একজনের কথা শুনে চলে, তাহলে যদি এমনটা বলা হয় তাহলে সত্যি কোথায় আর নারী পুরুষ সমান সমান হওয়া হলো? কিন্তু একদিন নিশ্চয়ই হবে, একদিন নিশ্চয়ই কেউ কোনো সমাজেই এটা বলবে না যে ও ওর কথা শুনে চলে, বা একজন পুরুষ একজন মহিলার কথা শুনে চলে। আচ্ছা, অফিসে যখন বস থাকে মহিলা, তখন যারা তার নিচে যারা কাজ করেন তারা তো সেই মহিলা বসের কথা শুনেই চলেন, তো সেক্ষেত্রে কই তখন তো এমন প্রশ্ন আসে না, কিন্তু সংসারের ক্ষেত্রে কেন এমন আসে সেটা ঠিক বোঝা যায় না। কিন্তু যাই হোক, তখনও হয়তো ইগো ব্যাপারটা থাকে, কিন্তু ভেতরে ভেতরে থাকে। কী যে হয় মানুষের মনে সে তো মানুষই কেবল জানে। আপাতত আমি একটু ঘড়ির টাইমটা বলে দিই, চট করে 9:40। 9:40 FM গোল্ড শুনছেন, গোপা আছি সঙ্গে। বাড়ি এবং গাড়ি দুটো চাবি মেয়েদের হাতে থাকবে বা থাকা উচিত, এইটা নিয়েই আজকে আমাদের চলছে জোর কদমে গপ্প, বুঝেছেন তো? চা ঠান্ডা হয়ে গেল, কফি আর একবার গরম করতে হবে, এরকম অবস্থা। কিন্তু তবু আমরা এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক তো ছাড়ছি না, আর আপাতত একটা গান শুনতে হবে। গান শুনে তারপর ফিরে আসছি। কার গান আমরা এই মুহূর্তে শুনতে পারি? দাঁড়ান একটা সেকেন্ড, আমরা কার গান শুনবো? হ্যাঁ, এই গানটা আমরা শুনি বাণী জয়রামের কণ্ঠে।

বাণী জয়রামের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে মেসেজে পৌঁছই, সময়ে ক্রমশ যেহেতু এগোচ্ছে, মেয়েদের গাড়ি এবং বাড়ি দুটোই থাকতে হবে এটা খুব জরুরি বিষয় নয়। মেয়েরা বাড়িতে থাকবে এটাই শোভনীয়। কোনো কিছু দরকারে তার জরুরি বিষয়ে সে গাড়ি বের করতেই পারে, নিজের গাড়ি হলে সময়টা ঠিক না রেখে যখন তখন বেরিয়ে পড়বে। বাড়িটা নিজের নামে থাকা অবশ্যই জরুরি, কারোর থেকে কিছু কথা আর শুনতে হবে না। নিশাকর ধর, আমতা জগদ্ধাত্রীতলা। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনার এই মেসেজের মধ্যে না আমি ঠিক মানে একটা জিনিস বুঝতে পারলাম যে মেয়েরা বাড়িতে থাকবে সেটাই শোভনীয়। আরেকটা জায়গায় লিখেছেন যে কোনো কিছু দরকারে জরুরি বিষয়ে সে গাড়ি বের করতে পারে, কিন্তু নিজের গাড়ি হলে সময়টা ঠিক না রেখে যখন তখন বেরিয়ে পড়বে। আচ্ছা, মানে গাড়িটা তার নিজস্ব হবে না, অন্যের গাড়ি থাকবে, কিন্তু সে গাড়ি চালাতে জানবে। কিন্তু মানে এটা একেবারেই ওই যে বললাম, আমাদের সমাজে যতই আমরা বলি নারী পুরুষ সমান সমান, এখনও কিন্তু কেউ কেউ আছেন যারা বলেন যে মেয়েরা বাড়িতে থাকবে এটাই শোভনীয়। সবসময় কিন্তু যেটা আমরা ভাবি তেমনটা হয় না। পরবর্তী সময়ে এমন সময় হয়তো আসে যখন মেয়েদের কর্মক্ষেত্রে পৌঁছতেই হয়, এবং কেবলমাত্র বাড়ির মধ্যে একজনকে সীমাবদ্ধ না রেখে যদি গাড়ির মাধ্যমে সে বেরিয়ে যেতে পারে বিভিন্ন জায়গায়, এবং সংসার এবং কাজ দুটোই যদি সে সামলাতে পারে, তার থেকে ভালো আর কি হতে পারে। এবং এই যে একেই এই ধরনের এরাই যদি হয়, তাহলেই তো সেই মেয়ে দুহাতে কাজ করতে পারবে, এবং সেই মেয়ের দুহাত থাকা সত্ত্বেও সে দশ হাতের সমান তার দুটো হাত হয়ে উঠবে। তবেই না মা দুর্গা নামটা সফল হবে, তবেই না মা দুর্গা সকলের মধ্যেই আসবেন। এরপরে আমরা পৌঁছব জগাছা, হাওড়া জগাছা বারবালি তরা থেকে পূর্ণা ঘোষ। মেয়েরা যদি নিজেদের উপার্জনে নিজের একটি বাড়ি এবং গাড়ি রাখে তাহলে খুবই ভালো ব্যাপার, কিন্তু দেখতে হবে তারা বাবা মা এবং প্রিয়জনেরা তাদেরও যেন আশ্রয় দেন, তাহলে তাদেরকেও মানে প্রয়োজনে তাদেরকেও যেন সেই বাড়িতে এনে রাখেন, অথবা তাদেরও একটা বাড়ি করে দেওয়া হয়। মেয়ে বলে তাকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়, মেয়েদের স্বাধীনতা অবশ্যই অতি প্রয়োজন। নিশ্চয়ই একথা কখনোই বলা হচ্ছে না যে নিজের বাড়ি এবং নিজের গাড়ির চাবি নিজের হাতে থাকবে মানে সে অন্য কাউকে আর দেখাশোনা করবে না। নিশ্চয়ই দেখাশোনা করবে, আজকালকার দিনে সাধারণভাবে সকলেরই মানে সন্তানের বাবা মাদের ক্ষেত্রে প্রত্যেকেরই একটা নিজস্ব বাড়ি থাকে, তো ফলে সেই চাপটা এখন অন্তত অনেক কম হয়। কিন্তু নিশ্চয়ই সে যদি নিজের বাড়ি করবার পরেও এখন যা বাড়ি করবার একটা বাড়ি করবার যা খরচ, সে যদি সেই বাড়ি করবার পরেও যদি অন্য কাউকে একটা বাড়ি করে দিতে পারে সেটা তো খুবই ভালো ব্যাপার। কিন্তু এটাও একটা ঘটনা যে অনেকেই মানে অনেক বাবা মাই কিন্তু সন্তানকে বড় করে ওই একটা মানে আমরা যেরকম হয় না যে বিমা কোম্পানিতে আমরা রাখি পরবর্তী সময়ে সুদটা সেটা থেকে পাই, বা আমরা টাকা পয়সা জমা রাখি সুদটা সেটা থেকে পাই, অনেক ক্ষেত্রেই বাবা মাদের এমন একটা ব্যাপার থাকে যে ছেলে মেয়েকে আমি বড় করছি মানুষ করছি মানে পরবর্তী সময় তারা আমাকে দেখবেই দেখবে। খুব স্বাভাবিকভাবে সম্পর্ক যদি ভালো থাকে, খুব স্বাভাবিকভাবে যদি তাদের সামর্থ্য নাও থাকে, তারা যদি দেশে নাও থাকে, অনেক সময় তো চাকরি বাকরির ক্ষেত্রে বেরিয়ে যেতে হয়, সম্পর্কটা যদি ভালো থাকে এবং এই মানসিকতাটা যদি ছোটবেলা থেকেই তারা বুঝতে না পারে যে আমার বাবা মা আমাকে বড় করছেন, তাদের বাবা মাও তাদের বড় করেছেন, আমার বাবা মা আমাকে বড় করছেন, এবং সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকলে যে কোনো সময় যে কেউ পাশাপাশি কিন্তু থাকবে। কিন্তু এই ব্যাপারটা যদি হয় যে আমি তোমাকে বড় করছি তুমি আমাকে দেখবে, এই বিষয়টা হলে তখনই গণ্ডগোলটা শুরু হয়। এবং বড় ছোট প্রত্যেকের ক্ষেত্রেই নানান রকম নিজস্ব মতামত এবং নিজস্ব সংঘাতের কারণে নানাভাবেই আর কি সমস্যা তৈরি হয়, কিন্তু তবু আমরা চাই যে সবাই ভালো থাকুক এবং ভালো রাখুক। হুশ করে স্কুটি নিয়ে মেয়েরা যাচ্ছে চলে, ছেলে মেয়ের বিভেদ নেই, সবই এক দলে, মেয়েরা স্বাধীন, এখন তারাই ঘোরাচ্ছে ছড়ি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবেতেই মাতব্বরী, একটা বাড়ি দুটো চাবি দখল সমান সমান, দুজনের দুটো গাড়ি তবেই হবে মানান। রবীন মান্না, জুজাসা, পাঁচলা, হাওড়া। আসলে এই দখলদারি ব্যাপারটার মধ্যেই থাকতে চাইছি না বলেই বলছি, মেয়েদের নিজস্ব একটা জায়গা থাকা খুব দরকার, নিজস্ব নিজের গাড়ি চালাবার ক্ষমতা এবং নিজের একটা জায়গা, তাহলেই তো আর দখলদারির কোনো প্রশ্ন উঠছে না, সে তো নিজেই নিজে তৈরি হচ্ছে, নিজের নিজেকে তৈরি করে নিজের একটা জায়গা তৈরি করছে, তাহলেই প্রশ্ন করেই উঠবে না। আর দুটো মানুষের যদি দুটো গাড়ি থাকে এবং সেটা যদি
আমাদের প্রকৃতি বন্ধু হয় সেই গাড়ি, এখন তো নানানভাবে পাওয়া যাচ্ছে নানান জিনিস। এবং যদি দুটো গাড়ি নাও থাকে, যদি একটা গাড়ি থাকে এবং দুজনের সহাবস্থান এবং সুসম্পর্ক থাকে এবং সমান চোখে যদি দুজন দুজনকে দেখে, তাহলে তো দুটো গাড়ি অ্যাডজাস্ট, মানে একটা গাড়িকে অ্যাডজাস্ট করে দুজনে নিয়ে যাতায়াত করতেই পারে, এক্ষেত্রে তো কোনো অসুবিধা থাকবার কথা নয়। সবটাই আসলে ওই কে কীভাবে দেখছি তার উপর নির্ভর করছে। আর পরের মেসেজটা আমি পড়ে নিই, শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70। স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়, স্বাধীনতা মানে নিজের পায়ে দাঁড়ানো, নিজের পরিচয় বাঁচা। একটা মেয়েরও অধিকার আছে মাথা উঁচু করে বলার, এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার রোজগার, আমার সিদ্ধান্ত। মেয়ে বলে তার স্বপ্ন থাকবে না তা হয় না। সমাজ বদলাবে তখনই যখন একটা মেয়ে চোখে চোখ রেখে বলতে পারবে, আমি কারুর অধীন নই, আমি আমার নিজের। একটা মেয়ের সবচেয়ে বড় ঠিকানা তার আত্মমর্যাদা। একদমই ঠিক তাই, যে যখনই একটা মেয়ে বলতে পারবে আমি আমার নিজের, তখনই কিন্তু তার সঠিক স্বাধীনতা, এবং সে নিজেকে নিজে মর্যাদা দেবে, নিজেকে নিজে সম্মান জানাবে ঠিক সেই সময়। বাকি আছে আর অনেক কথা নিশ্চয়ই, কিন্তু বাকি আছে গান শোনাও, তাই গানটা শুনে চট করে ফিরে আসছি এক্ষুনি।

স্বাগতর কণ্ঠে আমরা গান শুনছিলাম, গান শুনতে শুনতে মেসেজে চলে আসি। এইবারই যে কটা মেসেজ পড়বো সে কটাই পড়া হবে, কারণ সময় আর তেমন সময় আমাকে দেবে না। আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, যেসব মহিলাদের মানসিক ধৈর্য আর শারীরিক সক্ষমতা রয়েছে তাদের হাতেই গাড়ির চাবি তুলে দেওয়া উচিত। গাড়ির চাবি তুলে না দিলে বোঝা যাবে কেমন করে সে গাড়িটা কেমনভাবে চালাবে।

তো চাবিটা তুলতে হবে, তারপরে তো বোঝা যাবে। এরপর আমার মনে হয় নিজস্ব গাড়ি বাড়ি কোনোটাই আমার দরকার নেই, কারণ বাড়ি গাড়ি তা শুধুই আমাদের হবে, তাতে সকলের সমান অধিকার থাকবে, পারস্পরিক শ্রদ্ধা সম্মান যদি বজায় থাকে তাতে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। সবচেয়ে বেশি দরকার বোঝাপড়া, একা একা মাচা যায় না, সাময়িক হয়তো ভালো লাগে কিন্তু ভালো থাকা যায় না। এটা আমার একান্ত নিজস্ব মতামত, কোন্নগর থেকে মানসী বৈদ্য। এই যে আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, আমার থেকে যখন বিষয়টা আমাদের হয়ে উঠবে তখন সত্যিই তখন আর অন্য কিছুর জায়গা থাকবে না, কিন্তু এখনও আমার বাড়ি আমার সিদ্ধান্ত এটা চাপিয়ে দেওয়া হয়। তো সেই জন্যই আমার বাড়ি আমার সিদ্ধান্ত যেন বলতে পারে, মেয়েদের স্বাবলম্বী হওয়ার সঙ্গে সঙ্গে কেবলমাত্র অর্থ রোজগার করলেই হবে না, স্বাবলম্বী হওয়ার সঙ্গে সঙ্গে একটা নিজের ছাদ, নিজের নামে একটা ছাদ এবং নিজের নামে একটা গাড়ি যার চাবিটা থাকবে তার হাতে, এবং বাড়ি আর গাড়ি দুটোরই স্টিয়ারিং থাকবে তার নিজের হাতে। এটা হলেই বেশ হয়, মানে মন্দ হয় না, এটাই হচ্ছে ব্যাপার। একজন মহিলা যদি নিজে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে চাকরি পেয়ে নিজের জায়গা কিনে বাড়ি তৈরি করে গাড়ি কিনে নিজের কাছে চাবি রাখেন, সেক্ষেত্রে কারুর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। গোপাল মান্না, উলবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। এরপর হচ্ছে, সারা জীবন বাইরে বাইরে ব্যাংকের চাকরি নিয়ে স্থির হাতে বাড়ির দায়িত্ব গাড়ির চাবি দিয়ে, স্কুলের দায়িত্ব তারও আছে, বিরক্ত না হয়ে কখনো গাড়ি চালানোর শিক্ষা দিয়ে শেখাতে পারেনি এখনো। আচ্ছা, সুখেন্দু ঘোষ, গুরুপল্লী, শান্তিনিকেতন। পরের মেসেজে পৌঁছে যাই চট করে, এটাই সম্ভবত আজকে শেষ মেসেজ। সুতপা বসু, দমদম পার্ক। উনি বলছেন যে আমাদের সমাজে এখনও মেয়েদের অসম্মান করা হয়, এবং যদি সে মেয়েটি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাই আমার একটিমাত্র মেয়েকে আমি সব সময় স্বাবলম্বী করবার চেষ্টা করেছি। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং নিজের একটি বাড়ি এবং গাড়ি কিনেছে, উনি অত্যন্ত খুশি, সে কথাই উনি আমাদের জানিয়েছেন তার মেসেজে। এবং সত্যি মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার, অর্থনৈতিক স্বাধীনতাটা যেমন দরকার তেমন মেয়েদের নিজেদের নামে নিজেদের জন্য একটা ছাদ এবং একটা যানবাহন খুব দরকার। একটা জায়গা তাকে থিতু করবে, একটা জায়গা তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেবে, এটা খুব দরকার। আর সবসময় আমার হয়ে তো সত্যি থাকা যায় না, আমাদের হতে হয় বিষয়টা, আশা করা যায় সেটা নিশ্চয়ই থাকবেও। ঠিক এই মুহূর্তে শ্রীকান্ত আচার্যর এই গান আমাদের সকলের জন্য রইল, আর সময় যেহেতু আমাদের খুব একটা বেশি সময় দিচ্ছে না, তাই আজকে মনের মেলোডি এখানেই শেষ করতে হবে। গোপা ছিলাম আপনার সঙ্গে, আর আমার ছাদ আমার বাড়ি আমাদের হয়ে উঠুক, এটাই আমাদের সকলের চাওয়া। সবাই আমরা ভালো থাকি, ভালো থাকুন আপনিও। অন্য কোনো দিন আবার কথা হবে, আবার দেখা হবে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাস পরিদর্শন করবেন। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গাজায় হামাসের নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাস পরিদর্শন করবেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন তিনি। বাবা হরভজন সিং এর মন্দিরও ঘুরে দেখবেন তিনি। এরপর রাষ্ট্রপতি গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের 33 বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন তিনি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকানিতে ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আবহাওয়ার এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে সংবেদনশীল হয়ে কাজ করার পরামর্শও দিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63 প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিলসমূহ, সার্বভৌম ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এক বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা, উৎপাদন শিল্প এবং সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের মতো ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
1: Free trade agreement, of course, will help with reducing barriers to trade, tariffs and non-tariff. It will open up a plethora of investment opportunities. But more significantly will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership. We will achieve a very good, fair, equitable and balanced agreement, which will define the roadmap as the two economies.
0: এছাড়াও দুই দেশের টেকসই উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে আর্থিক বাজারে সহযোগিতা আরও সুদৃঢ় করার উপায় নিয়েও আলোচনা করেন শ্রী গোয়েল। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
4: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Golden।
7: তোমায় গান শোনাবো 100.1 FM Golden। এই মুহূর্তে আমরা চলে এসেছি, আমি কৃষ্ণা
8: আর আমি সুদীপ্ত, আর সঙ্গে রয়েছে আপনাদের অনেক অনেক অনেক অনুরোধ।
7: আমরা গতকালই পেরিয়ে এসেছি কাজী নজরুল ইসলামের জন্মদিন। যদিও কাজী নজরুল ইসলাম প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন, প্রতি মুহূর্তে আমরা বিশ্বাস করি যে তিনি বড় বেশি প্রাসঙ্গিক। যে কোনো রকম দুর্দিনে, যে কোনো রকম অসহায়তায় তিনি চলে আসুন আমাদের মধ্যে, আমরা কল্পনা করতে পারি। তার গান দিয়ে বরঞ্চ শুরু করি। প্রদ্যুৎ সামন্ত শুনতে চেয়েছেন কামিনা শ্যামপুর হাওড়া থেকে।

বিশ্বকবি আর কবি নজরুল দুজনে যেন একই সূত্রে গাঁথা, তাই আজকের তোমায় গান শোনাবো অনুষ্ঠানে নজরুল ইসলামের পরেই রবীন্দ্রনাথ। যে রবীন্দ্রসঙ্গীতটি শোনাচ্ছি সেটির জন্য অনুরোধ করেছেন সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠ শুনছিলাম বলে দেবার অপেক্ষা রাখে না দীপ জেলে যাই ছবি থেকে। কে শুনতে চেয়েছিলেন বলি, সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, কলকাতা 137 থেকে। এই গান শুন আমরা সকলে মিলে শুনলাম।
1: চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় গানটির জন্য অনুরোধ করেছেন, ঠাকুরপুকুর কলকাতা 63 থেকে সুজয় মণ্ডল এবং সুদীপ্ত মণ্ডল।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: যে গানটি আমরা শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, অসাধারণ একটি গান, সেই গানটির জন্য অনুরোধ করেছিলেন বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ এবং প্রিয়া লোধ।
1: সুনীল বরণের কথায় সুধীন দাশগুপ্তের সুরে গান। এরপরে আবার একটি রবীন্দ্রসঙ্গীতে যাই। মান্নাদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন বিকাশ রঞ্জন দাস, যাদবপুর বিজয়গড় থেকে।

0: যাচ্ছি, এবারে চলে যাচ্ছি পরের গানে। পরের গানটির জন্য অনুরোধ করেছেন রবীন মান্না, জুজার সাহা, পাঁচলা হাওড়া থেকে, শিল্পী ভূপিন্দর সিং।
1: কৃষ্ণ সুদামা ছবির গান, খুব প্রাসঙ্গিক, যদিও
0: খুবই প্রাসঙ্গিক।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: যে গানটি আমরা শুনছিলাম সে গানটির জন্য অনুরোধ পাঠিয়েছিলেন ফুলেশ্বর হাওড়া থেকে সুমিতা মাইতি এবং সৌমিতা মাইতি। শুনছিলাম বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই গানটি।
1: এরপরে যে গানটি আমরা শুনব সুধীরলাল চক্রবর্তীর কণ্ঠে, সোমা সরকার বেহালা থেকে অনুরোধ জানিয়েছেন এ গানের।

চলে যাব পরবর্তী গানে। পরের গানটি জন্য অনুরোধ করেছেন সুপ্রতিম চক্রবর্তী এবং ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা 149 থেকে। পছন্দের শিল্পী রানু মুখোপাধ্যায় এবং পছন্দের গান ঘুরতে ঘুরতে একটা ভোমরা।

আমরা একদম শেষ গানে পৌঁছেছি আর কি। আজকে শেষ করব সুদীপ্ত কাজী নজরুল ইসলামের গান শুনিয়ে, তার কারণ কাজী নজরুল ইসলামের জন্মদিন পেরিয়ে এসেছি আর তার গান যত শুনি, মানে যত শুনি বারবার সেই শোনার ইচ্ছে আমাদের প্রবল হয়। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটির কথা বলেছেন সে গান শুনব তো অবশ্যই। এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। এই গান শুনতে শুনতেই চলে যাচ্ছি কৃষ্ণা এবং সুদীপ্ত, ফিরে আসছি আবার 2:30 মিনিটে সুরিলা সফরে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে, তাহলে কলটা আনসার করে ট্রাই।

0: TND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
0: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই TND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো।

0: বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: হর ঘর সূর্য ঘর।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড। কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
4: সুরেলা সফর, আর সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক। এই একটি দিন মানে বুধবার আমরা আধুনিক গান শুনি। আমাদের সুরেলা সফর প্রত্যেক দিন নানা রঙে বোঝাই থাকে, তার মধ্যে একটি রং আজকে বড় স্থিতধী। এই রং, এ রং অমূল্য আধুনিকের। কিন্তু কার কণ্ঠ, কার সুর দিয়ে সাজানো আজকের এই অনুষ্ঠান, সেটা গানের পরে ফিরে এসে আমরা অবশ্যই বলবো। কিন্তু তার আগে বলি, কথা মতোই আমরা চলে এসেছি। আমি কৃষ্ণা
5: এবং আমি সুদীপ্ত। আগে গানটা শুনিনি, তারপর সেই শিল্পীর কথা হবে না হয়।

0: যে মানুষটির কণ্ঠ আমরা শুনছিলাম, বিশ শতকের পাঁচের দশকের শেষার্ধ থেকে সাতের দশক পর্যন্ত এই যে সময়কাল, বাংলা স্বর্ণযুগের গানের জগতের এক অগ্রগণ্য সুরস্রষ্টা, অগ্রগণ্য শিল্পী সুদর্শন সৌম্যকান্তি, এই মানুষটি একাধারে গায়ক, একাধারে সুরকার। যে কালোত্তীর্ণ গান তিনি সৃষ্টি করে গেছেন, আজও সেই গানগুলো সঙ্গীতপ্রেমী মানুষকে বিমোহিত করে রাখে। তার সুমধুর কণ্ঠস্বর, তার অনিন্দ সুন্দর রোম্যান্টিক আবেশে পরিপূর্ণ দরদি কণ্ঠ এবং অন্যদিকে তার সুর করা গানগুলি আজ পর্যন্ত আমাদের সাধারণ মানুষদের ভরিয়ে রেখেছে। তিনি আর কেউ নন, তিনি শৈলেন মুখোপাধ্যায়।
1: এমন একটা সময় শৈলেন মুখোপাধ্যায় গান গেয়েছেন, এমন একটা সময় তিনি এসেছিলেন। এই যে সুদীপ্ত এইমাত্র বলল পাঁচের দশকের শেষার্ধ থেকে সাতের দশক, সেই সময়টাই খুব কথা নির্ভর গান, সুর নির্ভর তো বটেই, কিন্তু সে গানের কথা মনে রাখার মতো। এবং এই যে গানটা শুনছিলাম, যেটা দিয়ে শুরু করলাম, তার জনপ্রিয় গানের মধ্যে একটি, দাঁড় ছপ ছপ তরি বেয়ে চলেছি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে গান। কিন্তু আমরা শৈলেন মুখোপাধ্যায়কে পেলাম কিভাবে? তাকে পেলাম গায়ক হিসেবে, তাকে পেলাম সুরকার হিসেবে, তাকে পেলাম সঙ্গীত শিক্ষক হিসেবে। ১৯৫৭ সালে মাত্র ২৬ বছর বয়স তার, জীবনের প্রথম রেকর্ডে তার কণ্ঠে দুটি গান পাওয়া গেল। তখন তো সেই ছোট রেকর্ড, তার দুপিঠে দুটো গান, একটি হলো স্বপ্ন আমার ওগো সপ্ত রঙের প্রজাপতির পাখা এবং আরেকটি সাতি তারা ডুবে গেল। এই দুটো গানই কিন্তু সুপারহিট হয়েছিল। এই গান দুটোর গীতিকার ছিলেন বটকৃষ্ণ দে এবং সুর করেছিলেন শৈলেন মুখোপাধ্যায় নিজেই।
0: আমরা শুনব সেই গানগুলি পরপর শুনব, তাই তো কৃষ্ণা? কি পরপর? পরপর আমরা সেই গানগুলি শুনব। প্রথমে স্বপ্ন আমার ওগো সপ্তরঙ্গের প্রজাপতির পাখা।

0: পরপর যে গান দুটো আমরা শুনলাম সেই গান দুটোরই সুরকার শিল্পী নিজে। এছাড়াও জ্ঞানপ্রকাশ ঘোষ, সতীনাথ মুখোপাধ্যায়, রতু মুখোপাধ্যায়, প্রবীর মজুমদার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, ভূপেন হাজারিকা, এরকম অসংখ্য সুরকারের সুরে তিনি গান করেছেন।
1: আবার গীতিকার প্রথমেই যাদের কথা মনে আসে তারা পুলক বন্দ্যোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার। আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় তার গান শুনেছি, আবারও শুনব, কিন্তু আপাতত যার কথায় শুনব তার গান, মানে তারই সুর, শৈলেন মুখোপাধ্যায়েরই সুর এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। আসলে মানুষটি অসম্ভব মিষ্টভাষী ছিলেন এবং একই সঙ্গে খুব সুরেলাও ছিলেন। হয়তো খানিকটা প্রচার বিমুখ, আমরা আলোচনা করছিলাম সুদীপ্ত, খানিকটা প্রচার বিমুখ এবং সেই জন্যই হয়তো সেই সময়কার গায়ক যারা তাদের মধ্যে শৈলেন মুখোপাধ্যায় খুব
0: উজ্জ্বল নন,
1: মানে সেই অর্থে উজ্জ্বল নন, প্রচারের আলোয় উজ্জ্বল নন, কিন্তু ধারাবাহিকতার আলোয় তিনি উজ্জ্বল। তিনি একই সঙ্গে গান গিয়েছেন, একই সঙ্গে সুর করেছেন, একই সঙ্গে গান শিখিয়েছেন।

0: অসংখ্য গান, তার কণ্ঠ মাধুর্য আমাদের সত্যিই আপ্লুত করে রাখে। বেশ, যখন আমরা খুঁজে খুঁজে দেখছি যে কোন গান শোনানো যায়, কোন গান শোনা যায়, তখন সত্যিই অবাক হয়ে যেতে হচ্ছে। এই মুহূর্তে একটা গানের কথা কৃষ্ণা বলছিল, নগরে বন্দরে নিথর প্রান্তরে,
1: তো ভাস্কর বসুর লেখা গান,
0: ভাস্কর বসুর লেখা গান, তো সেই গান আমরা শুনবো। কিন্তু সেই প্রসঙ্গে আরও কতগুলো কথা যেগুলো না বললেই নয়, যে এই মানুষটি প্রচার বিমুখ আমরা জানি, কিন্তু প্রচার বিমুখতার মধ্যেও এত সুরের কারিগরি তার সুর করা গানগুলোর মধ্যে আমরা খুঁজে পাই। আসলে এর বোধহয় একটা কারণও রয়েছে, সেটা হচ্ছে তুমি একটু আগেই বলছিলে যে তিনি সঙ্গীতের শিক্ষকও ছিলেন, তা সেই হিসেবে বলা যায় যে জগতের, মানে চিত্র জগতের বা আধুনিক গানের প্রবাদ প্রতিম যে গায়ক সুরকার এবং সঙ্গীত পরিচালক অপরেশ লাহিড়ী, তার কাছে তার সঙ্গীত শিক্ষার শুরু।
1: অপরেশ লাহিড়ী ভীষণ মানে খুব পছন্দ করতেন এবং খুব কাছের মানুষ ছিলেন,
0: এবং ওই যে প্রচার বিমুখ, ওই যে একটা লাজুক ব্যাপার, এবং যেটা করছেন সেটাকে একবারে আত্মস্থ করে করছেন, মানে এই ব্যাপারটাও বোধহয় তার গুরুকে এই শিষ্যের প্রতি একটা অন্যরকম মূল্য দিয়েছিল আমার মনে হয়।
1: তার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছি, কিন্তু তার ছোটবেলাটা ভীষণ দুষ্টুমিতে কেটেছে। মানে তিনি যতটাই বড় হয়ে, যতটাই সুদর্শন, সৌম্যকান্তি, মিষ্টভাষী, ভীষণ শান্ত ধীর স্বভাবে একজন মানুষ, তিনি ছোটবেলায় অসম্ভব দুষ্টুমি করতেন এবং দিদিকে বাবা অফিস চলে যাওয়ার পর মারতেন, মেরে বলতেন বাবা অফিস যাওয়ার সময় বলে গেছে। হ্যাঁ, মানে এইরকম নানা রকমের দুষ্টুমি তার মধ্যে কিন্তু ছিল।
0: কিন্তু ওই যে বাড়িতে একটা সাংগীতিক পরিমণ্ডল, মানে সেটাই, মানে গান বাজনার প্রতি প্রবল একটা টান বা ভালোবাসা, মানে একবারে ছোট্টবেলা থেকে কিন্তু তার সঙ্গে সঙ্গে ছিল।
1: আরেকটা কথা তুমি যে বলছিলে না যে অপরেশ লাহিড়ী, আমরা বললাম তো যে তার খুব কাছের মানুষ, আরেকজন তার খুব কাছের মানুষ তিনি হলেন উত্তম কুমার, এবং আমি জানি না এই গানটা আমরা খুঁজে পাবো কিনা। উত্তম কুমারের ভীষণ বন্ধু এবং ওর সাথে দেখা হলেই উত্তমের ফরমায়েশ ছিল একটি গান, সেটা হলো আকাশ নদীর বুকে নেমেছে।
0: খুঁজে দেখবো,
1: খুঁজে দেখবো আমরা এই গানটি, যদি পাই আপনাদের নিশ্চয়ই শোনাবো। কিন্তু শিক্ষক শৈলেন মুখোপাধ্যায়েরও একটা বড় জায়গা আছে, কারণ HMP-তে তিনি ঢুকেছিলেন ট্রেনার হিসেবে, এবং যখন ঢুকেছিলেন তখন তার বয়স মাত্র 25-26, মানে যে সময় তার রেকর্ড মানে বেরোচ্ছে আর কি, সেই সময়। মানে আমরা এর আগে তো শুনলাম ওই সাতটি রঙের প্রজাপতির পাখা, সাতি তারা ডুবে গেল, এই সময়টা মানে একদম জীবনের প্রথম থেকে তিনি গানের শিক্ষকও, এবং এই শিক্ষক ছিলেন বলে এর পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব যে তার সুরে অন্য মানুষ, মানে অন্য শিল্পীরা কিভাবে গান গেয়েছেন, কিশোরের খেলা, কিশোরের জাদু, সেটাও আপনাদের শোনাবো।
0: আর প্লাস পয়েন্ট কি ছিল, গলা অসম্ভব উদাত্ত, কিন্তু সেই সঙ্গে আবার সুললিত, মানে এই যে কম্বিনেশনটা, সেটাই বোধ হয় আর অন্যান্য গায়কদের থেকে তাকে একেবারে স্বতন্ত্র করে দিয়েছিল। কোন গান শুনবো আমরা?
1: ওই যে ভাস্কর বসুর নগরে
0: গানের কথা বললাম।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: আপনাদের তো বলেই ছিলাম যে উত্তম কুমারের সঙ্গে তার বিশেষ সখ্যতা ছিল, এবং উত্তম কুমার বন্ধুর কাছে যে গানটি শুনতে চেয়েছিলেন বা চাইতেন সেই গানটি সুদীপ্ত খুঁজে শুনিয়ে দিয়েছে।
1: আর আরেকটা কথা, আরেকজনের কথা না বলেই নয় যে শৈলেন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হলেই আমাদের মহানায়ক যেমন আবদার করতেন যে এই গানটি, যে গানটি শোনালাম মানে খুঁজে পেতে যেটি বার করলাম আর কি, তো তার সম্পর্কে বলতেন যে এত ভালো মেজাজের ছেলে যে গান বাজনার জগতে খুব কমই দেখেছি আমি, অনেকটা যেন সেই শান্ত অধ্যাপকের চলাফেরা কথাবার্তা এই সমস্ত কিছুই তার মধ্যে খুঁজে পাওয়া যেত।
0: হ্যাঁ, আসলে কি হয়, আমরা যারা সত্যিকারের শিল্পী হন, গীতিকার সুরকার বা শিল্পী, তারা খুব মুডি হন বেশিরভাগ ক্ষেত্রেই। তাদের মুড মানে তাদের মেজাজ যে কখন কীরকম সেই রামধনুর মতো আর কি, কিন্তু তিনি ওই যে বললাম ভীষণ স্থিতধি, মানে তার কাছে অ্যাপ্রোচ করা যায়, তার কাছে গান চাওয়া যায়, তার কাছে গান শেখা যায়, তিনি নিবিষ্ট চিত্তে শুধু গানটি করেন।
1: একটু আগেই আমরা বলছিলাম কৃষ্ণা যে আমরা তো তার কণ্ঠের গান শুনছি, এবার তার সুরে বেশ কিছু শিল্পী তো গান গেয়েছেন, সেরকম যদি কোনো গায়িকার কণ্ঠের গান আমরা শুনি।
0: হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় কিন্তু যে তার গান আমরা শুনবো না, আমরা আবার শুনবো, কিন্তু তুমি যেহেতু গায়িকার কথা বললে, আমরা পুরনো দিনের মানুষের ক্ষেত্রে বলতে পারি এটা যে ইলা বসু থেকে বাণী ঘোষাল, নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, কতজনের গান শুনিয়ে উঠতে পারবো আমি জানি না, প্রত্যেকেই কিন্তু তার সুরে গান গেয়েছেন। এছাড়া তো রয়েইছেন, মানে শ্যামল, মানবেন্দ্র, এরা তো রয়েইছেন, কিন্তু বাণী ঘোষাল তার আত্মীয় ছিলেন, এবং বাণী ঘোষাল মানে যখন তার সুরে যে বছর তার রেকর্ডটি প্রকাশিত হলো, তখন তো রেকর্ড এবং ছোট রেকর্ড বা 78 RPM, হ্যাঁ, সেই ভারী যে রেকর্ডগুলো আমরা ধরতাম আর কি
1: একটা সময়।
0: তো বাণী ঘোষালের কণ্ঠে যখন শৈলেন মুখোপাধ্যায়ের সুরে যে গান প্রকাশিত হলো, তখন নাকি বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেছিল। শুনি আমরা।

0: বাণী ঘোষালের গানটা শুনতে শুনতে সুদীপ্তা একটা জিনিস মনে হচ্ছিল জানো, এই যে পাঁচের দশকের শেষ থেকে সাতের দশক অবধি উনি গান তৈরি করলেন, কিন্তু আমরা পাঁচের দশকের গান যখন শুনেছি, আমি বেশিরভাগ মানে অনেক গানের ক্ষেত্রে গানের চলন একটা অন্যরকম চলন, মানে বেশ একটা মানে সুন্দর সুর সব কিছু, কিন্তু কোথাও যেন একটা আবেশ আছে, মগ্ন করে রাখে,
1: একটা অন্যরকম স্নিগ্ধতা,
0: অন্যরকম স্নিগ্ধতা। শৈলেন মুখোপাধ্যায়ের সুরে এসে আমরা দেখছি যে ভীষণ রকমের তাল, ছন্দ,
1: একদম একদম
0: লয়,
1: এই তাল

0: লয় ছন্দ তুমি যে শব্দগুলো বলছো, বেশ কিছু গান কিন্তু মনের মধ্যে ঘুরে ঘুরে চলে আসছে।
1: এবং দেখো গানের ক্ষেত্রে নিজে সত্যেন্দ্রনাথ দত্তের গান গেয়েছেন, নিজে গেয়েছেন, আবার আবার সত্যেন্দ্রনাথ দত্তের গান গাইয়েছেন শ্যামল মিত্রকে দিয়ে।
0: বেশ, তাহলে কি বলছো, ব্যাক টু ব্যাক আমরা যাব?
1: মানে সুদীপ তো না, আমি বললেই গান খুঁজে ফেলছে আর কি।
0: তাহলে প্রথমে কোনটায় যাওয়া যায়, শ্যামল মিত্রেরটায় আগে যাই?
1: শ্যামল মিত্রের গানটা আগে শুনবো? আচ্ছা বেশ, শ্যামল মিত্রকে দিয়ে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা যে গান গাওয়ালেন শৈলেন মুখোপাধ্যায় সেটা আগে শুনি, তারপর সত্যেন্দ্রনাথ দত্তের কথায় তিনি যে গান গেয়েছেন সেটা শুনবো।

0: झरना झरना झरना सुंदरी झरना तरलित चंद्रिका चंदन बरना झरना झरना सुंदरी झरना तरलित चंद्रिका चंदन बरना।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকতো, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করতো।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
3: শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: অজস্র সুর, অজস্র শিল্পীর কণ্ঠে তার সুরের গান এবং অন্যান্য গীতিকার ও সুরকারদের কথায় তাঁর গান। শৈলেন মুখোপাধ্যায়ের কথা বলছিলাম আমরা। আমরা বিজ্ঞাপন বিরতিতে ছিলাম, ফিরে এলাম আবারও। শৈলেন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকেন, এবং শুধুমাত্র পাঁচের দশক, ছয়ের দশক, সাতের দশক নয়, যতদিন গান শুনব আমরা, যতদিন আধুনিক গান শুনব এবং যতদিন আকাশবাণী আপনাদের সঙ্গে থাকবে, ততদিন শৈলেন মুখোপাধ্যায়ও থাকবেন।
1: আমরা একটু আগেই বলছিলাম তার গুরু অপরেশ লাহিড়ির কথা, আরও দুজনের কথা বলতে হয়। তিনি রাগ সঙ্গীতের তালিম নিয়েছিলেন সঙ্গীত গুরু কুমারেশ ঘোষের কাছ থেকে এবং তারপরে কিংবদন্তী সঙ্গীত সাধক অখিল বন্ধু ঘোষের কাছ থেকেও তিনি গান শিখেছিলেন। আমার মনে হয় কৃষ্ণাজি, যে মানুষগুলো কে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন তারাই বোধহয় তার বেসটাকে এতটাই স্ট্রং করে তুলেছিলেন, এত দৃঢ় করে দিয়েছিলেন, যে কারণে যে গানগুলো আমরা শুনছি সেই গানগুলো শুনতে শুনতে এটা বুঝতে পাচ্ছি যে ঠিক তার আগের সময়ের গানের সঙ্গে তার গানের তফাতটা কোথায়। এই যে সুরের চলন পুরো বদলে যাচ্ছে, একটা মানে কি বলবো, একটা সন্ধিক্ষণ যেখানে বাংলা গানের সুরের মধ্যে একটা পরিবর্তন আসছে।
0: হ্যাঁ, আমরা সুধীন দাশগুপ্তের কাছে যেমন একটা অসাধারণ অর্কেস্ট্রেশন পেলাম, অসম্ভব ভালো অর্কেস্ট্রেশন, যদিও আমরা তারও আগে অর্কেস্ট্রেশন পেয়েছি হিমাংশু দত্তর সুরে। হ্যাঁ, সেখানে কোথাও আমাদের মনে হয়েছে যেন কোন জায়গায় গিয়ে একটা পাশ্চাত্য সুর লেগে গেল, কিন্তু আমরা কোথাও একটা ভীষণ নরম, একটা কোমল ব্যাপার পাচ্ছি শৈলেন মুখোপাধ্যায়ের গানে, তার গান গাওয়ার ভঙ্গিতে পাচ্ছি, তার সুরে পাচ্ছি, তার সুরের মানে চলনে পাচ্ছি, কিন্তু মিউজিকটা একটা অনবদ্য। এই যে তুমি বলছিলে না, তার আচরণ একদম শান্ত অধ্যাপকের মতো, তিনি অধ্যাপকের মতো, কিন্তু সেই অধ্যাপকই যখন এইরকম একটা সুর করেন, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যে গানটা আমরা শুনবো, শুনে দেখুন।

0: একটু আগেই কথা প্রসঙ্গে আকাশবাণীর কথা এলো, তো আকাশবাণীর একটা অনুষ্ঠানের কথা ভীষণভাবে মনে পড়ছে। সেটা হচ্ছে যে একটা সময় কিন্তু আকাশবাণী কলকাতা কেন্দ্রের একটি অনুষ্ঠান শুরু হয়েছিল রম্যগীতি, মানে শুরুটা সেইভাবে হয়েছিল রম্যগীতি, এবং কলকাতার রম্যগীতি বিভাগে প্রথম প্রযোজকের দায়িত্বে ছিলেন সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ। এবং সেই অনুষ্ঠানে, রম্যগীতি অনুষ্ঠানে, বহু বরণীয় গীতিকার, সুরকার অসামান্য সমস্ত সৃষ্টি করে গেছেন এবং বিভিন্ন শিল্পীর কণ্ঠে সেই সমস্ত গান শ্রোতাদের মন ভরিয়েছে। এবং সেই অনুষ্ঠানেরই একজন মানে নিয়মিত শিল্পী ছিলেন শৈলেন মুখোপাধ্যায়। রম্যগীতি অনুষ্ঠানের জন্য ইসুকুমার রায়ের আবোল তাবোলের দুটি ছড়া, রোদে রাঙা ইটের পাজা এবং সিংহাসনে বসলো রাজা, এই দুটি
1: ন্যাড়া বেলতলায় যায় কবার, রোদে রাঙা ইটের পাজা, তারই পরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না,
0: এবং সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, এই তো সবাই আমরা জানি। তো এই যে ছড়া দুটি, এই যে কবিতা দুটি সুর দিয়ে গানে বেঁধেছিলেন সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ স্বয়ং।
1: আরেকটা খুব মজার কথা বলতে ইচ্ছে করছে, সেটা হলো যে অদ্ভুত একটা রসিক মন ছিল, এই যে ছোটবেলায় দুষ্টুমি করতেন, মানে দিদিকে মেরে বলতেন বাবা বলে গেছে, সেই রকম আর কি, কিন্তু দরকার না হলে ইংরেজি বলতেন না। তো ডাক্তারের সঙ্গে ইংরেজিতে একদিন কথা বলছেন, তো পিন্টু ভট্টাচার্য অবাক হয়ে তাকিয়েছেন, আমরা শুনবো পিন্টু ভট্টাচার্যের গান, অবাক হয়ে তাকিয়েছেন, তখন বলছে ভাবছিস না রে ইংরেজি বলছি, আসলে রক্তের সঙ্গে কতগুলো ইংরেজি শব্দ বাঁচিয়ে রেখেছিলাম তাও বেরিয়ে যাচ্ছে। আবার খুব দুঃখের বিষয় যে খুব প্রচার বিমুখ ছিলেন, তো এমন অনেক সুর হয়তো আমরা জানি না, এমন অনেক গানে সুর করেছেন যেখানে সুরকার হিসেবে তার নামটা উল্লেখ নেই।
0: এমন ঘটনাও ঘটেছে, আসলে ওই যে প্রচার বিমুখ, নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসতেন, শুধুমাত্র সৃষ্টিতেই তিনি মগ্ন থাকতেন। কোন গানে যাই বলো তো?
1: কোন গানে যাই?
0: এই দোলন চাপা শুনবে?
1: হ্যাঁ, দোলন চাপা শুনবো, দোলন চাপা তো ওর গান, তাই তো?
0: ওর গান।
1: আচ্ছা বেশ, দোলন চাপা শুনি, তারপর ফিরে এসে আবার

0: কি অসম্ভব সুন্দর একটা গান, আর কি অসম্ভব ভালো সুর,
1: এবং কি অপূর্ব কণ্ঠস্বর, একেবারে মাখনের মতো একটা কণ্ঠস্বর। যখন বোধহয় ১৯৬৪ সাল, তখন প্রকাশিত হয়েছিল রবীন্দ্র গীতিনাট্য দাসের দেশ। তো রেকর্ডে রাজপুত্রের কণ্ঠে ছিলেন শ্যামল মিত্র এবং সৌদাগার পুত্রের কণ্ঠে ছিলেন তিনি নিজে, শৈলেন মুখোপাধ্যায়। তো কি অসাধারণ সেই মানে সুমিষ্ট কণ্ঠের যুগলবন্দি সৌদাগার পুত্র এবং রাজপুত্র,
0: কতগুলো গান, মানে যেটা আপনাদের আজকে শোনাতে পাচ্ছি না, কারণ আমাদের প্রোগ্রামের শিরোনাম কি অমূল্য আধুনিক। আমরা শুধু অমূল্য আধুনিক গানই আপনাদের বাজা মানে শোনাতে পারি। বাসবী নন্দীর কণ্ঠে এই অনুষ্ঠানটি করব বলে কালকে তার গান শুনছিলাম। বাসবী নন্দীর কণ্ঠে শৈলেন মুখোপাধ্যায় বাসবী নন্দী গেয়েছেন নয় নয় মধুর খেলা, কি অসাধারণ সত্যি সত্যি। এবং বেশ কিছু গান, বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত, পরিচিত রবীন্দ্রসঙ্গীত শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনতে পাই।
1: অত একজন স্থিতধী মানুষ এইরকমভাবে গান গেয়েছেন, এইরকম সুর করেছেন, এবং ছোটবেলায় তো একটু আগে আমরা বলছিলাম প্রচণ্ড দোষী তিনি ছিলেন, তো কিন্তু বড় হয়েও কিন্তু সেই দোষীপনা বা সেই যে মস্করা বা কৌতুক করার স্বভাব কিন্তু তার ভিতরে লুকিয়েছিল। একটি সংস্থায় তিনি যুক্ত ছিলেন, একটি সঙ্গীত সংস্থায়, তো সেখানকার মুখ্যাধিকারিক ছিলেন রবি দাস নামে একজন ব্যক্তি, তার সঙ্গে খুব নিবিড় সম্পর্ক ছিল। তো একদিন কি করলেন যে ছাত্রছাত্রীদের মধ্যে রটিয়ে দিলেন, বা জাস্ট ছুটি পাওয়ার জন্যে, মানে যাতে তিনি ছুটি পান সেদিন ক্লাস করাতে না হয়, তিনি ছাত্রছাত্রীদের মধ্যে রটিয়ে দিলেন যে রবিবাবুর আজকে জন্মদিন। তো সবার তো খুব আনন্দ, ফুল মিষ্টি নিয়ে একবারে রবিবাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সবাই চলে গেল তার কাছে, রবিবাবুর কাছে, রবিদাসের কাছে। তা রবিবাবু তো রীতিমতো হতভম্ব, বিব্রত, আরে না আমার তো আজকে জন্মদিন নয়। মানে এই রকম, মানে খুব ছোট্ট ছোট্ট যেগুলো ক্ষতিকর নয় এমন মস্করায় তিনি কিন্তু সবসময় ভরে থাকতেন, তার মাথায় এমন দুষ্টবুদ্ধিও ছিল পরিণত বয়সেও।
0: আসলে ৪৭ বছর বয়সে মাত্র চলে গেছেন, কিন্তু জীবনকে ভরিয়ে রাখতে হয় কীভাবে এটা জানতেন। জীবনে জীবন যোগ করা খুব সহজ কাজ নয়, খুব কম মানুষই পারেন জীবনে জীবন যোগ করতে, শৈলেন মুখোপাধ্যায় পেরেছিলেন। যে গানটার কথা এখন বলবো, পবিত্র মিত্রের কথায় শৈলেন মুখোপাধ্যায়ের সুরে, সে গান না শোনালে আজকে অনুষ্ঠান থেকে চলে যাবার পর সকলে আমাদের খুব বকবেন আর কি,
1: মানে একটা মারও বাইরে পড়বে না,
0: একটা মারও বাইরে পড়বে না। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান।

0: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও অত্যন্ত গুণী মানুষ এবং খুব পছন্দ করতেন শৈলেন মুখোপাধ্যায় তাকে, এবং তার সঙ্গেও সম্পর্ক যথেষ্ট মধুর, যথেষ্ট সুন্দর। আসলে কে যে তার তাকে ভালোবাসতেন না সেটাই বোধহয় মানে ভাবনার বিষয়।
1: আমরা একটু আগেই শুনছিলাম 1965 সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে শৈলেন মুখোপাধ্যায়ের গাওয়া চন্দের জাদুঘরের সেই বিখ্যাত ঝড়।
0: এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলতেন যে হারমোনিয়ামে যে রিডে ওর আঙুল পড়ে সেই রিড থেকেই সুর বেরোয়। এই গানটা শুনি।

0: কি অসম্ভব সুন্দর সুর! এবং সেই সময়কার কথা বলছি, পাঁচের দশক, ছয়ের দশক, যে সময় সত্যি সত্যি চিঠিতেই উত্তর পাওয়া যেত। তখন হোয়াটসঅ্যাপ ছিল না, সেলফোন তো ছিলই না, এবং এত তাড়াতাড়ি প্রেম, এত তাড়াতাড়ি ভালোবাসা, এত তাড়াতাড়ি ব্রেকআপ, এত তাড়াতাড়ি আরেকটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে চলে যাওয়া, এর কোনোটাই ছিল না। তাই প্রিয় বান্ধবী, এই চিঠিতেই তার উত্তর পাবে। এই যে অপেক্ষাটুকু ছিল, সেই অপেক্ষা যে কত গানের জন্ম দিয়েছে, কত সুরের জন্ম দিয়েছে, আমরা নিজেরাই জানি না।
1: তখন তো তিনটা জিনিস মাত্র, হলুদ রঙের পোস্টকার্ড, নীল রঙের ইনল্যান্ড লেটার, আর সেই সঙ্গে বোধহয় গোলাপি খাম। একটা সময় গোলাপি ছিল, পরের দিকে সেটা রংটা বদলে যায়।
0: হ্যাঁ, তাতে আবার নিজের পছন্দ মতো গন্ধ, মানে চন্দনের গন্ধ বা গোলাপের গন্ধ মাখিয়ে দেওয়া যেত। আর যেটা ছিল, যেটা দেখতে পাওয়া যায় না, সেটাই সেই চূড়ান্ত অপেক্ষা, যে অপেক্ষা কত কিছুর জন্ম দেয়। প্রিয় বান্ধবী তো শুনছিলাম, কিন্তু আরেকজন গায়কের কথা বলতে খুব ইচ্ছে করছে। শৈলেন মুখোপাধ্যায়ের খুব পছন্দের গায়ক, আমরা শৈলেন মুখোপাধ্যায়ের গান শুনছি, আরও শুনব, কিন্তু তার কথা একটু বলি। মৃণাল চক্রবর্তী, ভুলে থাকার কথা ছিল তোমারই আমার তো নয়, এ গান বারবার আপনারা শোনেন, FM গোল্ডে শোনেন, আকাশবাণীতে শোনেন, কিন্তু তার উল্টো দিকে একটা গান ছিল, সেটা হলো দু হাতে আর এনো না কনক চাপার ফুল তুলি, ভেবে মরি ফুল নেব কি নেব তোমার চম্পাকুলি আঙুলগুলি।
1: এই গানটা কিন্তু অল্পশ্রুত, তুলনামূলকভাবে অনেকটা অল্পশ্রুত, তাই সেই গানটাই আমরা শুনছি।
0: আসলে আমরা বিভিন্ন তথ্য পড়তে গিয়ে, সুদীপ্ত, কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম যে সত্যেন্দ্রনাথ দত্তের আরেকটি গানের কথা, ওই চামেলি, পিয়ানোর গান যেমন আমরা শুনলাম, কিন্তু সেই গানটি একজন অভিযোগ করেছিলেন যে আকাশবাণীতে কয়েকবার বেজেছিল, তারপর অজ্ঞাত কারণে বাজানো হয়নি। তাই আকাশবাণীর একটু দায়িত্ব থেকে যায় যে যে গান একটু কম শোনা যায়,
1: হ্যাঁ, অল্পশ্রুত গানগুলো,
0: সে গানগুলো আপনাদের শোনানোর।

শুনছিলাম মৃণাল চক্রবর্তীর কণ্ঠে গান। আবারও চলে যাচ্ছি শিল্পী শৈলেন মুখোপাধ্যায়ের গানে। গানের কথা ছন্দের জাদুকরের সত্যেন্দ্রনাথ দত্তের এবং গানের সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। আসলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা অদ্ভুত কেমিস্ট্রি কাজ করত বোধ হয়, সেই কারণে 1965 সালে রেকর্ড হওয়া এই গানটি আমরা শুনবো।

এবার যে গানটিতে যাব আমরা সেই গানটির শিল্পী বাসুবী নন্দী। এই গানটি রেকর্ড হয়েছিল 1961 সালে। গানের কথা পবিত্র মিত্র এবং সুরকার শৈলেন মুখোপাধ্যায়। শুনে দেখুন কেমন লাগে।

0: শুনেই বুঝতে পারছেন যে বহু পুরনো গান, 1961-এ সেই গান রেকর্ড হয়েছিল। মানে চিন্তা করতে গেলে কত বছর হচ্ছে?
1: আমরা আসলে চেষ্টা করছিলাম যে বাসবী নন্দীর কণ্ঠে একটি গান শোনানোর, কারণ বাসবী নন্দীর সঙ্গে শৈলেন মুখোপাধ্যায়ের ডুয়েট রয়েছে রবীন্দ্রসঙ্গীতে, কিন্তু বাসবী নন্দীর কণ্ঠে তার সুরে গান, কিন্তু গানটি শোনাতে সত্যি সত্যি খুব অসুবিধে হচ্ছে। আমরা এরপর কোন গানে যাই
0: বলো, কোন গানে যাবে? তোমার ভালো হোক,
1: তোমার ভালো হোক, যদিও সেটা 73-এর গান, কিন্তু একটা সময় এই গান মানে খুব কি বলবো, একেবারে মনের গান ছিল বহু মানুষের।
0: একদম তাই, মানে লোকে গুনগুন করতো, মানে তখন তো রেডিওর যুগ, সেই সময় মানে রেডিও কবে শোনা যাবে গান, তো সেইগুলো এরকমও হয়েছে এই পিরিয়ডে যেন, মানে তুমি যদি সেই সময়ের মানুষকে দেখো, মানে মহিলাদের ক্ষেত্রে বলছি, তারা ওই অনুরোধের গান শুনে শুনে, গান যখন হতো তারা খাতা কলম নিয়ে সেই গানের লাইনগুলো টুকে নিত।
1: আরেকটা কথা বলি, কথা যদিও এর আগে অন্যান্য অনুষ্ঠানেও বলেছি হয়তো, সেটা হলো ব্রেকআপ সং বলে আলাদা কোনো লিস্ট আমাদের বড় হয়ে ওঠার সময় দেখা যায়নি, তার আগের প্রজন্মে তো দেখা যায়নি, আরও আগের প্রজন্মে দেখা যায়নি, কিন্তু পরবর্তীতে আমরা যখন আকাশবাণীতে অনুষ্ঠান করতে এলাম, তখন দেখলাম যে হিন্দিতে, হিন্দি ফিল্মে অন্তত ব্রেকআপ সং বলে একটা বিশাল লিস্ট, কিন্তু শুনে দেখুন তো এই গানটা ব্রেকআপ সঙে পড়ে কি না।

0: তোমার ভালো হোক, আমি চলে যাব মন্দের বোঝা নিয়ে। এই যে তার গানে আমরা বারবার করে শুনছি এ কথা যে ভুলে যাওয়ার কথা ছিল, কথা রাখার কথা ছিল, কিন্তু সত্যি সত্যি তাকে আমরা ভুলিনি।
1: একদমই তাই।
0: এবং বহু শিল্পীর প্রথম রেকর্ড তার হাতে, প্রথম গান তার সুরে। আমরা শুনিনি পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে একটি গান।

0: মাত্র 47 বছর বয়সে এই মানুষটি হারিয়ে গেলেন পৃথিবী থেকে। এত গুণী একজন মানুষ, এত সার্থক একজন মানুষ, এত কালজয়ী গানের স্রষ্টা, গায়ক, বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ, বোধহয় ইনার সঠিক মূল্যায়ন আজও পর্যন্ত আমরা করতে পারিনি। আজকের এই অনুষ্ঠানে তার এতগুলো গান আমরা একসঙ্গে বসে শুনলাম, ভাগ করে নিলাম তার অমর সৃষ্টি, এটাও বোধ হয় কোথাও একটা আমাদের শ্রদ্ধার্ঘ, তাই না?
1: একদমই তাই। কিন্তু সত্যি সত্যি কত গান যে শোনালো হলো না। তিনি অবশ্য বলে গেছেন কত গান গাওয়া হলো না, কিন্তু আমরা ভাবি যত গান আমরা পেয়েছি সব কি শোনাতে পারলাম? রইল পড়ে, আবারও কোনো দিন দেখা হবে আপনাদের সঙ্গে। শৈলেন মুখোপাধ্যায় তখন সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগির।

0: Well, listeners, stay tuned because there will be much more songs like this. And also, we are going to talk about this particular song by Neil Diamond, but right after a very, very short break. Stay tuned to 100.1 FM Gold. Happy listening.
1: Personal loan offer, sir.
2: Abar, ekkhuni block korchi.
1: Dubai e free trip.
2: Itakeo block korchi. আর কতগুলো নাম্বার ব্লক করব
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে
3: হ্যাঁ রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে শুধু ব্লক না রিপোর্ট করুন ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন
4: আরে রিমা সোলার প্যানেল লাগিয়ে নাও সোলার প্যানেল লাগিয়ে নাও কবে থেকে আমার সব বন্ধুরা বলতো কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন
5: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়
4: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে আপনিও লাগিয়ে নিন
6: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in

0: বিশ্বাসকেমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: Well, Neil Diamond's Love on the Rocks is one of those unforgettable heartbreak songs that speaks about a relationship slowly falling apart. Released in 1980 from the film The Jazz Singer, the song became a massive hit because of its powerful lyrics and Neil Diamond's deeply emotional voice. Well, listeners, I think it's time that we move on from heartbreak to timeless romance. And here's a melody that has touched hearts and definitely will touch yours too. Annie Murray brings warmth and simplicity to this beautiful classic, Can't Help Falling in Love with You.

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিয়োগের সংশোধন, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা প্রদান সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি 22 জুলাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিয়োগের সংশোধন, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। সুপ্রিম কোর্টের এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ সাংবিধানিক বলে দেওয়ার রায়কে বিজেপি স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, সুপ্রিম কোর্টের এই রায় বিরোধী দলগুলির বিশেষত কংগ্রেসের সাংবিধানিক পরাজয়। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত 12 বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। স্বল্প সুদে ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে গেলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা কৃষকদের সহায়তার জন্য কৃষক সম্মান নিধির মতো বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে গেলে চাষের খরচ উঠবে কী করে বা পরবর্তী চাষ কীভাবে করবেন, এই নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়তেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ক্ষতিপূরণ তাদের অনেকটাই ভরসা দিয়েছে। আকাশবাণীকে এক কৃষক জানিয়েছেন যে এর ফলে বিশেষভাবে উপকৃত হয়েছেন তিনি।
1: আমার নাম বিশ্ব।

0: রাজনাথ ঘোষ
1: অসময়ের জন্যই তো এটা দিয়েছে, অসময়ে এটা নিয়ে গিয়ে করতাম তো যখনই বলতাম তখনই দিয়ে দিত। এটাই আমাদের সুবিধা, চাষিবাসী লোকের সুবিধাটা করে দিয়েছে মোদি সরকার, এর জন্য মোদি সরকারকে ধন্যবাদ। এখন এসেছে, আরো আশা করি তার কাছে কিছু পাবো সুবিধা সুযোগ।
2: সিবিআই এবছরের নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এখন পর্যন্ত দিল্লি, জয়পুর, গুড়গাঁও, নাসিক, পুনে, লাতুর এবং অহল্যানগর থেকে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে অন্যতম লাতুরের চিকিৎসক ডক্টর মনোজ শিরুরে। অভিযোগ, তিনি তিনজন ছাত্রকে, যার মধ্যে একজন অভিযুক্ত কোচিং সেন্টারের মালিকের ছেলে, তাদের রসায়নের প্রশ্নপত্র দিয়েছিলেন। অন্য অভিযুক্ত তেজস হর্ষদ কুমার শাহ, পুনের ডক্টর অভঙ্গ প্রভু মেডিকেল একাডেমির পদার্থবিদ্যার শিক্ষক। অভিযোগ, তিনি গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্ত মনীষ হাভালদারের কাছ থেকে এবছরের নিট ইউজি পরীক্ষার ফাঁস হওয়া পদার্থবিদ্যার প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডা সফরের দ্বিতীয় দিনে টরন্টোতে শীর্ষস্থানীয় কানাডিয়ান ব্যবসায়ী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রক সূত্রে জানা গেছে, বৈঠকের মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করা এবং কৌশলগত ক্ষেত্রে বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বে উৎসাহ বাড়ানো। আলোচনায় ভারত ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক সম্পর্ক এবং স্থিতিশীল ও শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষই ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ষোড়শ অর্থ কমিশনের আওতায় ২৫,৫৩০ কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা, পিডিএসের আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
3: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
2: সুপ্রিম কোর্টে মহার্গভাতা মামলা আজকের মতো মুলতবি হয়ে গেছে। ২২শে জুলাই মামলার পরবর্তী শুনানি। ওই দিন পশ্চিমবঙ্গকে স্ট্যাটাস রিপোর্ট অর্থাৎ অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে বলে আদালতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার শুনানি চার সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানায় রাজ্য সরকার। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন, সেই বৈঠক থেকে একটি সমাধান সূত্র বেরোবে বলে তিনি আদালতে জানান। তাই মামলাটি আজকের মতো মুলতুবি রাখার আর্জি জানান তিনি। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৯:৩০ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের মতো বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী মাসের গোড়া থেকে মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের রূপায়ণ নিয়ে রাজ্য সরকার আজ বৈঠকে বসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে এই বৈঠকে নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার ভোটার তালিকায় নাম থাকা মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে বলে জানা গিয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু এই প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। নবান্নে সমস্ত জেলাশাসকদের প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০শে মে মধ্যে এই যাচাই প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ, সেই কারণে নতুন করে তদন্ত ও যাচাই শুরু করা হচ্ছে। বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। আজ হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে তিনি নিচে পড়ে যান বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতাল।

0: হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গেছেন ফরেন্সিক দল, তারা নমুনা সংগ্রহ করছেন। এটি আত্মহত্যা না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অপরাজিত, ভূতের ভবিষ্যতের মতো জনপ্রিয় সিনেমার পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান পরিচালক সৃজিত মুখার্জি সহ একাধিক বিশিষ্টজন। পরিচালক সন্দীপ রায় বলেছেন, অনিক দত্তের প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতের জন্য বড় ক্ষতি।
1: মানে এত আকস্মিক যে ভীষণ খারাপ লাগছে, খুবই খুবই খারাপ লাগছে। এবং যেমন সিরিয়াস ছবি তেমন মজার ছবি, ওর একটা অদ্ভুত সেন্স অফ হিউমার ছিল এবং অত্যন্ত স্পষ্ট বক্তা ছিল। কাজে সব মিলিয়ে খুবই একটা খুবই ক্ষতি হয়ে গেল, খুব ক্ষতি হলো, মানে ভীষণ খারাপ লাগছে।
0: রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এই টিকার কথা ঘোষণা করেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগি ভাইরাসকে মোকাবিলা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের শীর্ষস্থানীয় ভারতীয় এইচএস প্রণয় প্রথম রাউন্ডে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 ফলে হেরে গেলেও পরবর্তী 2 গেমে 21-12, 21-18 জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মহার্ঘভাতা প্রদান সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি 22 জুলাই। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। খবর শেষ হলো, পরবর্তী খবর 6:35।

0: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
1: पर्सनल लोन ऑफर सर।
2: आबार एक्खुनी ब्लॉक करछी।
1: दुबई फ्री ट्रिप
2: इटाकेओ ब्लॉक करछी। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই টিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই টিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অন্নপূর্ণা যোজনার সুবিধা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 90 দিনের একটি বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। বিহারের নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালিয়েছে তার সাংবিধানিক বৈধতা রয়েছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 22 জুলাই। কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। মোহনবাগান জেসি মুখার্জি টি-20 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্ন থেকে আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা।
1: আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা জুন মাসের। যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আপনাদের জানিয়ে দেব। প্রসেসটা ডেইলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অফ হয়ে যাবে।
0: মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক অযোগ্য বিদেশি নাগরিকের নাম ঢুকে পড়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে বা ভারতীয় পরিচয় স্পষ্ট নয় এমন বহু মানুষও এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। সে কারণেই নতুন করে যাচাই সেরে প্রকৃত ভারতীয় ও যোগ্য মহিলাদের হাতে সরাসরি সরকারি সাহায্য স্বরূপ প্রতি মাসে 3,000 টাকা পৌঁছে দিতে চাইছে সরকার। বিডিও, পৌরসভা, কর্পোরেশন, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিধায়কদেরও এই এনরোলমেন্ট প্রক্রিয়ায় যুক্ত করা হবে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানো পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যবাসীর কাছে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। আগামী 8 জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে রাজ্যের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার মায়াপুর যাচ্ছেন। সকালে আকাশপথে পৌঁছে সেখানে ইসকন মন্দির পরিদর্শনের পর সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর কলকাতায় ফিরে আগামীকালই তাঁর দিল্লি যাওয়ার কথা। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য নেতৃবর্গের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে 22 জুলাই পর্যন্ত পিছিয়ে গেছে। ওই দিন ডিএ দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। 2 বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ আজ এই নির্দেশ দেন। আজকের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকে কিছু সমাধান সূত্র বেরোতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্যই আজকের মতো মামলা মুলতবি রাখার আর্জি জানান তিনি। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও একই দাবি জানিয়েছেন। 3 মাসের মধ্যে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য আদালতে দাবি জানানো হয়। এরপরই বেঞ্চ মামলার শুনানি 22 জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানিয়েছেন, এসআইআর করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। সংবিধানে 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে এ সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। বিজেপি অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার বার্তা দিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বহিষ্কার করার ঘোষণার পর তারা নিজেরাই সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

0: কিভাবে নাগরিকত্ব বিক্রি হয়েছে, জায়গায় জায়গায় এত এত আধার কার্ড পাওয়া গেছে, আর যে কজন এখন বর্ডারে দাঁড়িয়ে আছে প্রত্যেকে আধার কার্ড তৈরি কর। যারা এই আধার কার্ড জালিয়াতির কাজ করেছে, যারা এই ভোটার আইডেন্টি কার্ড জালিয়াতির কাজ করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। আর এর পেছনে যে সিপিএম বা তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত আছে, কেউ রেহাই পাবে না।
1: পুলিশের হাতে ধৃত বাদুড়িয়া পৌরসভা চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাটক্ষেত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দীপঙ্করকে নিয়ে পুলিশ তার পার্টি অফিস সংলগ্ন একটি জমিতে মাটি খুঁড়ে টাকা ভর্তি চারটি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। সেগুলি 500 টাকার নোটের বান্ডিলে ভরা ছিল। এদিকে ধৃত চেয়ারম্যানকে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় তোলাবাজি, হুমকি এবং 21শে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্য অজিত সাহা ও তার ভাই সুজিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্প অনুমোদন করেছে। এতে গণবণ্টন ব্যবস্থা, পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম স্বল্প সুদের ঋণের জন্য কৃষণ ক্রেডিট কার্ড। পুরুলিয়ার কৃষকদের কাছে কৃষণ ক্রেডিট কার্ড ভগবানের আশীর্বাদ স্বরূপ, এর ফলে বাইরে থেকে চড়া সুদে টাকা ধার করতে হয় না।
2: আমার নাম চন্দন মুখার্জি। এই যে মরশুম, চাষের মরশুম আসে গেল, এই সময় আমরা ধান বীজ কেনার জন্য যে আর্থিক সংকটটা হয় সাধারণ চাষিদের, সেই সংকটটা ধরুন কাটিয়ে উঠে এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকের লোন বা সমবায় সমিতি যেগুলো আছে সেখান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য পাই, কম সুদে পাই। অতএব এক কথায় বলতে গেলে কিষাণ কার্ড থাকার জন্য আমরা চাষিরা তারা ভীষণভাবে উপকৃত হই।
1: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংসের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে দেখছে। সংগ্রহ করা হয়েছে নমুনা। এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল সকালে তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা খরাজ মুখোপাধ্যায় অনিক দত্তের মৃত্যুকে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
3: আমি অনিক দত্তকে ভীষণ এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজ করতে দেখেছি। অনিক দত্তের কাজ করার ধারাটা এত অভিনব ছিল, আমি সবসময় বলতাম বর্তমান সময়ের তপন সিনহা। এরকম একটা ঘটনা হয়ে যাওয়াটা একটা বিরাট লস ইন্ডাস্ট্রির জন্য।
1: পরিচালকের আত্মীয় অভিনেত্রী বিদিতা চক্রবর্তী জানিয়েছেন, এই মৃত্যু অত্যন্ত আকস্মিক।
4: অনিক দত্ত একজন অত্যন্ত আমার পছন্দের ডিরেক্টর, যার সঙ্গে আমি বিজ্ঞাপনের ছবি করেছি, এমনি ছবি করেছি, বরুণ বাবুর বন্ধু, পারিবারিক সূত্রে, বৈবাহিক সূত্রে উনি আমার সম্পর্কে ভাসুর হতেন। খুবই খুবই আকস্মিক এই খবরটা আমাদের সকলের কাছে। এরকম একজন ট্যালেন্টেড মানুষ কি বা বয়স হয়েছিল, সে সত্যি কাজ করাটা খুব মিস করব।
1: উল্লেখ, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের ওপর নির্মিত অপরাজিত করে তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে নেতাজিনগর থানার উত্তাল পরিস্থিতি। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে গতকাল গ্রেপ্তার হওয়া তিনজনকে ছেড়ে দেওয়ার পরই অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আজ আদালতে তোলার কথা থাকলেও সেখানে অভিযুক্ত তিনজনকে হাজির করানো হয়নি। এফআইআরে জামিন অযোগ্য ধারা যোগ করা হলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। পুলিশের তরফে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী থানায় যান। দীর্ঘক্ষণ তিনি এবং বাচ্চাটির অভিভাবকরা থানার ভেতরে ছিলেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে রয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যে কলকাতার একাধিক এলাকাসহ বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষ। মোহনবাগান জেসি মুখার্জি টি-20

ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে আজ ফাইনালে মোহনবাগানে 6 উইকেটে 189 রানের জবাবে ভবানীপুর 8 উইকেটে 189 রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়ে যায়। কম উইকেট হারানোয় মোহনবাগানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন আপনার কথা, আর আপনার কথায় আমি মনীষা রয়েছি আপনার সঙ্গে। আপনার কথায় আজ এমন একটা বিষয় বেছেছি যে বিষয় আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন একটু অন্যভাবে। ঠিক কিরকমভাবে? নানা কাজ করার সময় আপনি কখনো না কখনো শুনেছেন, আর ইচ্ছে থাকলেই উপায় হয়, কখনো আপনাকে আপনার কোনো বন্ধু বলেছেন যে আজ চল আড্ডা মারি, আপনি হয়তো বলেছেন যে না রে আজ হবে না, তিনি বলেছেন আরে চেষ্টা কর না, ইচ্ছে থাকলেই উপায় হয়। আবার কখনো নিজের কোনো একটা স্বপ্ন হয়তো আপনি পূরণ করার পথে কিছু বাধা পেয়েছেন, লোকজন আপনাকে উৎসাহ দিতে বলেছে আরে ও ঠিক হবে, ইচ্ছে যখন আছে একদিন হবেই, ইচ্ছে থাকলেই উপায় হয়। সত্যি কি তাই? ইচ্ছে থাকলেই উপায় হয়? আমরা বলছি সবসময় ইচ্ছে থাকলেই উপায় হয় না। আপনি কি বলছেন শুনব আপনার কাছ থেকে। ফোন করবেন 2248-8085 এই নম্বরে, অথবা ফোন করবেন 9903-05-9992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ করবেন বা এসএমএস করবেন। হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর নাম্বারটা আবারও বলে দিই, 9903-05-9992, আর শুধুমাত্র ফোন করবেন 2248-8085 এই নম্বরে। বলতে বলতেই দেখে নেব লিসনার এসে গিয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো? না, প্রথম ফোনেই লিসনার ছিলেন, কিন্তু সামাও তার সঙ্গে আমাদের যোগাযোগ হলো না, তিনি হয়তো আবারও চেষ্টা করবেন। হ্যাঁ, বলতে বলতেই তিনি চেষ্টা করছেন, দেখব কে আছেন। হ্যালো,
3: নমস্কার।
2: হ্যাঁ বলুন।
3: আমি এর সঙ্গে শুধু একটু যোগ করতে চাই, ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়, তার সঙ্গে উৎসাহ থাকা দরকার। বহু কাজেই অনেক বাধা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, কিন্তু ইচ্ছা, উৎসাহ, আত্মবিশ্বাস ছিল বলে এগিয়ে যেতে পেরেছি। জীবনে অনেক বাধা, মানে বাধার বিন্ধ্যাচল দূর করা সম্ভব হয়েছে শুধুমাত্র ইচ্ছা, উৎসাহ, চেষ্টার মাধ্যমে। সে মানে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, সঙ্গীত শিক্ষা, সমস্ত কিছুতেই ইচ্ছা উৎসাহ ছিল বলেই শেষ পর্যন্ত তার এগিয়ে যাওয়ার একটা উপায় লাভ করা গেছে। নমস্কার।
2: বেশ ভালো লাগলো অনিমেষবাবুর সঙ্গে কথা বলে। চলে যাব আমাদের ফেসবুক মেসেজের দিকে, কারণ আমাদের ফেসবুকেও আপনারা মত প্রকাশ করতে পারেন। 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে

0: আজকের অনুষ্ঠানের একটা প্ল্যাকার্ড পড়েছে, পোস্টার পড়েছে, সেই পোস্টারের নিচে গিয়ে আপনি লিখতে পারেন আপনি কি বলতে চান, আপনার কি বক্তব্য। যেমন প্রথম যে টেক্সটটি পড়ব সেটি শুভ্রা ভট্টাচার্য লিখছেন, শুভ্রাদি বাঁশদ্রোণী থেকে। আমরা ভাবি প্রিয় মানুষটা পাশে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তব তেমনটা নয়। কেউ পাশে থাকলে সব কষ্ট মুছে যাবে, সব পথ খুলে যাবে তা হয় না। কখনো কখনো সে থাকা সত্ত্বেও আমরা একা, কারণ উপায় বের হয় সাহসে, চেষ্টায় আর সিদ্ধান্তে। শুধু উপস্থিতি দিয়ে সব হয় না। শুভ্রাদি, আপনি বোধহয় আজকে একটু বিষয়টা থেকে সরে গেছেন। আমরা কিন্তু বলেছি ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না, এখানে কারোর থাকা না থাকা এগুলো কোনো ম্যাটারই করে না। তাই এই প্রথম যে টেক্সটটি আমি পড়ছিলাম সেটি পুরোটি পড়ছি না, কারণ পুরোটাই একটু অপ্রাসঙ্গিক আজকের তুলনায়। কারোর উপস্থিতির কথা আমরা বলিনি, আমরা বলেছি মানুষের ইচ্ছে থাকলেই উপায় হয়, আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, একটা প্রবাদ বাক্য। কিন্তু ইচ্ছে থাকলেই সব সময় উপায় হয় না, আজকের মোশন এটাই। আপনি কি বলছেন? দেখি ফোনে কে আছেন। হ্যালো,
1: নমস্কার মনীষা দি।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: আমি শঙ্কর বাগ বলছি, মশার ফুগলি থেকে।
0: বলুন।
1: দেখুন, ইচ্ছে থাকলে উপায় হয় না, কিন্তু ইচ্ছে থাকলে অবশ্যই উপায় হয়, কিন্তু আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা করি, অবশ্যই, যেমন আমার মাধ্যমিক পড়ার ইচ্ছা আছে, কিন্তু আমি যদি চেষ্টাটা চালিয়ে রাখি, কিন্তু অবশ্যই ইচ্ছে থাকলে উপায় হয়। নমস্কার।

0: শীষ মোহাম্মদের লেখা পড়ব। শীষ মোহাম্মদ লিখছেন, ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না, মন চায় এই করি, মন চায় ওই করি, আমার ইচ্ছা। হাওড়া স্টেশনে আমি ফুটবল খেলব, এভারেস্টে গিয়ে আমি নাস্তা করব, নিজের ঘরে দেব তালা, মাকে আমি বলবো খালা আমার ইচ্ছা, আর্জেন্টিনাকে আমি দিব 10 গোল, গরুর গাড়িতে চড়ে যাব নর্থ পোল, আলাস্কায় আইসক্রিম খাবো, নয়াগ্রায় রূপসাঁতার দেব আমার ইচ্ছা, সুপার স্পেশালিটি হাসপাতাল বানাবো, ছাত্রছাত্রীদের জন্য ভালো ইউনিভার্সিটি করব আমার ইচ্ছা। ইচ্ছা তো করে অনেক কিছুই, উপায় নেই গো বলছি চাচু, তাই বলছিলাম ইচ্ছে থাকলেও উপায় নেই। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন। দেখে নেব কে ফোনে আছেন। হ্যালো।
1: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: নমস্কার।
1: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহা চুগলি থেকে শেখ তাহির আলী বলছি।
0: বলুন।
1: মৌসুমের বিপক্ষে বলবো।
0: হুম, বলুন।
1: কারণ সত্যি ইচ্ছা করলেই সত্যি উপায় হয়। কারণ যদি আমি ইচ্ছে যদি আমার না হয় যে আমি যে ঘরে বসে গুড়ো করে যদি ঘরে বসে থাকি, আমার কখনো উপায় হবে না। আমার ধরুন যদি কোন রকম ব্যবসাদার কোন দোকানদার যদি হয়ে থাকি, আমাকে সেই ব্যবসার জায়গায় আমাকে উপস্থিত থাকতে হবে, এবং আমার ব্যথাটা কখন হবে না হবে সেটা আমার কপালের উপর নির্ভর, কখন খদ্দের আসবে না আসবে সেটা আমার নিজের ব্যাপার বা খদ্দেরের ব্যাপার। কিন্তু আমাকে ইচ্ছা করলে যদি আমি উপায় করতে আমার ইচ্ছে হয়, আমাকে দোকান খুলে বসে থাকতে হবে। আমি যদি বলি যে না আমি ঘরে বসে থাকবো, খদ্দের দোকানে এসে বসে থাকবে, না কোনোদিন হয় না। আমার যদি ইচ্ছে থাকে আমি দোকানে বসে থাকবো যে হ্যাঁ আমি দুটো পয়সা রোজগার করব, আমাকে ইচ্ছা আমাকে ইচ্ছে করে আমাকে উপায় করতে হবে, তাহলে আমাকে দোকানের ধারে বসে থাকবে, আমাকে ঘরে বসে থাকলে আমার খদ্দের আমার বাড়িতে এসে আমাকে খুঁজবে না। তা আমি বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। নমস্কার।
0: বেশ ভালো লাগলো ওনার কথা শুনে। চলে যাবো একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে চোখ রাখি বরং। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, বহুল প্রচলিত কথা হলো ইচ্ছে থাকলে উপায় হয়। হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হতে পারে যদি সেই ইচ্ছের সঙ্গে সম্পর্কিত কর্মনিষ্ঠা থাকে এবং তা সুচারুরূপে সম্পাদিত হয়। তবে আকাশ কুসুম কল্পনা করলে আকাশটাই মাথায় ভেঙে পড়তে পারে, তাই ইচ্ছে থাকলেই অনেক ইচ্ছে

0: মিছে হয়ে যায়। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাবালি থেকে। আবারও একটু ফোনের দিকে যাব, দেখে নেব কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
1: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
0: বলুন।
1: ইচ্ছে থাকলেই সবসময় হয় না কো উপায়, হাজার রকম হিসেব আসে, সময় গড়ায় কোথায়, বুকের ভেতর অনেক আশা, ডানা মেলে ওড়ে, সাধ্যের কাটা এসে তখন পথ আগলে দাঁড়ায়, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি, সামর্থ্য তো ছোট, নিয়ম রীতি টানা পড়েন পায়ে বেড়ির খোঁজ, সবুজ পাতার ইচ্ছে থাকে ফুল ফোটানোর খুব, শীত
0: কোনোভাবে আমাদের লাইনটি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আশা করছি তিনি হয়তো আবারও লাইন পাবেন এবং বলবেন তার কথা। চলে যাব পরের টেক্সটে, হোয়াটসঅ্যাপ নয়, একেবারে চোখ রাখবো ফেসবুকের দিকে। অনুপ রায় চন্দননগর হুগলি থেকে লিখছেন, ইচ্ছে থাকলেই বাস্তব পরিস্থিতিতে সবসময় উপায় হয় না, মন চঞ্চল হয়ে পরিস্থিতিকে পাল্টে ফেলতে চায় কিন্তু পারে না, মন নানা চিন্তা করে অবস্থাকে পরিবর্তন করতে চায়, সে সমস্ত পদক্ষেপ ঠিক করেও ফেলে কিন্তু বাস্তবের পদচারণায় সে নিরুপায় হয়ে কোনো উপায় বের করতে পারে না, অসহায় হয়ে তখন সমস্ত কিছুকে পরিবেশ পরিস্থিতির উপর ছেড়ে দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কোনো মুশকিল আসানের অবতীর্ণ হওয়ার অপেক্ষায় সময় গুনতে হয়। বাহ, সুন্দর করে নিজের বক্তব্যটা লিখেছেন অনুপ রায়। চলে যাব পরের ফোনে, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন।
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন।
2: আমি শাহরামপুর থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন।
2: ইচ্ছা থাকলে উপায় হয়, আমার কয়েকটা ইচ্ছা পূরণ হয়েছে, ছোট থেকে আমি একদম ঘুরতাম, তা আমার মনে হয়েছিল মানে আগে তো শনিবারে উঠতে দিত, তা একদিন উঠবো, তা আমি 70 সালে ওখানে উঠেছিলাম, আরো কিছু ইচ্ছা ছিল সেগুলো পূরণ হয়েছে, মানে আমি এক জায়গায় কাজ করতাম ব্যবসার ক্ষেত্রে, সেগুলো তো ইচ্ছা পূরণ হবে। নমস্কার,
0: বেশ নমস্কার। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে, হোয়াটসঅ্যাপ করছেন সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে, লিখছেন, ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না, কথাটি অনেক ক্ষেত্রে সত্য হয়ে ওঠে। আমার বাবা তাঁর দ্বিতীয় শৈশবে উপনীত হয়ে তবলা বাজানোর সময় প্রায়শই আক্ষেপ করে বলেন, ইচ্ছে ছিল সারা জীবন তবলা নিয়ে চর্চা করে কাটিয়ে দেব, কিন্তু সময়ের অভাবে তা মনের মতো হলো না, প্রয়োজনের তাগিদে অর্থ উপার্জনের জন্য চাকরিতে যোগ দিয়ে তবলিয়ার পরিবর্তে চাকুরিজীবী হতে হলো। বাবার ইচ্ছে ছিল নিজের মনের মতো মুক্ত ও সুন্দর জীবনযাপন, কিন্তু উপায় ছিল না। আজকের বিষয়টি আমাকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি কবিতাটি মনে করিয়ে দিল। অমলকান্তি ইচ্ছে ছিল রোদ্দুর হওয়ার, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। সুন্দর করে আবারও সপ্তর্ষি মনে করিয়ে দিল আমাদের সেই কবিতার কথা। চলে যাব আবারও ফোন লাইনের দিকে, দেখব কে আছেন। হ্যালো,
3: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার,
3: আমি নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
0: বলুন।
3: ইচ্ছা থাকলে উপায় হয় না, কারণ আমি ছোটবেলায় অনেক আশা ছিল আমার যে আমি আমাদের শহরেই টাউনে বাড়ি দাঁড়িয়েছিলাম, গ্রামের দিকে কোন রাস্তার পাশে একটা সুন্দর বাড়ি করবো, ব্যালকনিতে বসে হাওয়া খাবো আর দক্ষিণে হাওয়া খাবো আর সারা দুনিয়াটা দেখবো, কিন্তু ভগবান আমাকে এমনই করে দিয়েছে, কিন্তু 14 বছর আগে একদম প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে, আমি দু চোখেই দেখতে পাই না। সেই জন্য আমি বলবো যে ইচ্ছা থাকলে উপায় হয় না মানুষের, এটুকুই বললাম।
0: আচ্ছা বেশ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ভালো লাগলো কথা বলে। তপন চক্রবর্তী লিখছেন বসুবাটি সিঙ্গুর থেকে, লিখছেন, ওয়্যার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে, ইচ্ছে থাকলেই উপায় হয়, পুরনো প্রবাদ এখনো প্রাসঙ্গিক, কোনো পথের সন্ধানে যদি জীবন থেমে যায়, যদি অনিশ্চয়তা বাধা হয়, কারো জীবন পথ কণ্টকাকীর্ণ হয়, তাহলেও কুসুমাস্তীর্ণ নয় এমন পথেও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলো বন্ধু, সফল হবেই, অদম্য ইচ্ছে থাকলে মরু বিজয়ের কেতনও ওড়াতে পারি। নমস্কার শ্রবণ সঙ্গীদের, আপনাকেও ধন্যবাদ আমাদের তরফ থেকে। চলে যাব এর পরবর্তী মেসেজের দিকে, পরের মেসেজ কে করেছেন একটু দেখে নি। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, ইচ্ছে থাকলে সত্যি সবসময় সব উপায়ের সমাধান হয় না, অনেক লড়াই করলেও হয় না, হার মানতে হয় জীবনে, ইচ্ছে জীবনে হার জিত এসব তো থাকবেই, ইচ্ছেও থাকবে, কত যে সমস্যার মুখে আমাদের নিত্যদিন পড়তে হয় তার ঠিকানা নেই, মানুষ

0: চাইবে এক, হবে বিপরীত। এইভাবেই দিনের পর দিন চলে আসছে, পরেও চলবে, কোনো সমস্যার সমাধান হয় না। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, না না, সমাধান তো নিশ্চয়ই হয়, কিন্তু সুমিতাদিকে আমার একটা অনুরোধ, আমি এর আগেও লক্ষ্য করেছি আপনি টেক্সট লিখে ডিলিট করে দেন, যদি আপনি মনে করেন ডিলিট করে দেবেন তাহলে টেক্সটটা পাঠানোর দরকার নেই, আর যদি মনে করেন না ডিলিট করব না লিখব তাহলে না টেক্সটটা রাখুন, কারণ আমাদের কাছে যখন আপডেট আসছে তখন আপনার মেসেজটা ডিলিটেড অবস্থাতেই আসছে, আমাদের খুঁজে নিতে হচ্ছে আপনি আগে কোনো মেসেজ পাঠিয়েছেন কি না, এইটা না করলেই ভালো হয়, তাহলে অনুষ্ঠানটা চালানোর সময় আমরা চোখের সামনেই মেসেজটা দেখতে পাই আপনার, এই আর কি। এর চলে যাব এর পরের ফোনে, ফোনে ছিলেন বন্ধু, ব্লিঙ্ক করছিল ফোন এতক্ষণ, কিন্তু হঠাৎ করেই আবারও ব্লিঙ্ক করছে, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি, আমি পায়েল ব্যানার্জি বলছি, বলুন পড়িয়া থেকে।
0: বলুন বলুন।
1: হ্যাঁ বলছি যে দিদি, এই আজকে যে বিষয়টা রেখেছো খুব ভাল লাগলো, তো তার আগে আমি দুটো লাইন একটু বলতে চাই এই বিষয় সম্বন্ধে। একটু বিষয়টা আরেকবার রিপিট করবে তোমাদের যে লাইনটা, জাস্ট বিষয়টা আমি জানি, একটু লাইনটা বলো।
0: ইচ্ছে থাকলেই উপায় হয় না পায়েল, বিষয় জেনে আসতে হবে কিন্তু।
1: ওকে, হ্যাঁ দিদি আমি শুনেছিলাম, অ্যাকচুয়ালি আমি বলছি লাইনটা, ইচ্ছা থাকলে উপায় হয়, সাথে থাকুক ধৈর্য।
0: আমাদের মোশন কিন্তু ইচ্ছা থাকলেই উপায় হয় না
1: একদম, কিন্তু দিদি আমি একটুখানি বিপরীতে বলতে চাই, তাই
0: বলছি।
1: হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়, সাথে থাক ধৈর্য, আর থাকুক সংকল্প আর হৃদয় ভরা শৌর্য, তবেই তুমি পারবে ছুটে পাহাড়ের এই চূড়ো, তবেই তুমি হতে পারবে সাহসী এক ঘোড়া। কেন বলছি দিদি, ইচ্ছে থাকলে অবশ্যই আমাদের উপায় হয়, এই স্পিরিটটা কিন্তু আমাদের মনে সবসময় রাখতে হবে, না হলে কিন্তু আমরা যদি এইটা ভাবতে শুরু করি ইচ্ছা থাকলে উপায় হয় না, তাহলে কিন্তু গোড়ার থেকেই একটা ডিমোটিভেশনে আমরা ভুগতে থাকবো। আমাদের মনে এটা রাখতে লাগবে যে হ্যাঁ আমাদের ইচ্ছেটা আসল, আমরা যদি ইচ্ছেটা রাখতে পারি তাহলে উপায় হবে, তবে তার সাথে নিশ্চয়ই কিছু দরকার, শুধু ইচ্ছে না, ইচ্ছের পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে যেটা বললাম, আমাদের সংকল্প রাখতে হবে যেটা আমরা করব, আর কঠোর পরিশ্রম যেটা দরকার, শুধু ইচ্ছে নিয়ে বসে থাকলেই হবে না, ইচ্ছের সাথে সাথে একটা কঠোর পরিশ্রম থাকতে হবে যে আমরা যেটা নিয়ে চেষ্টা করছি, যেটা সম্বন্ধে যে আমাদের কিছু করার ইচ্ছা, সেটার পিছনে আমাদের যে কঠোর পরিশ্রম সেটা অবশ্যই থাকতে লাগবে, আর ধৈর্য ধরে থাকতে লাগবে। একটা জিনিস একবারে হয়ে গেল না বলে, হলো না বলে তার মানে আমাদের ইচ্ছেটা ফুলফিল হচ্ছে না এমনটা ভাবলে হবে না, আমাদের ইচ্ছেটা ফুলফিল অবশ্যই হবে, একবার না পারলে আমরা দশ।
0: কোনোভাবে আবারও সংযোগ আজকে একটু বিচ্ছিন্ন হচ্ছে, বেশি হয়তো বাইরের আবহাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণে বুঝতে পারছি না। সুন্দর বলছিল, বাইরে চলে যাব এর পরের টেক্সটের দিকে, আবারও একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখব। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছেন, তিনি বেশ বড় একটি মেসেজ করেছেন, তিনি বলছেন ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না, কথাটা তেতো কিন্তু সত্যি। আমরা তো সেই জন্য এই বিষয়টা রেখেছি। লিখছেন, ওয়্যার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে, প্রবাদরা আমাদের সাহস দেয়, ইচ্ছা শক্তিকে জ্বালানি বানিয়ে আমরা পাহাড় ডিঙই, কিন্তু বাস্তবের মাঠ অত সরল নয়। ইচ্ছা হলো দেশলাইয়ের কাঠি, আগুন জ্বালাতে পারে, তবে কাঠ ভেজা হলে, হাওয়া উল্টো বইলে বা অক্সিজেন না থাকলে কাঠি জ্বলবে না, তেমন মানুষের ইচ্ছারও সীমা আছে। যেমন তিনি ব্যাখ্যা করে বলছেন, সাধ্যের বাইরে সাধ, আমি চাই চাঁদে গিয়ে জমি কিনতে, ইচ্ছে ষোলো আনা, কিন্তু রকেট, টাকা, আন্তর্জাতিক আইন এসব আমার হাতে নেই, ইচ্ছে এখানে দেওয়ালে ধাক্কা খায়। সময়ের মার, কেউ চায় সত্তর বছরে এসে অলিম্পিকে দৌড়বে, শরীর আর সায় দেয় না, ইচ্ছে আছে, শরীরের ঘড়ি নেই। অন্যের ইচ্ছের জট, তুমি চাও বন্ধুত্ব টিকিয়ে রাখতে, কিন্তু ওপাশের মানুষরা যদি দরজা বন্ধ করে দেয় তোমার একার ইচ্ছে এসে দরজা খুলবে না। ভাগ্যের থাপ্পর, হঠাৎ অসুখ, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, তোমার সব প্ল্যান, সব ইচ্ছে এক নিমেষে এলোমেলো হয়ে যায়, তাহলে কি ইচ্ছের দাম নেই? আছে। ইচ্ছে থাকলে উপায় খোঁজার প্রশ্নই ওঠে না, ইচ্ছে হলো প্রথম শর্ত কিন্তু শেষ শর্ত নয়। উপায় বানাতে ইচ্ছের সঙ্গে লাগে সুযোগ, সামর্থ্য, সময়, আর অনেক সময় অন্যদের সহযোগিতা। জীবনানন্দের কবিতার মতো, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, তেমনি সকল ইচ্ছে উপায় পায় না, কেউ কেউ পায়।

0: বাকিগুলো আমাদের শেখায় কোথায় থামতে হয়, কখন পথ বদলাতে হয় আর কখন আমাদের শুধু মেনে নিতে হয়। তাই আমি শেষে একটা কথাই বলবো, ইচ্ছে রাখো, চেষ্টা করো, কিন্তু ইচ্ছে পূরণ না হলে নিজেকে দোষ দিও না। উপায় না হওয়াটাও একটা উপায় নতুন কিছু শেখার, নতুন পথে হাঁটার। এই ধরনের SMS পাবো বলেই বোধ হয়, বা এই ধরনের টেক্সট পাবো বলেই বোধ হয় এই ধরনের অনুষ্ঠান আমাদের আনা। আপনারা এত সুন্দর করে লেখেন, এক একজন সুন্দর টেক্সটটি লিখেছেন সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড থেকে, ধন্যবাদ আপনাকে। চলে যাব একটু ফোন লাইনের দিকে, দেখিনি কে আছেন ফোনে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিউড়ি জেলা থেকে।
0: বলুন একটু জোরে বলুন।
1: আজকের যে বিষয় রেখেছেন, ইচ্ছে থাকলে উপায় হয় না, আসলে দেখুন সেটা আসলে কি, মানে ইচ্ছে থাকলে সত্যি উপায় হয় না। মানুষের মনের মধ্যে অনেক কিছু ইচ্ছে থাকে, কিন্তু সবকিছু তো হয় না। আজকে যদি ভাবি আমি একটা কিছু হতে চাই, কিন্তু সেটা কিন্তু হয় না, একটু বিপরীত হয়ে যায়। তাই আমার কথা সেটাই যে ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয় না, তবে আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি, যেটা চেষ্টা চালিয়ে যেটা কবি আমার সেটা করবার জন্য চিন্তা আরো করবো আমি সেটাই।
0: বেশ সুন্দর একটি SMS মানে ফোন আমরা দেখলাম। এরপর আশা করব আপনারা যারা শুনছেন অনুষ্ঠান তারা নিশ্চয়ই আবারও আমাদের কাছে আসবেন তাদের মতামত নিয়ে। ছোট্ট একটা গানের বিরতির পর ফিরছি আমি।

0: শুনছেন আপনার কথা। চলে যাব আবারও একটু আমাদের ফেসবুক পেজের দিকে, দেখে নেব সেখানে কে কি লিখছেন। সর্বেশ্বর পাল লিখছেন মাহেশ থেকে, অনিচ্ছা সবসময় নিরুপায় করে দেয়, ইচ্ছা উপায় অন্বেষণের সহায়ক, তা বলে উপায় নিশ্চিত করে এমন ক্ষমতাশালী এই পৃথিবীতে বিরল। বেশিরভাগ মানুষের ইচ্ছা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের পক্ষে। সবাই কি সফল হতে পারেন না? ঠিকই তো, সবাই তো সফল হতে পারেন না। চলে যাব আবার একটু ফোনের দিকে নজর রাখবো, দেখবো কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
1: হ্যালো, বেলগড়িয়া থেকে লক্ষ্মীমঞ্জন বলছি দিদি। নমস্কার।
0: নমস্কার
1: বলছি দিদি, সব ইচ্ছাই যদি মানুষের যদি পূরণ হয় তাহলে তো হয়েই যেত। আমার চেষ্টা করে যেতে হবে, চেষ্টা হচ্ছে আসল। চেষ্টা করে করতে করতে এমন আছে হয়তো ইচ্ছাটা একটু উপায় হতেও পারে। এটুকুই বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন।
0: বেশ, ভালো থাকবেন আপনিও। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। পরের হোয়াটসঅ্যাপ যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি থেকে লিখছেন, ইচ্ছে থাকলে উপায় হয় এই প্রচলিত প্রবাদ বাস্তবে হয় না। শারীরিক সক্ষমতা, আর্থিক সামর্থ্য অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ বলি, আমার প্রচণ্ড ইচ্ছা পাহাড়ের চূড়োয় উঠব, কিন্তু শরীর অনুকূলে নয় তাই ইচ্ছে পূরণ হয় না। আমার গ্রামের এক দরিদ্র মেধাবী ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল, আর্থিক অবস্থা অনুকূল না হওয়ায় তার প্রবল ইচ্ছে পূরণ হলো না। ঠিক তাই, আমি মনে করি ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না। খুবই ভালো, সুস্থ থাকবেন আমাদের প্রিয় আরজেরা, নিশ্চয়ই আপনিও সুস্থ থাকবেন। চলে যাব আবারও ফোন লাইনের দিকে, দেখব কে আছেন। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
2: হ্যাঁ হ্যালো দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে কবির কুমার মন্ডল বলছি। দিদি ভাই
0: বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না। আমি একজন বেকার যুবক ছিলাম, মানে আমার ইচ্ছা ছিল যে আমি কন্ট্রাক্টরি করব। তো সেই সময় ভগবানের মতন দূত হয়ে আমার এক মারোয়ারি বন্ধু কাম দাদা, উনি এসে আমাকে সেই পূরণটা করে দিয়েছে, কন্ট্রাক্টরি লাইনে ঢুকিয়ে দিয়ে গেছে, এবং উনিও পয়সা দিয়ে অনেকটা হেল্প করেছিল। হ্যাঁ, আজ আমি

0: হিরো থেকে হিরো হয়েছি, আর্মি থেকে কন্ট্রাক্টরি করি দিদি ভাই, এটা বললে এইটুকু বললাম, ভালো
1: বেশ বেশ আপনিও ভালো থাকুন। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে, প্রচুর হোয়াটসঅ্যাপ ঢুকেছে আমাদের। বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ লিখছেন, বাস্তবে ইচ্ছা থাকলেই সবসময় ইচ্ছে পূরণ হয় না, কারণ জীবনের সমীকরণ শুধুমাত্র আমাদের ইচ্ছার উপর ভর করে চলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। এই প্রচলিত প্রবাদটি শুনতে ভালো লাগলেও বাস্তব জীবনে সব ইচ্ছে পূরণের পিছনে অনেক বাহ্যিক ও আভ্যন্তরীণ উপাদান কাজ করে। ঠিকই বলেছেন। চলে যাব, দেখে নেব পরের ফেসবুক পেজে কে কী লিখছেন সেদিকে। সোমা দলুই লিখছেন, নমস্কার মনীষাদি, ছোটবেলা থেকে আমার একটা প্রবাদ শুনে বড় হয়েছে, ইচ্ছে থাকলে উপায় হয়, কিন্তু জীবন যত এগোয় বাস্তব আমাদের শেখায় যে এই কথাটা সবসময় 100% সত্যি নয়। শুধু ইচ্ছে থাকলেই যদি সব হতো তবে পৃথিবীর কোনো মানুষই আজ ব্যর্থ হতো না। কঠোর বাস্তব এটাই যে আমাদের তীব্র ইচ্ছের মাঝে অনেক সময় এসে দাঁড়ায় পারিবারিক পরিস্থিতি, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আর্থিক অনটন কিংবা শারীরিক কোনো অক্ষমতা। এমন অনেক সময় আসে যখন একটা ছেলে বা মেয়ে তার স্বপ্ন পূরণ করার জন্য জান প্রাণ লড়িয়ে দিতে তৈরি থাকে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি তার হাত পা এমনভাবে বেঁধে দেয় যে হাজার ইচ্ছে সত্ত্বেও সে কোনো উপায় খুঁজে পায় না। তবে আমি মনে করি ইচ্ছে থাকলেই সবসময় উপায় না হলেও ইচ্ছেটা মরে গেলে কিন্তু বেঁচে থাকার আসল উপায়টা হারিয়ে যায়। তাই হয়তো পরিস্থিতি প্রতিকূল বলে ইচ্ছেটা ডানা মেলতে পারছে না, কিন্তু সেই জেদটা মনের ভিতর বাঁচিয়ে রাখা জরুরি। আজ উপায় হয়নি, কাল বা পরশু পরিস্থিতি বদলালে সেই ইচ্ছেটাই আবার নতুন কোনো পথ খুঁজে নেবে। আমতা খোশালপুর থেকে লিখছেন, ভালো লাগলো আপনার পুরো মেসেজটি। চলে যাব আবার ফোনের দিকে, দেখব কে আছেন। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
2: হ্যাঁ আমি প্রসাদপুর ভগবতীতলা থেকে গোলাপ ঘোষাল বলছি।
1: বলুন।
2: ইচ্ছা থাকলে উপায় হয় দিদি। আমাদের স্বামীর পকেটে ছিল মাত্র 7টা টাকা। হ্যাঁ, এবার আমার ইচ্ছা ছিল যে আমি দার্জিলিং বেড়াতে যাব, কিন্তু ইচ্ছা ছিল বলেই উপায় হয়েছে। সেই 7 টাকা নিয়ে আমরা দার্জিলিং থেকে ঘুরে চলে এলাম।
1: আচ্ছা, কিরকম
2: 7টা টাকা নিয়ে আমরা দার্জিলিং গেছি। হ্যাঁ, গিয়ে এবার আমাদের সাথে আরো সব ছিল, সব বন্ধু বান্ধব সব ছিল, সব একসাথে গেছি। হ্যাঁ, আমাদের এক পয়সা খরচা হলো না, খুব ইচ্ছা ছিল যে যাবো, তো সেই এ নিয়ে আমরা ঘুরে চলে এলাম।
1: বুঝলাম, ঠিক আছে, শুনতে থাকুন অনুষ্ঠান। সেটা তো একটা গেল, এটা তো পরিস্থিতি যে বন্ধু বান্ধব ছিল সেই জন্য টাকা লাগলো না, কিন্তু যে সত্যি 7 টাকা নিয়ে যেতে চাইছে সে কি পারবে দার্জিলিং? আমরা তো তাই বলছি, ইচ্ছে থাকলেই উপায় হয় না। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে, লিখছেন কিশোর বালি হাওড়া থেকে, লিখছেন ইচ্ছে থাকলে উপায় বেড়ায়। আচ্ছা, অধম্য ইচ্ছে থাকলে উপায় বের হতে বাধ্য। আর কেউ যদি বলে আমার ডাক্তার হতে ইচ্ছে করে, আমার উকিল হতে ইচ্ছে করে, পুলিশ হতে ইচ্ছে করে, এইগুলো বলতে হয়, বলা যদি মন থেকে জোর দেয় তাহলে রাস্তা বের হতে বাধ্য। আমি একজনকে জানি, সে জীবনে বহু কষ্ট পেয়েছিল, টার্গেট ছিল ইঞ্জিনিয়ার হবে, যে বাড়িতে ভাতের হাঁড়ি চড়তে চড়াটা খুব মুশকিল হতো, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত, সেখানে ইঞ্জিনিয়ার। ছেলেটা খুব মেধাবী ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কী কী করতে হয় এক মাস্টারমশাই তাকে বলেছিল, এইচএসের রেজাল্ট ভালো হয়নি তুমি লোন পেতে পারো, ও ভালো হলে তুমি লোন পেতে পারো, সামান্য কিছু ঘর বাড়ি জমি জায়গা দেখিয়ে লোন পেয়েছি, ইঞ্জিনিয়ার না হতে পারলে পথে বসতে হবে। না, পথে আর বসতে হয়নি তাকে, সে ইঞ্জিনিয়ার হতে পেরেছে। এটা সম্ভবত তার আত্মীয় স্বজনরা বলতেন আর কি, বেশ পথে বসতে হয়নি, দোতলা বাড়ি করেছে, মা বাবা যেরকম খুশি, পাড়া প্রতিবেশীও সেরকম খুশি, মোটা অঙ্কের টাকা রোজগার করে এখন, তবে ছেলে কি এখন কর্মসূত্রে ব্যাঙ্গালোরে আছে। অদম্য ইচ্ছে থাকলে কেউ রুখতে পারে না। আমি কিশোর দাকে বলবো, আপনি প্রায়ই আমাদের টেক্সট পাঠান, লেখার পর কি লিখছেন একটু দেখে নেবেন। অদম্য ইচ্ছেটা আপনার প্রত্যেকটা টাইপে অদম্য ইচ্ছে হয়ে আছে, এবং আরও অনেক কিছু কিছু জিনিস বেশ আমাদের বুঝে পড়তে হচ্ছে আর কি। একটু মিলিয়ে নেবেন আপনারা প্রত্যেকেই কে কী লিখছেন, একটু মিলিয়ে নেবেন, না হলে অসুবিধে হয় পড়তে। চলে যাব পরের ফেসবুকের মেসেজের দিকে, দীনেশ নস্কর লিখছেন বালিরাজ চন্দ্রপুর হাওড়া থেকে, ইচ্ছে থাকলে উপায় বের হতে বাধ্য। এবার কেউ যদি বলে আকাশের চাঁদ ধরবো, এরকম ইচ্ছে না, ভালো চাকরি বাকরি পাওয়া যেতেই পারে, অনেক আচ্ছা এরকম ইচ্ছে না, এরপর একটা দাঁড়ি হবে, সেটা নেই, জ্যোতিচিহ্ন না দিলে পড়তে অসুবিধে হয় আমাদের, ভালো চাকরি বাকরি পাওয়া যেতেই পারে, অনেক সময় কপালের ফেরে হয় না, নাই বা হলো, আপনি আরও অন্য চাকরি খুঁজুন, ঠিক হবে, থেমে যাবেন না, চেষ্টা চালিয়ে যান, হতে বাধ্য, কষ্ট করলে কেষ্ট মেলে। তার পরের মেসেজ, কাজী আবু জাফর লিখছেন, সবসময় এই কথাটার দ্বারা বিষয়টিকে একটু ভাববার সুযোগ করে দেওয়া হয়েছে।

অনেকটা ভালো। নানাজনের নানা মত থাকতে পারে। তাছাড়া একটা কথা তো আমরা সবাই জানি, কেউ বলে এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। তবে আমার ভাবনা এবং বিশ্বাস এই কথা বলে বলে ইচ্ছে থাকলে উপায় একটা হয়, তবে সেই ইচ্ছেটা হতে হবে আমার সামর্থ্যের মধ্যে। রাজকন্যা নিয়ে সবসময় সবার ভাবনা মানায় না। আবার দেখুন, কিছু কিছু ইচ্ছে পূর্ণ হতে সময় লাগে, তাই ভেঙে পড়লে চলবে না। আমার একটি তাল গাছ 20 বছর পর ফল দিতে শুরু করেছে। অনেক জায়গায় চাকরির চেষ্টা

0: কাটবে সময়ে বেশ। ছাত্র জীবনে আমার এমন ইচ্ছে ছিল, তাই এমন মিষ্টি ছন্দের দেখা পেয়েছিলাম। সবশেষে এই কথা বলবো, গুণী ব্যক্তিরা কয় ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছেটা যেন সাধ্যের মধ্যে থাকে। আত্রাই বাংলাদেশ থেকে, কাজী আবু জাফর। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। ইচ্ছে থাকলে তৎক্ষণাৎ কোনো উপায় না হলেও সবসময় লক্ষ্য স্থির থাকলে উপায় একদিন পাওয়া যাবেই। শঙ্খমিত্রা ঘোষ ভাটপাড়া থেকে লিখছেন। দেখে নিই পরের টেক্সট কি আছে। পরমা মিত্র ভবানীপুর থেকে লিখছেন, আমার ছোটবেলা থেকে প্রায় শুনি ইচ্ছে থাকলে উপায় হয়, কথাটা অনেক ক্ষেত্রে সত্যি হলেও সবসময় নয়। শুধু ইচ্ছে থাকলেই সব বাধা পেরোনো যায় না, মানুষের ইচ্ছের সঙ্গে বাস্তব পরিস্থিতি, সুযোগ, সময়, সামর্থ্য সব কিছুর একটা গভীর সম্পর্ক আছে। কেউ হয়তো খুব ইচ্ছে করেও পড়াশোনা চালিয়ে যেতে পারে না সংসারের চাপে, কেউ অনেক চেষ্টা করেও নিজের স্বপ্ন পূরণ করতে পারে না অর্থের অভাবে বা পরিস্থিতির কারণে। সেখানে ইচ্ছের অভাব থাকে না কিন্তু উপায় তৈরি হয় না, তাই ইচ্ছেকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ ইচ্ছেই মানুষকে এগিয়ে যেতে শেখায়। কিন্তু সেই সঙ্গে এটাও মানতে হবে যে সব ইচ্ছের সঙ্গে উপায় এসে দাঁড়ায় না, কখনো সময় লাগে, কখনো সাহায্য লাগে, কখনো বাস্তবের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে এগোতে হয়। ইচ্ছে শক্তি মানুষকে পথ দেখায়, কিন্তু সেই পথে চলার জন্য উপযুক্ত সুযোগ ও পরিস্থিতি প্রয়োজন। পরমা মিত্র লিখছেন ভবানীপুর কলকাতা থেকে। চলে যাব পরের ফোনে, দেখে নেব কে আছেন। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো।
1: হ্যাঁ নমস্কার মনীষাদি, আমি দেবাশিস ঘোষ বলছি মহেশতলা থেকে। অনেকদিন পর ফোন পেলাম আপনাদের। ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটা একদমই সত্যি, কিন্তু তার জন্য অধ্যবসায়টা খুবই দরকার। আমি নিয়ে যখন প্রথম ছোট ছিলাম তখন আমার ইচ্ছা ছিল আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়বো, কিন্তু যে কোনো কারণেই হোক সেখান থেকে ব্রেক হয়ে যায় লাইফটা। তারপরে আমি একটি অন্য স্কুলে, আবাসিক স্কুলেই আবার পড়াশোনা করি, যেহেতু আমি দৃষ্টিহীন আমি আবাসিক স্কুলে পড়াশোনা করি। সেখান থেকে আমি মাধ্যমিকে মোটামুটি, তার আগে আমার হস্টেল লাইফে খুব একটা পড়াশোনা আমি ভালো ছিলাম এমনটা নয়, কিন্তু আমি যখন উচ্চ মাধ্যমিক লাইফে এলাম তখন আমার দুই শিক্ষক শিক্ষিকা তারা আমাকে খুব অনুপ্রাণিত করলেন, এবং তাদের চেষ্টায় আমি ইতিহাসে অনার্স নিয়ে গ্রাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করলাম, তারপরে ইতিহাসে এম এ করলাম, বাংলা এম এ করলাম, এবং আজ আমি পলিটিক্যাল সায়েন্সে এম এ করছি। তার মানে এখনো প্রাইভেটে আমি কোর্স চালিয়ে যাচ্ছি, কিন্তু ইচ্ছা থাকলে এটা উপায় হয়। যদি ইচ্ছা থাকে, সব ইচ্ছা থাকে যে আমি জীবনে কিছু করব, তাহলে কিন্তু করা যায়। আর এডুকেশনটা খুব দরকার, এই এডুকেশনের ওপর ইচ্ছা রাখতে হবে। আমি যদি ভাবি যে আমি এগিয়ে যাব, আমার হয়তো কিছু হচ্ছে না, আমি হয়তো চাকরি পাবো কি পাবো না এটা নিয়ে আমার ভাবনা চিন্তাও নেই, কিন্তু ইচ্ছাটুকু থাকলে আমার মনে হয় উপায় হয়।
0: বেশ বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। চলে যাব পরের টেক্সটের দিকে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে তিনি লিখছেন, সত্যিই তো ইচ্ছা থাকলেই সবসময় হয় না উপায়, পরিস্থিতির শিকার হয়ে হতেই হয় নিরুপায়, অর্থনৈতিক বৈষম্যতায় পিছিয়ে আসতে হয়, মনের ভিতর অদম্য ইচ্ছা নিমেষে নির্মম ক্ষয়, শারীরিক প্রতিবন্ধকতার অবদমিত হয় কত পরিকল্পনা, সাংসারিক দোলাচলে বাধ্য হয় টাল বাহানা, কত ইচ্ছা নিয়মের মধ্যে অঙ্কুরেই হয় বিনষ্ট, মন হয়ে যায় উদাস, গ্রাস করে নিদারুণ কষ্ট। বাহ, তিনি যেমন ছন্দে লেখেন সেরকমই লিখেছেন। চলে যাব পরের ফেসবুক মেসেজের দিকে। ফেসবুক মেসেজে কে আছেন এরপর টেক্সট নিয়ে দেখে নিই। কল্যাণ কুমার সান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে লিখছেন, আসল কথা বলি আপনাদের, এই ইচ্ছে থাকা বা না থাকাটা কয়েকটি শব্দ ব্যবহার করে বোঝানো যাবে না। এই গরমে এসিতে বসে সেই অনুভবটাই আনা যাবে না। সেই মেয়েটির কথা ভাবুন, পা কাটা যাওয়ার পরও এভারেস্ট জয় করেছিল যে, সে স্পেশালি এবেল্ড বাঙালি ছেলেটার কথা ভাবুন, কী করে সে ইংলিশ চ্যানেল পার করেছিল। এরকম শয়ে শয়ে উদাহরণ ছড়িয়ে আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়, কিন্তু সবার মধ্যে সেই ইচ্ছেটাই থাকে না। যেমন ক্লাসে ফার্স্ট একজনই হয়, চেষ্টা সবাই করে, কিন্তু সেই লেভেলে ইচ্ছে সবার হয় না। এক একজনের মাথা মানে মগজ এক একদিকে ঝুঁকে থাকে বা বায়াসড হয়, তাই এক একদিকে এক একটি রত্ন আমরা পাই। ইচ্ছে তারই ঠিক মতো হয় যে তার নিজের ভুল নিজে ঠিক করে শনাক্ত করতে পারে। তাদের মতো মানুষেরই ইচ্ছে থাকতে উপায় হয়, অন্যদের ইচ্ছেতে এই কথা প্রযোজ্য নয়, ইচ্ছেরও সঠিক পাত্র আছে, তবে ইচ্ছে উপায়কে খুঁজে পায়। বাহ, এই যে ইচ্ছেরও সঠিক পাত্র আছে এ কথাটি সত্যি মনে রাখার মতো, তবেই ইচ্ছে উপায়কে খুঁজে পায়। ধন্যবাদ আপনাকে। চলে যাব এর পরের মেসেজের দিকে। পরের মেসেজ

0: অভিক ঢাকুরিয়া থেকে লিখছেন, ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না, এই কথাটির মধ্যে লুকিয়ে আছে জীবনের কঠিন বাস্তবতা। মানুষ অনেক সময় মন ভরে স্বপ্ন দেখে, কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে, তবুও পরিস্থিতি, সময় কিংবা ভাগ্য তার পথ আটকে দেয়। শুধু ইচ্ছে শক্তি থাকলেই সব কিছু অর্জন করা যায় না, প্রয়োজন সঠিক সুযোগ, সামর্থ্য আর সহায়তা। তাই জীবনে না পাওয়ার কষ্টকে ব্যর্থতা ভেবে থেমে গেলে চলবে না, কারণ প্রতিটি পূর্ণ অপূর্ণ ইচ্ছেও মানুষকে নতুন করে শক্ত হতে শেখায়। তবুও ইচ্ছে কখনো বৃথা যায় না, হয়তো সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু সেই ইচ্ছে মানুষকে বাঁচতে শেখায়, লড়াই করতে শেখায়। জীবনের পথে অনেক দরজা বন্ধ হলেও ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে কোনো না কোনো নতুন পথ খুলে যায়। তাই ইচ্ছে আর বাস্তবতার মাঝখানে যতই দূরত্ব থাকুক, আশা হারিয়ে ফেলা একেবারে উচিত নয়। খুব সত্যি কথা লিখেছেন আপনি। চলে যাব এরপর, দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো,
1: শুভ সন্ধ্যা দিদি ভাই।
0: শুভ সন্ধ্যা।
1: হ্যালো,
0: হ্যাঁ শুভ সন্ধ্যা, বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল পাল বলছি,
0: বলুন।
1: হ্যাঁ দিদি, দেখুন ইচ্ছে পূরণ, তা অনেক কিছুই ইচ্ছে হয়। যেমন আমি এর আগে পুরীতে বেড়াতে গিয়েছিলাম, আমার ওটা তো পূর্ণ হয়ে গেছে। আবার এবার ইচ্ছা আছে পূজার পর কোন জায়গায় যাব। তবে দিদি ভাই, চেষ্টা করতে হবে, কারণ হাল ছাড়া হবে না।
0: ঠিক,
1: হাল ছাড়লে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে যে না আমি ওই ইচ্ছাটা পূরণ করবো, তাই না দিদি?
0: ভালো লাগলো শুনতে, থাকুন। চলে যাব পরের মেসেজে। শেখ জাকির হোসেন লিখছেন, ইচ্ছে ছিল বৃষ্টি হব, মেঘের হল গোঁসা, আকাশ গাঙে হাঁক পাড়ে ওই বজ্রপাতের নেশা। ইচ্ছে ছিল পাখির মতো উড়বো মেলে ডানা, নিয়ম নীতির বেড়া জালে হাত দুখানি বাঁধা। ইচ্ছে ছিল এক বিকেলে মেলব খুশির হাট, রোজ নামচার বিকি কিনি পকেট গড়ের মাঠ। ইচ্ছে ভীষণ গোলাপ হয়ে থাকবো তোমার খোঁপায়, অজানা এক আশঙ্কাতে ইচ্ছে আবার লুকোই। ইচ্ছে করে প্রশ্ন তুলি, রাজার কাপড় কোথায়? পরক্ষণে একলা হাঁটি, পাই না খুঁজে উপায়। ইচ্ছের আড়য় বালিশ চাপা, জীবন চলে ধোকায়। শেখ জাকির হোসেন লিখছেন বাগবাড়ি তারকেশ্বর হুগলি থেকে। বেশ, চলে যাব এর পরের। আমাদের হাতে সময় খুব বেশি নেই, আমরা চট করে দেখে নেব কে আর কি লিখছেন আমাদের, সেটা একটু দেখে নিই। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, সীমাদি লিখছেন, ইচ্ছে থাকলে সবসময় উপায় হয় না, এই কথাটি একদম সত্যি, প্রথাগত প্রবাদ ইচ্ছে থাকলে উপায় হয় এই কথাটি শুনতে অনুপ্রেরণাদায়ক হলেও বাস্তব জীবনে ইচ্ছা বা সদিচ্ছা থাকা সত্ত্বেও মোটেই সবসময় পথ খুঁজে পাওয়া বা উপায় খুঁজে পাওয়া যায় না, এর পিছনে কিছু বাস্তবমুখী কারণ থাকে। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও সময় ও শারীরিক সক্ষমতার মতো মৌলিক সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না। কিছু বিষয় থাকে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, শত চেষ্টা করেও সব প্রতিকূলতাকে জয় করা সবসময় সম্ভব হয় না। তবে এর অর্থ এই নয় যে আশাহত হয়ে বসে থাকতে হবে, উপায় না থাকলেও সঠিক মানসিকতা এবং বিকল্প পথের সন্ধান থাকলে জীবনে সামলে ওঠা সম্ভব। বেশ, চলে যাব পরের মেসেজে। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী থেকে লিখছেন, ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না, জীবনের পথ থাকে অনেক যন্ত্রণা, স্বপ্ন যত বড় সংগ্রামও তত কঠিন, সব চাওয়া পূরণ হয় না প্রতিদিন, কখনো সময় থাকে না অনুকূলে, কখনো মানুষ হারায় নিজের ভুলে, ইচ্ছে নয় দরকারি সুযোগ আর সাহস, কাজের সাথেও লাগে ভাগ্যের আভাস, তবু মানুষের আশা নিয়ে এগিয়ে যায়, হাল না ছাড়লে নতুন পথ খুঁজে পায়। শুভ্রা ভট্টাচার্য লিখছেন বাঁশদ্রোণী কলকাতা থেকে, লিখছে, ইচ্ছে থাকলেই সবসময় হয় না, মন থেকে চাইলেও অনেক সময় পথ আটকে যায়, কারণ ইচ্ছের সঙ্গে দরকার থাকে সুযোগ, টাকা, সময়, সামর্থ্য। গরিবের ছেলের পাইলট হওয়ার ইচ্ছে থাকলেও টাকার অভাবে স্বপ্ন ভেঙে যায়। ইচ্ছেটা শুরু কিন্তু শেষ নয়, চেষ্টা করতে হবে, না পেলে ভেঙে পড়া চলবে না। বাহ, সুন্দর করে লিখেছেন আপনারা। আপনার কথা আজকে এই পর্যন্তই, আবার 9:30 থেকে 11:00 পর্যন্ত আমার সঙ্গে থাকবেন সঙ্গে স্পেশালিস্টের গেস্ট, এবং তারপর 12:00 পর্যন্ত আমি থাকব আপনাদের সঙ্গে। অবশ্যই বেঁচে থাকার গান নিয়ে শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে।
4: ঘড়ির কাঁটা বলছে 9:32 আর আপনারা শুনছেন সঙ্গে স্পেশালিস্ট। সঙ্গে স্পেশালিস্ট মানে এমন একটা দিন, এই বুধবার রাত 9:30 বাজলেই আমরা নিয়ে আসি এমন একজন স্পেশালিস্টকে যিনি আপনার সমস্ত উত্তর দিয়ে দেবেন, যা যা জানতে চাইছেন, যা যা প্রশ্ন জমেছে সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার আজকেই দিন। আজ আমাদের সঙ্গে কে আছেন আমি জানি আপনারা জানতে চাইছেন। অনেকেই আমাদের ফেসবুকের পোস্টার দেখেছেন, তারা ইতিমধ্যেই জেনে গেছেন কে আছেন। যারা জানেননি এবং এইমাত্র রেডিও সেটটা টিউন করলেন তাদেরকে বলে দিই, আমি মনীষা রয়েছি স্টুডিওর এ প্রান্তে আপনার সঙ্গে, আর সঙ্গে নিয়ে রেখেছি আজ এমন একজন ডায়েটিশিয়ান স্পেশালিস্টকে যাকে আপনারা চেনেন পেটুক ডায়েটিশিয়ান বলে। মানে এমন কিছু খাবার উনি দেন না যে খাবারটা নিজে খান না এবং যে খাবারে স্বাদ খারাপ। আপনি জানেন যে আমি নিজে যথেষ্ট ভোজন রসিক, কাজেই আমার অনুষ্ঠানে আমি এমন কোনো ডায়েটিশিয়ানকে অ্যালাউই করবো না যিনি বলবেন সেদ্ধ খেতে হবে, যিনি বলবেন বিরিয়ানি খাওয়া যাবে না, যিনি বলবেন খাসির মাংস চলবে না, কাজেই এসব চলবে না। সবই খাবো কিন্তু সুস্থ থাকবো। এমনই একজন ডায়েটিশিয়ান রয়েছেন আমাদের সঙ্গে যিনি খুব বিধিনিষেধের মধ্যে না বেঁধেও অনেক কিছু নিয়ম মানিয়ে নেন। নবারুণা গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। এই গরমে কি খেলে সুস্থ থাকবেন, এটাই আজকের বিষয়। আপনার প্রশ্ন আপনি পাঠাতেই পারেন আমাদের কাছে। কী কীভাবে পাঠাবেন আপনি জানেন যে আমাদের একটা ফেসবুকের পোস্টার পড়েছে, সেখানে তার নিচে আপনি প্রশ্ন পাঠাতে পারেন, আমাদের ফোন করতে পারেন, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903 05 999 2 এই নম্বরে। অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং SMS সব করতে পারেন। এবং একযোগে কিন্তু আমরা এখন দেখছি আমাদের এই অনুষ্ঠানটা ফেসবুক লাইভেও, কাজেই ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে এসে আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন, সেই প্রশ্নও আমরা পাঠিয়ে দেব আমাদের বিশেষজ্ঞ যিনি আছেন তার কাছে। এছাড়া আপনি ফোন করতে পারেন 2248 8085 এই নম্বরে, 2248 8085। ফোন লাইন খোলা রয়েছে আপনার জন্য। নবারুণা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
5: নমস্কার।
4: প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব, প্রচণ্ড গরম পড়েছে এবং আমরা আস্তে আস্তে থাইরয়েড, আস্তে আস্তে PCOD এগুলোর যারা আক্রান্ত রোগী তাদের নিয়েও কথা বলবো, তবে তার আগে যে প্রশ্নটা প্রথম করে নেব, এই যে প্রচণ্ড গরম, রোদের তাপ এবং দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না, এরকম একটা বিট্রেয়াল পরিস্থিতি আমাদের পরিবেশও আমাদের সঙ্গে বিট্রে করছে, কি খেলে শরীরকে জল শূন্যতার হাত থেকে রক্ষা করতে পারবো, শরীরকে ডিহাইড্রেটেড হওয়া থেকে বাঁচাতে পারবো কি খেলে?
5: প্রথমত হচ্ছে হাইড্রেশনের জন্য আমরা শুধুমাত্র তো মানে জলের তো একটা অবশ্যই গুরুত্ব অপরিসীম, তাছাড়াও যেগুলো লিকুইড পোর্শন আমরা নিয়মিত খেয়ে থাকি, যেরকম ধরুন অনেকে আজকাল গ্রিন টি খেতে অভ্যস্ত, তো চিনি ছাড়া গ্রিন টি, ডাবের জল, এখনের জন্য যে সিজনাল ফ্রুটস আছে, ফল আছে, তরমুজ বা ফ্রুটি, এই টাইপের জিনিসগুলো মানে এই টাইপের ফলগুলো, তার সাথে

সবজির মধ্যে, যেরকম জলজ সবজি, লাউ, চাল, কুমড়ো, ঝিঙে, মানে আমরা যদি দেখি যে প্রকৃতি কিন্তু একদম সিজন মাফিক বা মরশুম মাফিকই কিন্তু সবজি বা ফল উৎপাদন করে, আমাদের সিজনে যে যে জিনিসগুলোর মানে দরকার হয় বা রিকোয়ারমেন্ট হয় সেগুলোকে প্রোভাইড করার জন্য বা ব্যালেন্স করার জন্য। তো আমরা যদি দেখি যে সিজনাল যে সবজিগুলো, যেরকম এখন দেখবেন ঝিঙে বা লাউ ইত্যাদি এখনের

0: যাবে না। সস বা মেয়োনিজ, সব থেকে বড় কথা একটা জিনিস আমাদের ছোটবেলায় ভাবতে হবে যে আমি আমি তো 80s চাইল্ড, তো আমার সময় যখন কিনা মা মানে টিফিন দিয়ে দিত বা কিছু করতো, তখন কিন্তু এই সসের আধিক্য মেয়োনিজ তো ছিলই না, মানে মেয়োনিজ আমরা দেখিনি কখনো, বা ছোটবেলায় আমরা বিরিয়ানিও ইভেন দেখিনি, অনেক পরে গিয়ে বিরিয়ানির সঙ্গে পরিচিতি হয়েছে, আমরা কলেজ লাইফে এসে আমাদের বিরিয়ানির সাথে পরিচিতি এসছে। তো এই জিনিসগুলোকে হ্যাঁ, এবার আজ মানে তখনকার সময় মাদের হাতে হয়তো সময় থাকতো, এখনকার মারা অনেক কর্মব্যস্ত হয়েছেন, সেখান থেকে বাচ্চারা খেতে চায় না, সেখান থেকে তাদের একটা ম্যানেজ করার জন্য কিছু টেস্টি জিনিস বা টপিং অ্যাড করে দেওয়া যায়, কিছু তো পেটে যাবে, কিছু তো খাবার যাবে। কিন্তু আমি মায়েদের একটা কথা সবসময় বলি যে খাবার দিয়ে না ভালোবাসা দেখানোটা কখনোই উচিত নয়, বিশেষ করে ভুল ভাল খাবার দিয়ে। বাচ্চা কাঁদছে, আমি একটু ম্যাগি করে দিলাম, বা আমি একটু চিপস ধরিয়ে দিলাম, বা ক্যাডবেরি দিয়ে দিলাম, যে খাবার বা দাদু দিদিরা আজকাল কী করে, ক্যাডবেরি দিয়ে ভালোবাসা দেখান, যে আসো আমি তোমাকে লজেন্স দিয়ে দিলাম ক্যাডবেরিতে, সেটা না একদমই উচিত না। এই যে ফুড হ্যাবিটটা ছোটোবেলা থেকে যদি তৈরি হয়, সেটা কিন্তু পরে কি কখন মানে রেকটিফাই করতে অনেকটাই সময় লেগে যায়। একটা বাচ্চার, যে কোনো বাচ্চার ফুড হ্যাবিট কিন্তু বাড়িতেই তৈরি হয়, সে বাবা মাকে বা বড়দেরকে যেটা খেতে দেখবে সে কিন্তু সেটাই করবে, সে যেটা দেখবে যে খারাপ, যেটা দেখবে ভালো সেটাই কিন্তু সে অ্যাডাপ্ট করবে, বা যেটা স্বাদ সে পাবে না সেটার প্রতি তার কিন্তু আগ্রহও জন্মাবে না। তো চাটনি মানে মেয়োনিজ সস এগুলোতে অ্যাজ এ চাটনি, তো সেগুলো কিন্তু বাড়িতেও বিভিন্ন রকমভাবে বানিয়ে দেওয়া যেতে পারে, যেরকম ধনে পাতা পুদিনা পাতা বেটে, সামান্য বাচ্চাদের তো আর সুগারের ব্যাপার নেই, তারা যথেষ্ট অ্যাক্টিভ, তারা চিনি গুড় এগুলো খেতেই পারে, কোনো অসুবিধা নেই, তার সাথে একটু মধু দিয়ে বা অ্যাভোকাডো দিয়ে কোনো রকম আমি একটা হয়তো বানিয়ে রাখলাম। এবার হ্যাঁ, সবার জন্য অ্যাভোকাডো অ্যাক্সেসিবল নয়, গ্রাম বাংলায় যারা থাকে তাদের কাছে অ্যাভোকাডো থাকে না, ধনে পাতা পুদিনা পাতা এগুলো তো থাকে, তেঁতুল তো থাকে, সেগুলো দিয়ে যে চাটনিটা বানিয়ে দেওয়া যেতে পারে বা সসটা বানিয়ে দেওয়া যেতে পারে, ওই টমেটো সস বা মেয়োনিজের থেকে অনেকাংশে ভালো। বা আরেকটা জিনিস দেখতে হবে যে বাচ্চাকে আমি যে খেতে দিচ্ছি, মানে আমাদের একটা ধারণা বাচ্চা মানে বাচ্চার খাওয়ার মানে তাকে ভাত খাওয়াতেই হবে, মাছ খাওয়াতেই হবে, সেটাকে কিন্তু বিভিন্ন রকমভাবে মডিফাই করা যেতে পারে। আমি যদি একটা র‍্যাপ বানাচ্ছি যেটার মধ্যে হয়তো আমি বেসন দিয়ে একটা ছিলা বানালাম, ভেতরে হয়তো ডিম দিয়ে দিলাম, বা একটু মাছের একদম মাছগুলোকে ছাড়িয়ে জাস্ট একটুখানি মশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে টস করে ভেতরে রোলের মতো করে দিয়ে দিলাম, একটু স্যালাড দিয়ে দিলাম, আর তার মধ্যে একটা কোনো চটপাটা চাটনি বা কোনো একটা যেটা পুদিনা ধনে পাতা চাটনি বললাম সেটাকে একটুখানি আমি মিশিয়ে নিই, আমি ওটাকে রোল মতো করে দিলাম, বাচ্চা কিন্তু ওটা টেস্ট টেস্টি ভালো খাবে। তার মানে কখনই এই নয় যে আমাকে ম্যাগি বানিয়ে দিতে হবে, এমন নয় যে আমি সবসময় আমি মেয়োনিজ দিয়ে একটা ফ্রাইস দিয়ে দিলাম, বা চিপসের প্যাকেট মানে আমি দেখেছি কেক মানে বাচ্চাদেরকে কেক দেওয়ার প্রবণতা, চিপস দেওয়ার প্রবণতা এগুলো থাকে, যে তারা এবার চিপস খেতে পেট ভরেই যাবে, কিন্তু তার কিন্তু এটা কোনো উপকারে তো লাগলোই না। প্লাস এই যে এমটি ক্যালোরিগুলো বা আননেসেসারি প্যাকেজ ফুডগুলো খাওয়ার থেকেই কিন্তু ছোটোবেলা থেকে বিভিন্ন রকম শারীরিক সমস্যার সূত্রপাত ওখান থেকে। আজকাল 9-10 বছরের বাচ্চাদেরও কিন্তু PCOD হচ্ছে, কেন হচ্ছে, এই মানে ভুল ফুড হ্যাবিট থেকে কিন্তু সেগুলো সূত্রপাতটা শুরু, যে ঘরোয়া খাবারের প্রবণতা থেকে বেশি হচ্ছে বাইরের খাবার প্রবণতা, এটা একটা। আরেকটা হচ্ছে ওভার ফিডিং, বাচ্চা খাচ্ছে না, বাচ্চার খিদে পেলে ঠিক খেয়ে নেবে, প্রত্যেকটা মানুষ প্রাণী জীব যাদের খিদে পায় তারা ঠিক খেয়ে নেয়, তো সেই অভ্যাসটা করাতে হবে যে আমি জোর করে খাওয়াবো, নিয়ম মেনে খাওয়াতে গিয়ে আমাকে এই যে বাচ্চাদের একটা অভ্যাস তৈরি করা, যেটা আমাদের মানে ভারতীয়দের মধ্যে খুব বেশি নেই, যে সেলফ ফিডিং প্র্যাকটিস করানো, বাচ্চা গায়ে মাখছে খাবার, বাচ্চা হয়তো ফেলছে অর্ধেক খাবার ফেলে দিয়েছে তবুও সে নিজে হাতে নিয়ে খাচ্ছে, যেটা কিনা বিদেশে তুলনামূলক বাচ্চাদের মধ্যে প্রবণতাটা দেখা যায় বা মারা প্র্যাকটিস করায়, সেখান থেকে কিন্তু বাচ্চার একটা হেলদি ইটিং হ্যাবিট তৈরি হয়, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয় আমরা কিন্তু বুঝতে পারছি না, বাচ্চাকে যখন খাওয়াচ্ছি ঠুসে খাইয়ে দিচ্ছি, যে সে হয়তো বলছে আমি আর খাবো না, আমরা ভাবছি সে বায়না করছে, ন্যাক করছে, সে খেতে চাইছে না, কিন্তু হয়তো তার পেট ভরে গেছে, হয়তো সে খেতে চাইছে না, তার হয়তো যথেষ্ট পেটে মানে জায়গা নেই, তারপরে যে ঠুসে খাওয়ানো হচ্ছে সেটা কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। তো ওভার ফিডিং থেকেও কিন্তু তখন কী হচ্ছে, ওভার কনজাম্পশন হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু চাইল্ডহুড ওবেসিটি আসছে, সেটাই কিন্তু সারা জীবন তাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে।
1: বেশ, বাচ্চাদের চিপস চকলেট বা মনের মতন যে খাবার ফাস্ট ফুড সপ্তাহে কতদিন দেওয়াটা সেফ, কারণ কোনো বাচ্চাকেই আমরা বলতে পারবো না এগুলো একদম খাবে না, এগুলো একদম ছোবে না। পৃথিবীতে কিছু জিনিস শুধু বাচ্চাদের জন্যই ভালো লাগে। চকলেট বাচ্চা খাবে না তো বড়রা খাবে, সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না, খেতে যদিও সবারই ভালো লাগে। কিন্তু আমি বলছি যে বাচ্চাদের যদি এই জিনিসগুলো দিতে হয় তাহলে সপ্তাহে কতদিন দেওয়াটা সেফ?
0: দেখুন, প্রথমত বাচ্চারা মানে বাচ্চাদের যদি দিতে হয়, বাচ্চারা না এই নিয়মকানুনগুলো মানে না, মানতে চায় না, কারণ আজকে আমি দিলাম তারপরে বলবো এটা তোমার জন্য, এটা

0: তো একদিনই মানে যেটা বড়রা বুঝতে পারবে যে এটা এভাবে তোমাকে ডায়েট মেনটেন করতে হবে, তুমি এর বেশি খাবে না, বাচ্চারা না এটা বুঝতে চায় না, তো সেটা তাদের জন্য লজিক্যাল নয়। প্রথম থেকে আমি বারবার বলেছি, মানে এরকম আমি অনেক মানে বাচ্চার এক্সাম্পলও দেখেছি, তাদেরকে যদি প্রথম থেকে এই হ্যাবিটটা না করানো হয়, তারা চায় মানে তাদেরকে দেওয়া হলেও তারা খাবে না, তারা সেটাকে রিজেক্ট করবে যে আমি খাবো না, এটা বাজে। তো ওই ওটাই কিন্তু প্র্যাকটিসটা করাতে হবে। তো ভালো ওই চকলেট বা যে জিনিসগুলো, হ্যাঁ এবার বাড়িতে যদি চকলেট বানানো হচ্ছে যে খেজুর দিয়ে আমি তার সাথে একটুখানি চকলেট কোটিং করলাম বা লিকুইড চকলেট কোট করে আমি খাওয়ালাম, খেজুরটাও খাওয়ানো হলো বাচ্চাকে, তার সাথে চকলেটও স্বাদও পেলো, বা আমন বাদামটাকে আমি একটুখানি চকলেট কোট করে রেখে দিলাম, সে মাঝে মাঝে আমন বাদামটাও খেলো, তার সাথে সাথে সে তার চকলেটের স্বাদটাও লাগলো, এইগুলো পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখনই আমি বাচ্চাকে চকলেট বা চিপস এগুলো ইন্ট্রোডিউস করবো বা ইভেন ফাস্টফুড ইন্ট্রোডিউস করবো, সেই জায়গা থেকে কিন্তু বাচ্চার ফুড হ্যাবিটটা বিগড়ানো শুরু হয়। যখন থেকে আমি ইন্ট্রোডিউস করবো না, তখন থেকে তার খাবারের হ্যাবিটটাও কিন্তু সেরকমই থাকবে, এবং সেটা একদম মানে দু বছর বা দেড় দু বছরের বাচ্চার মারা যদি প্রথম থেকে এটা অ্যাপ্লাই করে, তারা বুঝতে পারবে যে সত্যি তাদের জীবনে মানে কোনো সমস্যা আসছে না পরবর্তীতে।
1: সিরিয়াল বাচ্চাদের একদম টডলার সময়, এটা কি খুব জরুরি? বাচ্চারা কত মাস পর্যন্ত বা কতটা সময় পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাবে?
0: ছমাস পর্যন্ত তো এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং সবার জন্য জরুরি, ছমাস অবধি। অনেক মায়েদের শারীরিক অবস্থা থাকে না যে ছমাস পর্যন্ত সে এক্সক্লুসিভ ব্রেস্টফিড করবে, কারণ অনেকে মানে মানে কাজে যায়, সেক্ষেত্রে তাদের পক্ষে সম্ভব হয় না, বা অনেকের মানে অনেক ব্রেস্টফিডিং করার মতো মানে প্রপার মিল্ক প্রডিউস হয় না, তাদের ক্ষেত্রে হয়তো বাইরের খাবার তাকে দিতেই হয়, কিছু করার নেই। কিন্তু এরপরে যখন উইনিং মানে সে যখন মানে বুকের দুধ ছেড়ে যখন সে অন্যান্য বাইরের খাবার খেতে শুরু করছে, ঘরোয়া খাবারই খাবে, সেদ্ধ ভাত ডাল বা একদম পাতলা টালটেলে মাছের ঝোল, ডিমের সাদা অংশ, বিভিন্ন রকম ফল স্ম্যাশ করে করে, বা ফলের রসও আমি যখন ইন্ট্রোডিউস করছি বাচ্চাকে, সেটা জল মিশিয়ে দিতে হবে যে কোনটা আমার সহ্য হচ্ছে। আমি কিন্তু জানি না যে তার শরীর বা কিছু কোনটা তাকে অ্যাডাপ্ট করতে পারবে, কারণ সে একদম নতুন এক মানে মানুষ, তো তার শরীর কী কী সহ্য করবে। অনেক বাচ্চাকে যেরকম আগে যেরকম দুধ উগড়ে দিত, দুধ সহ্য হতো না, তো মারা তাকে জোর করেই দুধ খাওয়াতো আরও, কারণ তখন কিন্তু বুঝতে পারতো না যে ল্যাকটোজ ইন্টলারেন্স বলেও একটা বস্তু হয়, যে সে দুধটা সহ্যই করতে পারছে না। তো প্রত্যেক মানে উইনিংয়ের জন্য বা ইভেন বাচ্চা যখন নতুন বাইরের খাবার খাওয়া শুরু করছে, ঘরোয়া খাবারের থেকে বেস্ট কোনো কিছু হতে পারে না।
1: বেশ, থাইরয়েডের পেশেন্ট কি খাবে না?
0: খাবে না বলতে সব থেকে জরুরি হচ্ছে গঠনজনিক ফুড যেগুলো থাকে, যেরকম ব্রোকলি থাকে বা ক্যাবেজ বা কলিফ্লাওয়ার, এগুলো বেসিক্যালি অ্যাভয়েড করবে, খাবে না বলে কোনো কথা নেই। ফুলকপি দিয়ে সে একদিন অবশ্যই রোস্ট করে খাবে, কেন খাবে না, এক্সেসিভ হারে খাবে না। অ্যাভয়েড এবং রেস্ট্রিকশন দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি কম খাবো বা নিয়মিত খাবো না, প্রতিনিয়ত খাবো না, বা ইভেন সয়াবিন বিশেষ করে র সয়া প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোকে মানে বাই চান্স আমি যদি সয়াবিনের কিছু খেতে চাইছি, আমাকে মেডিকেশনের সাথে সাথে ইনটেকের সাথে সাথে 4 থেকে 3 ঘন্টা গ্যাপ রাখতে হবে। কারণ দেখা গেছে সয়াবিনের মধ্যে যে ফাইটোস্ট্রোজেনটা থাকে বা গয়ট্রোজেনটা থাকে, সেটা আমার থাইরয়েডের যে আমি কেমিক্যাল থাইরয়েড মানে থাইরক্সিনটা যেটা নিচ্ছি ইনটেক করছি থ্রু মেডিকেশন, সেটা আমার কিন্তু মানে আমার শরীরকে অ্যাবজর্ভ করতে বা ইন্টেস্টাইনে অ্যাবজর্ভ করতে রেস্ট্রিক্ট করছে, বাধা দিচ্ছে। তো এবার আমি ধরুন গঠনজন যেগুলো আছে ফুলকপি বা বাঁধাকপি যেগুলো বললাম বা ক্যাবেজ বা ব্রকলি হলো বা ক্যালে হলো, এই টাইপের জিনিসগুলো নিয়মিত এগুলো রোজ কেউ খায়ও না, এমনিও হয়তো কদাচিত খেলো যারা কিনা থাইরয়েড পেশেন্ট, তো সেক্ষেত্রে তারা অ্যাভয়েড করে চলবে পুরোপুরি ডায়েট থেকে,
1: ওই ওষুধের 4 ঘন্টা বাদে খেতে পারে।
0: হ্যাঁ হ্যাঁ খেতে পারে এবং অ্যাভয়েড করে চলবে, এমন না যে রেস্ট্রিকশন যে একদম ছুঁতে পারবো না। অনেকেই বলে না এটা আমার তো এটা খাওয়া বারণ, বারণ বলে কোনো খাওয়ারই নয়, শুধু মানে লিমিট করতে হবে, লিমিট এটা বুঝতে হবে যে ময়দা, সুগার পেশেন্টের ময়দা খাওয়া বারণ নয়, সে প্রায় খাবে না, সে ডেফিনেটলি হয়তো 15 দিনে 1 দিন সে খেতেই পারে, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু প্রায় খাবে না। এবং সে যখন ময়দাটা খাবে, যেটা বললাম যে ওই মিলটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে প্রোটিন এবং ফাইবার দিয়ে, শুধু ময়দা বেসড কোনো যেন মিল না হয়, যদি একটা বা দুটো লুচিও খাচ্ছে তার সাথে যেন যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে পুরো মিলটাকে ব্যালেন্স করার জন্য বা পুরো গ্লাইসেমিক লোডটাকে ম্যানেজ করার জন্য।
1: বেশ, পেটুক ডায়েটিশিয়ান যখন, তখন বারবারই ওই বাইরের খাবারের প্রসঙ্গ আসছে, চাইনিজ, ইন্ডিয়ান, মুঘল না কন্টিনেন্টাল, কোন ধরনের খাবার অর্ডার করলে একটু সুস্থতার দিকে এগিয়ে থাকা যায় বা একটু ওয়েট লস জার্নিতেও সফল হওয়া যায়?
0: প্রত্যেকটার মধ্যেই না, মানে ইন্ডিয়ানের ক্ষেত্রে তো একদমই নেই আমি বলবো, কারণ ইন্ডিয়ান মানে তেল মশলা ছাড়া ইন্ডিয়ান খাবারটা হয়ই না, মানে বিশেষ করে যেটা তেল মশলা দিয়ে চিকেন বাটার মশলা থেকে শুরু করে পনির বাটার মশলা যাই হোক না কারণ সেটা হয় না, তো ওটার মধ্যে তেল মশলা অত্যধিক পরিমাণে থাকে, ইন্ডিয়ান খাবার কোনোরকমভাবেই হেলদি অপশনে আসেই না। চাইনিজের ক্ষেত্রে বলবো, চাইনিজও কিন্তু বিশেষ করে আমি যখন চাইনিজ প্রেফার করি আমি ক্যান্টোনিজ নুডলস বা ইভেন মানে যেটা হয় চিকেন ইন হোয়াইট সস বা যেগুলো কিনা ভেজ বা খুব হালকা পাতলা থাকে, মশলা তো থাকেই না বা সসের আধিক্যও নেই বলতে গেলে, তেলও নেই, সেই টাইপের খাবারগুলো কিন্তু বেশ হেলদি, অবশ্যই খাওয়া যায়। আর আরেকটা হচ্ছে কন্টিনেন্টালের মধ্যে হোয়াইট সস পাস্তা বা এই টাইপের খাবারগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায়, কারণ এগুলোর মধ্যে চিজের আধিক্য বেশি থাকে যেটা কিনা সেই গিয়ে ফ্যাট থাকছে, চিজও কিন্তু হেলদি, চিজ আনহেলদি নয়, চিজ কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দেওয়া যেতে পারে এবং চিজের মধ্যে প্রোবায়োটিক প্রোটিন হেলদি ফ্যাট এগুলো সমস্তটাই আছে, তো সেগুলো বাদে যে কিনা ওয়েট ম্যানেজমেন্টের জন্য যে ভাবছে কন্টিনেন্টালের ক্ষেত্রে, তার জন্য বেকড ফিশ উইথ সটেড ভেজিস বা বেকড চিকেন বা চিকেন স্যালাড এই টাইপের জিনিসগুলো যদি সে চুজ করছে নির্দ্বিধায় খেতে পারে।
1: বাড়িতে প্রত্যেক দিন ডিনারে বেকড খাবার, এটা কি উপকারী?
0: অবশ্যই খাওয়া যেতে পারে, মানে চার্ড যেন না হয়, গ্রিল মানে চারকোল্ড একদম পুড়ে যাওয়া যেটা হয় না আমরা যেটা চার্ড করে খাই সেটা না হলে বেকড খাবার বা পোস্ট খাবার অবশ্যই ভীষণ রকমভাবে উপকারী, বিশেষ করে মাছের ক্ষেত্রে পোচিং বা বেকিং এই প্রসিডিওরটা কিন্তু বেশ ভালো নিউট্রিয়েন্ট রিটেনশনের জন্য।
1: বেশ, ডিমের কুসুম খাবো না বাদ দেবো?
0: অবশ্যই খাবো, ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট রয়েছে, প্রচুর পরিমাণে মানে ভালো গুড ফ্যাট রয়েছে, প্রোটিন রয়েছে, কেন বাদ দেবো, অবশ্যই খাবো।
1: কোলেস্টেরলের সঙ্গে ডিমের কুসুমের কোনো আড়ি আছে?
0: না, কোনো আড়ি নেই। হ্যাঁ, এবার আমি একজন সুস্থ মানুষ যদি আমি যেরকম চারটে ডিম পর্যন্ত অ্যালাউ করতে পারি, কোলেস্টেরলের পেশেন্টকে আমি হয়তো একটা কি দুটো ডিমের কুসুম অ্যালাউ করতে পারি
1: দিনে।
0: দিনে
1: সপ্তাহে কটা ডিমের কুসুম খাওয়া যায়?
0: সপ্তাহে এরমভাবে দেখতে গেলে তো সপ্তাহে ডিমের কুসুম মানে টোটাল হিসেবে হয় না, দিন হিসেবে যদি আমি ধরি, কারণ আমি টোটাল মানে ওভারঅল যদি আমি দেখতে যাচ্ছি, তো দিনে চারটে করে ডিম খাওয়া যায়। গরমকালে অনেক সময় দেখা যায় যে ডিমের কুসুম একটু তো মানে ইজি টু ডাইজেস্ট হয় না, একটু হেভি টু ডাইজেস্ট হয়, তো সেক্ষেত্রে একটা কি দুটো ডিমের কুসুম গরমকালের জন্য ঠিক আছে, শীতকালের জন্য অবশ্যই এর থেকে বেশি খাওয়া যেতে পারে।
1: বেশ, সৌমি ভট্টাচার্য লিখছেন, যা খাচ্ছি খাওয়ার পর মাঝে মাঝেই পেটে মোচড় মতো হচ্ছে, টয়লেট যেতে পারলে ভালো হয় বলে মনে হচ্ছে, 37 বছর বয়স, এটার কারণ কি, কী করব?
0: ইনডাইজেশন হচ্ছে বা হতে পারে গ্যাস বা ব্লোটিং হচ্ছে, যার ফলে এই সমস্যাটা দেখা দিচ্ছে,
1: আইবিএসও
0: হতে পারে, এবং সেক্ষেত্রে আগে ডায়াগনোজ করতে হবে যে কী প্রবলেমটা হচ্ছে। আইবিএস যদি হচ্ছে তাহলে কিন্তু ডায়েটারি রেক্টিফিকেশন দরকার, যে পার্টিকুলার যে যে খাবারগুলো আইবিএসটাকে আরও বেশি ট্রিগার করে সেগুলোকে আগে থেকে বাদ দিতে হবে। যেরকম আইবিএসের ক্ষেত্রে শাক পাতাকে আমরা তো উপকারী ভাবি, আইবিএসের ক্ষেত্রে কিন্তু শাক পাতাকে দেওয়া যায় না, বা অনেক কিছু এরকম জিনিস বাদ হয়ে থাকে আইবিএসের ক্ষেত্রে হলে। আর যদি নিহাতি এই ওয়েদারের জন্য গ্যাস অম্বল হচ্ছে, সেখান থেকে পেটে মোচড় দেওয়া হচ্ছে বা আমাশার প্রবলেমও হতে পারে, সেটা সেগুলো যদি হচ্ছে সেটার জন্য তো অবশ্যই ডায়েটারি রেটিফিকেশন দরকার, এবং তার সাথে সাথে ডায়াগনোসিসটা খুব বেশি করে দরকার যে কী কারণে এটা হচ্ছে।
1: বেশ, যে প্রশ্নটা এরপর করতে ইচ্ছা করছে সেটা হলো যে আপনি বারবারই বলছেন যে পরিমাণের ওপর নজর দিতে হবে যে কোনো খাবারের ক্ষেত্রে, এবং কখন খাচ্ছি কিভাবে খাচ্ছি, আদর্শ লাঞ্চের টাইম বলেছেন 1:30, আদর্শ ডিনার বলেছেন 7:30 থেকে 8, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই যে একটা নতুন কনসেপ্ট আমাদের ডায়েটের খাতায় এসে জুড়েছে যে ওই 6:30 বা 7 সবটা খেয়ে নিলাম, তারপর অনেকক্ষণ না খাওয়া, তারপর আমি আবার এইভাবে ওয়েট কমাচ্ছি, এবং ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে নাকি যা খুশি খাওয়া যায়, এই কনসেপ্টগুলো কতটা ঠিক, ইন্টারমিটেন্ট ফাস্টিং কতটা উপকারী?
0: ইন্টারমিটেন্ট ফাস্টিংটা না সবার জন্য অ্যাপ্লিকেবল নয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং যেরকম যাদের পিসিওএস আছে বা পিসিওডিও আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, দেখা গেছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং থেকেও তাদের হরমোনাল ইমব্যালেন্স বেশি করে ট্রিগার হয়েছে, হ্যাঁ সেটা হয়েছে, এবং সুগার পেশেন্ট যারা তাদের জন্যও কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যাপ্লিকেবল নয়, এটাও দেখতে হবে। লিভার পেশেন্ট যারা তাদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিংটা মানে ভালো, যেরকম ফ্যাটি লিভার আছে বা লিভারের সমস্যা আছে তাদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কিন্তু হেল্পফুল। তো ডিপেন্ডস অন দ্য ফিজিওলজিক্যাল সিচুয়েশন বা কন্ডিশন, আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারি কিনা সেটা আমাকে দেখতে হবে প্রাথমিকভাবে। দুম করে একটা ডায়েটারি হ্যাবিট চলে আসলো এবং আমি দেখে ফেললাম, সেটা আমি ফলো করতে শুরু করলাম, এটা কোনোরকমভাবেই কোনো বুদ্ধির কাজ নয়, মানে এটা একদমই উচিতই নয়।
1: বেশ, ইন্টারমিটেন্ট ফাস্টিং যারা করেন এবং উপকার পান, তারা কি এই যে সময়টুকু খাচ্ছেন তাতে যা খুশি খেতে পারেন?
0: না, যা খুশি তো একদমই খেতে পারেন না। ধরুন আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, আমি যদি একটা উইন্ডোতে আছি, সে সময় যদি আমি 25টা রসগোল্লা খেয়ে নিলাম, 1 কেজি মানে চর্বিওয়ালা রেওয়াজি খাসি খেয়ে নিলাম, বা তেল মশলা দিয়ে ভাজাভুজি খেয়ে নিলাম, সেটা উল্টে আমার আরও বেশি ক্ষতি করবে। কোনো রকমভাবেই যা খুশি খাওয়া।

0: যায় না, সেখানেও একটা পরিমিত, এবং ওভারঅল সারাদিনের যে নিউট্রিয়েন্ট আমার রিকোয়ার্ড সেটাকে ব্যালেন্স করে খেতে হবে। কারণ আমি যদি শুধুমাত্র ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে যা খুশি খেতে গিয়ে অনেকটা কার্বোহাইড্রেটই খেয়ে ফেললাম, আমার কোনো লাভ মানে কাজে আসবে না ওটা। সেখানেও আমার ডায়েটটা কিন্তু প্রপারই হতে হবে।
1: বেশ, খাসির মাংস বাঙালির একদম মানে প্রিয়তম খাবার, বাঙালি বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা আপনার রেস্তোরাঁয় খুব বিখ্যাত এবং যে কোনো রেস্তোরাঁতেই খুব বিখ্যাত। তো এই যে মাটন খাসি, মানুষ কি সত্যি খুব ক্ষতিকারক, মানে একদম খাওয়া যাবে না, কোলেস্ট্রল বেড়ে যাবে, নাকি খাসির মাংস পরিমিত আকারে খাওয়া যায় এবং সেটা নিয়ম কি?
0: বিশেষ করে পাঁঠার মাংস বা কচি পাঁঠার মাংস যেটাকে বলা হয়, সেটা কিন্তু বেশ মানে ভালো মতো উপকারী, শুধু উপকারী নয়, সেটার মধ্যে আয়রনের পরিমাণ বা আদার্স বি ভিটামিন, সেলেনিয়াম এগুলো যা আছে বেশ ভালো, এবং বাচ্চারা যারা ইয়ং এজ, যারা যারা কিনা গ্রোয়িং এজে আছে, তারা কিন্তু নিয়মিত খেতে পারে এটা। কিন্তু প্রবলেমটা হচ্ছে কুকিং মেথডে, আমি ডালবো তার মধ্যে 500 গ্রাম তেল, 250 গ্রাম রসুন, 500 গ্রাম পেঁয়াজ দিয়ে সেটাকে এমনভাবে তৈরি করবো যেটা কিনা ডাইজেস্টই হবে না, সেটা তখন হয়ে যায় উপকারী। পাতলা ট্যালটেলে ঝোল যেটা আগেকার দিনের মা ঠাকুমারা বানাতেন, সেটা কিন্তু ওভারঅল ডায়েটের জন্য উপকারী এবং অবশ্যই খাওয়া যেতে পারে, এবং সেটা কিন্তু প্রোটিন ভ্যালু খুব ভালো। খাসির মাংস মানেই যে অপকারী তা না। হ্যাঁ, এবারে একটা ব্যাপার, মাটনের সোর্সটা এখন কিন্তু আমরা দেখেছি যে পাঁঠার মাংস যেটা কিনা একদম ফ্যাটলেস, সেটা খুব একটা পাওয়া যায় না, মানে যে মাংসটা পাওয়া যায় সেটা কিন্তু বেশ থলথলে চর্বিওয়ালা, মানে সেই একটা, হ্যাঁ, রেওয়াজি খাসি, আনহেলদি একটা, আমি ফ্যাট কনজিউম করছি, অতিরিক্ত ফ্যাট কনজিউম করছি, এবং তার সাথে সেটাকে বানাতে গেলে সেই তেল মশলা আরও এক্সট্রা মানে ইনক্লুড করা, সেখান থেকে সেটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে বা কুকিং মেথডে সেটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে। বিশেষ করে মাটনের যে ফ্যাটটা থাকে সেটা যখন হাই হিটে মানে কুক হয় না, তখন সেটা কার্সিনোজেন তৈরি করে, এলস আমি যদি ওটাকে সেদ্ধ করে রান্না করছি তখন কিন্তু সেটা প্রচণ্ড রকমভাবে উপকারী। এবং যারা কিনা প্রচণ্ড অ্যাকিউট অ্যানিমিয়াতে ভুগছে, তাদের জন্য কিন্তু মাটন লেগ স্টু বা মাটন একদম কচি পাঁঠার ঝোল বা ইভেন লিভারের যেটা ঝোল হয় সেটা কিন্তু মানে মহৌষধির মতো কাজ দেয়, মানে অন্যান্য যে কোনো কিছুর থেকে তার জন্য কিন্তু ওটা খুব ভালোভাবে কাজ দেবে।
1: বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে লিভার মানে মাটনের মেটে বেশি উপকারী না মাটন বেশি উপকারী?
0: লিভারটা বেশ ভালো উপকারী, কারণ লিভারের মধ্যে ফ্যাট থাকে না, এটা একটা। আর হচ্ছে আয়রনের পরিমাণ বেশ ভালো, মানে যাদের কিনা হিমোগ্লোবিন কম থাকে, সেটা বয়স্ক কেন যে কোনো এজের জন্য হিমোগ্লোবিন যাদের কম থাকে তাদের জন্য কিন্তু মেটে ভীষণ রকমভাবে উপকারী,
1: মানে মেটের ঝোল খাওয়া যেতেই,
0: অবশ্যই খাওয়া যেতে পারে।
1: বেশ, ঘড়ির কাঁটা বলছে যে আমাদের সময় কমে আসছে, যদিও একেবারেই আরও 1.5 ঘন্টা এই অনুষ্ঠানটা চালাতে পারলে ভালো লাগতো, কারণ প্রচুর প্রশ্ন রয়ে গেল যেগুলো আমরা করে উঠতে এখনও পারলাম না। এবং একদম শেষের দিকে যে প্রশ্নটা করব, যে এই যে আমরা গরমকালের ডায়েট বলি, গরমকালে আমরা যত হালকা খাবো তত ভালো, যত দই ঘোল এগুলো খাবো ভালো, অনেক সময় দেখা যায় দই ঘোল অনেকেরই অম্বল তৈরি করে,
0: একদমই
1: অনেকেরই অ্যাসিডিটি হয়, তারা কি করবেন?
0: দই ঘোল কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা ধারণা যে দই ঠান্ডা, অ্যাকচুয়ালি কিন্তু দই ঠান্ডা নয়, দই কিন্তু পেট গরম করায়,
1: হাই প্রোটিন রিচ,
0: হাই প্রোটিন রিচ, এবং পেট কিন্তু গরম করায়, দই কিন্তু গরম করায় অ্যাকচুয়ালি। তো দইয়ের যে ধারণাটা যে দই মানে বলে না যে গরম লাগে, যে ঠান্ডা দই ভাত খেয়ে নি, অ্যাকচুয়ালি ঠান্ডা দই ভাত খেতে তো আরাম লাগে, কমফোর্ট লাগে, কিন্তু ওটার আফটার এফেক্ট সেটা কিন্তু গরম, মানে গরম তৈরি করে, শরীরে হিট তৈরি করে। একই রকমভাবে যেরকম আইসক্রিম মনে করে যে ঠান্ডা খেলাম আরাম হলো, কিন্তু অ্যাকচুয়ালি শরীরে কিন্তু হিট তৈরি করছে, ওটা গিয়ে ক্যালোরি তৈরি করছে, হিট তৈরি করছে। তো ঘোল মানে বাটার মিল যেটা হয়, ছাঁচ বলে যেটাকে অ্যাকচুয়ালি, সেটা তুলনামূলক তাও একটু খাওয়া যায়, সেটা কিন্তু হজমের জন্য হেল্পফুল, যেহেতু প্রোবায়োটিক ড্রিঙ্ক হিসেবে কাজ করে। এলস হচ্ছে মানে যেরকম পানীয়গুলো তুমি অলরেডি বললামই, যে যতটা জলীয় সবজি বা জলীয় ফল বা ডাবের জল হলো বা লেবুর জল, যেরকম নুন দিয়ে লেবুর জল হলো, এই টাইপের জিনিসগুলো তো অবশ্যই বেশি উপকারী, মানে দই বা দইয়ের ঘোলের থেকে, বিশেষ করে মোটা করে দইয়ের ঘোল বা লস্যি বা দই দিয়ে খাওয়ার থেকে এগুলো অনেক অনেক বেটার। বা ইভেন পান্তা ভাত,
1: ঘরে পাতা দই না দোকানের দই?
0: ঘরে পাতা দই তো অবশ্যই ভালো, কারণ আমি সেটার কালচারটা জানি, যে আমি একটা মানে কি দইয়ের কালচার দিয়ে বা কার্ডের ইয়োগার্টের কালচার দিয়ে আমি দইটাকে পাচ্ছি, আমি জানি না যে কমার্শিয়ালি দইটা প্রোডিউস হচ্ছে সেটা কীভাবে তৈরি হচ্ছে, সেটা আমার পক্ষে অধরা থাকছে। প্লাস প্যাকেজিং, স্টোরেজ, কতদিন ধরে সেটা রয়েছে সেটাও একটা কিন্তু ফ্যাক্টর, কারণ আজকালকার সময় এই ফুড অ্যাডাল্টারেশন বা এই যে আনহেলদি প্র্যাকটিসগুলো সেগুলো থেকেই কিন্তু মানুষ বেশি ভুগছে।
1: ব্রাউন রাইস না হোয়াইট রাইস?
0: দুটোই, যদি কারোর সুগার, মানে বিশেষ করে ব্রাউন রাইস যেটা কিনা হাই ফাইবারের জন্য অনেকে পছন্দ করে, সেক্ষেত্রে

0: সেটা বলবো, সিকারি পেশেন্টরা কিন্তু বা ব্রাউন রাইস খেতে পারবে না, বা কিডনি পেশেন্ট যাদের তাদের ব্রাউন রাইস খেতে পারবে না, যাদের গাট হেলথের প্রবলেম আছে, হজমের সমস্যা আছে, বা বয়স্ক যারা, তাদের কিন্তু ব্রাউন রাইসটা খুব সহজে হজম হবে না, কষ্ট হবে তাদের জন্য, মানে গ্যাস হবে, ইনডাইজেশন হবে, প্রয়োজন নেই। তার থেকে নর্মাল যে হোয়াইট রাইস পাওয়া যাচ্ছে সেটা যদি আমরা রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছি এবং খাওয়ার সময় জাস্ট একটু গরম করে খাচ্ছি, সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী, বা ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইবারের মতোই কাজ করছে, মানে সেটা সুগার পেশেন্টদের জন্য বা ওয়েট ম্যানেজমেন্টের জন্য সেইভাবে ভাত খাওয়াটা কিন্তু অনেক অনেক অনেক বেশি উপকারী।
1: যারা নিরামিষাশী তাদের জন্য হাই প্রোটিন রিচ কী হতে পারে?
0: সব থেকে বড় কথা হচ্ছে নিরামিষাশী যাদের, তাদের মধ্যে হাই প্রোটিন রিচের ওই পনির বা ডালের সস, তো ওই পাঁচ মিশেলে ডালের ডাল তো তারা খুব বেশি খায় না, সয়াবিন মাশরুম সেগুলো হলেও না খুব বেশি প্রোটিন সেখান থেকে অ্যাভেল করা যায় না, মানে যে ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্টটা থাকে সেটা অতটা মানে সব থেকে বলতো, আমি তো পনির খাচ্ছি, আমি তো রাজমা খাচ্ছি বা ডাল খাচ্ছি, দেখা যায় সে হয়তো চার টুকরো পনির খাচ্ছে, সে তো 150 গ্রাম পনির খাচ্ছে না, তো আমার যে 60 গ্রাম মতো ডেইলি রিকোয়ারমেন্ট আছে বা 50 গ্রাম মতো ডেইলি প্রোটিনের রিকোয়ারমেন্ট আছে, সেটা তো শুধুমাত্র প্রোটিন মানে পনির থেকে বা দুধ থেকে পাবো না, দুধ থেকে আমি হার্ডলি 1 গ্লাস দুধ থেকে 3 গ্রাম থেকে 4 গ্রাম ম্যাক্স টু ম্যাক্স প্রোটিন পেতে পারি। বাদাম, বাদাম খেয়েও আমি কতটা প্রোটিন পাবো? তো অল ওভার তাদের তাদের শুধু না, যে কোনো নন ভেজিটেরিয়ানও যারা আছে, প্রত্যেকটা মিলে অল্প অল্প অল্প করে প্রোটিন কনজাম্পশন ভীষণ রকমভাবে জরুরি, এটা একটা। আর যারা ভেজিটেরিয়ান আছে তাদের কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রিচ ফুড, যেরকম যেগুলো বললাম, বাদাম, মাশরুম, পনির হলো বা সয়াবিন হলো, এগুলো বা রাজমা হলো, এগুলো যদি তারা খেতে না পারছে, সেক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্ট অবশ্যই জরুরি।
1: বেশ, হাতে সময় আর একেবারেই নেই, একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, জিজ্ঞেস করব টেক হোম মেসেজ কি?
0: ভালো থাকুন, সুস্থ থাকুন, সব থেকে আমি নিজে ডায়েটিশিয়ান হয়েও সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি যেটা, সেটাকে মানসিক স্বাস্থ্য। আপনি যদি মানে দুঃখে আছেন, ভালো না, মানে ভালো নেই, বা স্ট্রেস নিচ্ছেন, ঘুমোচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি ভালো খাচ্ছেন, আপনি কখনোই ভাববেন না সুস্থ থাকবেন, কারণ আপনার ওভারঅল হেলথটা সামহাও ডিটোরিয়েট করবেই করবে। আর আপনি যদি খুশি থেকে থেকে এক প্লেট বিরিয়ানিও খাচ্ছেন, আপনি কিন্তু একদিনে অসুস্থ হয়ে পড়বেন না কখনো। হ্যাঁ, রোজ খেলে সেটা কখনোই সেটা কাম্য নয়, কিন্তু একদিন খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন না। সারাদিনে যেটাই খাচ্ছেন বা যাই করছেন ব্যালেন্স ওয়েতে করুন, কোনো কিছুই পুরোপুরি বাদ দিতে হবে না, আবার পুরোপুরি কোনো আনহেলদি খাওয়ারটাকেও যেন ডিপেন্ড না করি।
1: অনেক ধন্যবাদ আপনাকে নবাদুনা, আপনাকে আবারও আমাদের FM গোল্ড পরিবারের তরফ থেকে স্বাগত এবং ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শুনছিলেন সঙ্গে স্পেশালিস্ট, আমি মনীষা রয়েছি আপনার সঙ্গে এখনও 1 ঘন্টা থাকবো, পরের ঘন্টায় ফিরছি ঠিক 11:10 এমন কিছু জীবনের কথা বলবো যে জীবন আপনাকে বাঁচতে শেখাবে। বেঁচে থাকার গান নিয়ে ফিরে আসছি এক্ষুনি।

0: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনছেন 100.1 FM Gold, আর আমি মনীষা রয়েছি আপনার সঙ্গে। আর আপনি রয়েছেন এমন একটি অনুষ্ঠানে যে অনুষ্ঠানে আপনি বেঁচে থাকার অনুপ্রেরণা পান, বেঁচে থাকার গান।
0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান, 100.1 FM Gold-এ, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান, 100.1 FM Gold-এ।
1: বেঁচে থাকার গানে আজ এমন জীবন নিয়ে কথা বলবো, এমন জীবনের কথা বলবো যে জীবন বাঁচতে শিখিয়েছিল একদা এই বাঙালিকে। শুনবো, তবে তার আগে ব্যাক টু ব্যাক দুটো গান, ফিরছি তারপর।

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: বেঁচে থাকার গানে আমি মনীষা রয়েছি আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন বেঁচে থাকার গানে। এমন একটি জীবনের কথা আজ বলবো যে জীবন আপনাকে অনুপ্রেরণা দেবে, জীবনকে অন্যভাবে ভাবতে শেখাবে। বয়স তার 83 পেরিয়েছে, তার হাতে পোঁতা প্রথম গাছের বয়স 72, বা ধরে রাখুন 75। 75 বছর ধরে গাছ পুঁতছেন এই মানুষটি। গাছ এবং গাছের মানুষ দুজনেই সুঠাম, একেবারেই সুঠাম চেহারা। ঋজু তার যে গাছ পুঁতেছেন সেই তাল গাছ এখনো ফলদায়ী, আর মানুষটি গাছ পুঁতেই চলেন দিনের পর দিন, বছরের পর বছর। নাটক বা সিনেমার বাঞ্ছারামের মতো তার বাগানের কিন্তু কোনো পাঁচিল নেই। বাস্তবের বাঞ্ছারাম তার বাগান গড়ার চেষ্টাই করেননি কখনো, অথচ ব্যক্তিগত স্বার্থের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে তার বৃক্ষ অভিযানের গল্প ও সংকল্প। কথা বলছি শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বাঁকুড়ার সারেঙ্গার দক্ষিণ কাশীবনে শ্যামাপ্রসাদের বাড়ি। 80টি পর বৃদ্ধ, গাছ পুঁততে মাটিতে কোদাল চালান, জল দেন, আগাছা পরিষ্কার করেন।

সবটুকু নিজের হাতে। গোটা ব্লকে তার হাতে পোঁতা শাবালক গাছের সংখ্যা হাজার পাঁচেক। শ্যামাপ্রসাদ একদা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার রোজ নামচা। বাঞ্ছারামের সঙ্গে তার অমিল যেমন আছে, মিলও কম নেই। কোথায় মিল আর কোথায় অমিল শুনব দুটো গান শোনার পর।

কাম সাজাও। গল্পের বাঞ্ছারামের বারো বিঘে তেরো ছটাক জমির উপর বাগান, তার মধ্যেই মাটির বাড়ি। আর আমাদের শ্যামাপ্রসাদের জমি তিন বিঘে, চাষবাস করে দিন কাটানোর কথা ছিল সেই জমিতে, কিন্তু গাছই সব নষ্ট করে দিল। কেমন প্রেমে পড়ে গেলেন গাছের, সারাদিন ওই নেশাতেই মত্ত, ফলে সংসারে অনটন। চার ছেলেমেয়ের পড়াশোনা খুব বেশি দূর করাতে পারেননি, কিন্তু গোটা ব্লকে গাছ লাগাতে পেরেছেন প্রচুর। পুকুর পাড় থেকে রাস্তার ধার, নিজের জমি থেকে অন্যের উঠোন, সর্বত্র গাছ পুঁতে গিয়েছেন জীবনভর। একটা নামও পেয়েছেন শ্যামাপ্রসাদ, যদিও সেটাকে উপাধি হিসেবেই ভাবেন। তাকে বলা হয় গাছ দাদু। গাছ দাদু শুধু গাছ পোঁতেন না, কাছাকাছি কোথাও গাছ কাটার খবর পেলে তিনি হাজির হয়ে যান। মাস কয়েক আগে এরকম গাছ কাটার খবর যখন চোখে পড়ছিল, আমার মনে পড়ছিল এই মানুষটার কথা। একবার এলাকার রাস্তা চওড়া হবে বলে গাছ কাটার নিদান এসেছিল। শ্যামাপ্রসাদ সরাসরি পৌঁছে গেলেন স্থানীয় বিডিও অফিসে। গাছ কাটা যাবে না বলে পাল্টা নিদান দিয়ে এলেন। শেষমেশ পুলিশ এসে হাজির, কিন্তু শ্যামাপ্রসাদকে বুঝিয়ে সুঝিয়েও কাজ হল না। প্রশাসনের নির্দেশে কাঠুরেরা এলেন, শুরু হল গাছ কাটার কাজ। বৃদ্ধ গাছ জড়িয়ে ধরে বসে থাকলেন, কেড়ে নেওয়ার চেষ্টা করলেন করাত কুড়ুল। তার তখন একটাই দাবি, আগে একটা গাছ পিছু দুটো গাছ লাগাও, তারপর গাছ কাটা যাবে। শেষে প্রশাসন সেই প্রতিশ্রুতি দিল, বলা হলো অন্য জায়গায় লাগানো হবে দ্বিগুণ সংখ্যক গাছ। তারপর গাছ কাটার অনুমতি দিলেন শ্যামাপ্রসাদ। স্থানীয় বিডিও বলেছিলেন, রাস্তা বড় করার মতো উন্নয়নমূলক কাজের জন্য কখনো কখনো বরাত পাওয়া সংস্থাকে বাধ্য হয়েই গাছের প্রাণ নাশ করতে হয়, আমাদেরও খারাপ লাগে, কিছু করার থাকে না। কিন্তু ইনি যেভাবে আমাদের কাছে ছুটে এসেছেন, আমরা খুশি তার আবদার রক্ষা করতে পেরে। গাছের প্রতি ওর এই ভালোবাসা নিখাদ ও সম্পূর্ণ নিঃস্বার্থ। শ্যামাপ্রসাদের কথায় ফিরব আবারও দুটো গানের পর।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold.
1: শুনছেন বেঁচে থাকার গান, মনীষা রয়েছি আপনার সঙ্গে, কথা বলছিলাম শ্যামাপ্রসাদ বাবুর কথা, গাছের প্রতি এই প্রেম তার এলো কোথা থেকে। তিনি বলছেন, 8 বছর বয়সে আমি প্রথম যে গাছ পুঁতেছিলাম সেই তাল গাছের সঙ্গেই আমার প্রথম বন্ধুত্ব। এই গাছটার আঁটি বাবা দিয়েছিলেন, বলেছিলেন এখানে পোঁতো, পুঁতে দিয়েছিলাম। তাল গাছ পুঁতলে জল দিতে হয় না জানেন তো, কেবল পরিষ্কার করতে হয়। তো যখন এই গাছ এখানে পুঁতেছি শুধু পরিষ্কারই করেছি, এখন দেখুন কত বড় হয়েছে। আরও একটা গল্প আছে, বললেন তার মা খুব ভালো তালের পিঠে তৈরি করতেন, প্রতিবেশীদের বাড়ি থেকে তাল কুড়িয়ে এনে মাকে দিতেন খুদে শ্যামা। তারপর মা সেই তালের শাঁস চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ক্ষীরের পোর দিয়ে পিঠে বানিয়ে চিনির রসে ছাড়তেন। এভাবেই ছোট্ট শ্যামা তার চালের এবং তালের মিলমিশ করা যে পিঠে, সেই পিঠের স্বাদ নিতেন। আর সেটা করতে গিয়েই তার তালের পিঠের সঙ্গে ভাব ভালোবাসা। জ্ঞান হওয়ার পর বুঝলেন গাছ লাগালে তো বেশ হয়, লোকের বাড়ি যেতে হয় না তাল কুড়োতে বা তাল জোগাড় করতে। সেই থেকে গাছের নেশায় পেয়ে বসল ছেলেকে। তিনি বুঝলেন গাছ লাগালে মানুষের উপকার হয়, গাছ ফল দেবে, ফুল দেবে, কখনো কখনো গাছ মানুষের প্রয়োজনীয় অনেক কিছু দেবে। সারা জীবন প্রচুর গাছ লাগিয়েছেন, বেশিরভাগটাই তাল, আম, জাম, বট, অশ্বত্থ, খেজুর, শাল, মহুয়া, নারকেল, কি নেই শ্যামাপ্রসাদের বৃক্ষ ভাণ্ডারে। গোটা ব্লকে সব গাছ ভরিয়ে তুলেছেন, কোনো বিশেষ প্রজাতির গাছের প্রতি তার সেরকম প্রেম নেই। শুধু গাছ লাগিয়ে দায় সারেন তাও নয়, সে গাছ বড় না হওয়া পর্যন্ত চলে পরিচর্যা। বাড়ি থেকে দুপুরের খাবারের ডাক না পড়লে বিরতি দেন না। একটি পরিবেশপ্রেমী সংগঠনের কর্ণধার তার সম্পর্কে বলেছিলেন, শ্যামাপদবাবু এক কথায় অসাধ্য সাধন করেছেন, তিনি একক প্রচেষ্টায় 5,000-এর বেশি গাছ লাগিয়েছেন, শুধু তাই নয় তাদের বড়ও করেছেন। শ্যামাপ্রসাদকে নিয়ে তাই আজ বেঁচে থাকার গানে তাঁর জীবনের কথা শোনালাম মনীষা। এসব মানুষের কথা শুনলে জীবনের বারান্দায় রোদ্দুর এসে দাঁড়ায়, তাদের দিকে দুহাত বাড়িয়ে মানুষ রোদ্দুরের খোঁজ করে।

0: আর দেখা নাই।
1: মনীষা ছিলাম এতক্ষণ আপনার সঙ্গে বেঁচে থাকার গান নিয়ে, ফিরবো আবার অন্য কোনো দিন অন্য কোনো মানুষকে নিয়ে বেঁচে থাকার গানে। শুভরাত্রি, ভালো থাকুন।

এবারের গানটির গীতিকার বীরেন্দ্রনাথ ভট্টাচার্য, সুরকার ও শিল্পী রাজীব করচৌধুরী।

রাজীব কর চৌধুরীর পর এবারে শিল্পী শ্রেয়া ঘোষাল, গীতিকার সৈকত কুণ্ডু, সুরকার অমিত বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন, গানটি লিখেছেন নজরুল ইসলাম, সুর দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

রূপঙ্কর বাগচির পর এবারে শিল্পী সুমন কল্যাণপুর, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন রুনা লায়লা। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর দিয়েছেন আলাউদ্দিন আলী।

এবারের শিল্পী তালাত মাহমুদ, গানটির গীতিকার গিরিন চক্রবর্তী, সুরকার কমল দাশগুপ্ত।

এবারে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, গানটির গীতিকার রুবি বাগচি, সুরকার অনিল বাগচি।

এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গানটির গীতিকার পবিত্র মিত্র, সুর সতীনাথ মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার ভূপেন হাজারিকা।

এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম ছবি তুফান, গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অমিত কুমার ও শক্তি ঠাকুর।

0: ছবির নাম লুকোচুরি, গানটি গেয়েছেন কিশোর কুমার।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: got the tricks. Army means Calcutta, 1976.
1: ছবির নাম সাথীহারা, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
2: ও ময়না কথা কও, কেন চুপটি করিব তবু।

0: কিছু রাত তুমি জাগতে যদি দেখতে গো সব তারা জ্বলছে মিষ্টি কথা চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না।
1: এবারের গানটি গেয়েছেন শ্যামল মিত্র, ছবির নাম অন্তরাল।

0: বলো বলো আমি কি করি।
1: এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল, ছবির নাম ক খ গ ঘ।

এবারের শিল্পী অর্চনা ভৌমিক, ভক্তিগীতি, দ্বিজেন্দ্রলাল রায়ের গান অর্চনা ভৌমিক।

শুনছেন দ্বিজেন্দ্র গীতি। এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অনুপ ঘোষাল ও শিপ্রা বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানে এখন শুনবেন লোকগীতি, পরপর দুখানি লোকগীতি শুনবেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন নানা রঙের গান। একটু পরে শুনবেন অন্য অনুষ্ঠানের ঘোষণা। নানা রঙের গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো।

শেষ হলো আজকের মতো হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ে। শিল্পী জগজিৎ সিংয়ের কণ্ঠে শুনছিলেন ফিরাজ মুছে। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতির প্রথম নিবেদনে আজকে শুনবেন শিল্পী দিলীপ কুমার পাত্রের পরিবেশনায় খেয়াল রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী দিলীপ কুমার পাত্র, রাগ ভাটিয়ার। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের, শিল্পী অয়ন সেনগুপ্ত পরিবেশনায় সেতার, রাগ গুর্জারিটোরি।

শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন, শিল্পী অয়ন সেনগুপ্তের পরিবেশনায় সেতার রাগ গুর্জারিটোরি। এই পরিবেশনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

শুনছিলেন শিল্পী বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে আধুনিক গান। 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌমকান্তির সঙ্গে রয়েছি রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে। প্রথমে হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আর একটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই আমাদের আবার নতুন করে এগিয়ে চলা। আজ 27 মে 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 28 মে 2026। রাত 12টার পর ক্যালেন্ডারে তারিখ বদল হয়ে গিয়েছে আর নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত। 107 FM রেনবোতে আনন্দধ্বনি। রবি ঠাকুরের বিভিন্ন লেখা, কথা, গান, এসব কিছু নিয়েই আনন্দধ্বনি। বনুবাণী কাব্যগ্রন্থের অন্তর্গত কিছু রচনা থেকে বিগত কয়েকটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আজকেও সেই বনুবাণীর অন্তর্গত বৃক্ষরোপণ উৎসব, মাঙ্গলিক অংশ থেকে প্রাণের পাথেও তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধাসিক্ত বায়ু, হে বালক বৃক্ষ তব উজ্জ্বল কোমল কিশলয়, আলোক করিয়া পান ভাণ্ডারেতে করুক সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ, লয়ে তব কল্যাণ কামনা শ্রাবণ বর্ষণ যজ্ঞে, তোমারই করিন অভ্যর্থনা থাকো প্রতিবেশী হয়ে আমাদের বন্ধু হয়ে থাকো, মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে, আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখায় আশ্রয় দিও, বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইও বর্ষা গীতিকায় সন্ধ্যা বন্দনার গানে, মোদের নিকুঞ্জ বীথিকায় মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে প্রাণমাত্রিকায় মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে, শতবর্ষ হবে গত রেখে যাব আমাদের প্রীতি শ্যামল লাবণ্যে তব, সে যুগের নূতন অতিথি বসিবে তোমার ছায়ে সেদিন বর্ষণ মহোৎসবে, আমাদের নিমন্ত্রণ পাঠাইও তোমার সৌরভে দিকে দিকে বিশ্বজনে। আজি আনন্দের দিন তোমার পল্লবপুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন, রবীন্দ্রের কণ্ঠ হতে সঙ্গীত তোমার মঙ্গলে মিলিল, মেঘের মন্দ্রে মিলিল কদম্ব পরিমলে। অনুষ্ঠান শুরুতেই শিল্পী দেবব্রত বিশ্বাস।

শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গান, অনুষ্ঠান আনন্দধ্বনি। বনমানিক কাব্যগ্রন্থের অন্তর্গত বৃক্ষরোপণ উৎসব রচনার খ্যাতি অংশ। বক্ষের ধন হে ধরণী ধরো ফিরে নিয়ে তব বক্ষে, শুভদিনে রে দীক্ষিত করো আমাদের চিরসক্ষে, অন্তরে পাক কঠিন শক্তি কোমলতা ফুলে পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী তোমার অন্ন সত্রে। এবারে শিল্পী জয়তী চক্রবর্তী এবং মনীষা মুরালী নায়ার।

প্রকৃতির যে পাঁচটি উপাদান, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটি উপাদানের অংশকে বৃক্ষরোপণ উৎসব এই লেখাটির অন্তর্গত করেছেন রবি ঠাকুর। অপ অংশে বলছেন, হে মেঘ ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মেদুর অম্বর তলে আনন্দিত প্রাণে স্পন্দনে, জাগুক এ শিশুবৃক্ষ মহোৎসবে লহয়ের ডেকে, বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। এবারে তেজ। সৃষ্টির প্রথম বাণী তুমি হে আলোক, এ নবতরুতে তব শুভ দৃষ্টি হোক, একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা, স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি। অনুষ্ঠান আনন্দধ্বনি পাঁচটা থেকে সকাল ৬টা পর্যন্ত সৌম্যকান্তি সঙ্গে রয়েছি ১০৭ FM রেনবোতে। অনুষ্ঠান একযোগে শুনছেন নিউজ অন AIR অ্যাপসেও। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় পারমিতা মুখোপাধ্যায়। এবারে শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন
1: শুনছিলেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান। রবি ঠাকুরের লেখা বনমানিকা গ্রন্থের বৃক্ষরোপণ উৎসব এই লেখার অন্তর্গত মরুত অংশ। হে পবন করোনায় গৌণ আষাঢ়ে বেজেছে তব বংশী, তাপিত নিকুঞ্জের মৌন নিঃশ্বাসে দিলে তুমি ধ্বংসী, এ তরু খেলিবে তব সঙ্গে সঙ্গীত দিও এর ভিক্ষা, দিও তব ছন্দের রঙ্গে পল্লব হিল্লোল শিক্ষা।

বোম অংশে। আকাশ তোমার সহাস উদার দৃষ্টি, মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি, তব আহ্বানে এই তো শ্যামল মূর্তি, আলোক অমৃতে খুঁজিছে প্রাণের পূর্তি, দিয়েছ সাহস তাই তব নীল বর্ণে বর্ণ মিলায় আপন হরিত পর্ণে, তরু তরুণেরে করুণায় করধন্য, দেবতার স্নেহ পায় যেন এই বন্য। এবারে শিল্পী জয়তী আচার্য।

শুনছিলেন শিল্পী ইন্দ্রনীশের কণ্ঠে গান, অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। রবি ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের প্রথম রচনা সূচনা। ভক্ত যখন বলেন তয়া ঋষিকে হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি, তখন ঋষিকেশের থেকে ভক্ত নিজেকে পৃথক করে দেখেন। সুতরাং তার নিজের জীবনের সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে একা ঋষিকেশের পরেই। চিত্রাকাব্যে আমি একদিন বলেছিলাম, আমার অন্তর্যামী আমাকে দিয়ে যা বলাতে চান আমি তাই বলি। কথাটা এই রকম শুনতে হয়, কিন্তু চিত্রায় আমার যে উপলব্ধি প্রকাশ পেয়েছে সেটি অন্য শ্রেণীর। আমি একটি যুগ্ম সত্তা অনুভব করেছিলাম, যেন যুগ্ম নক্ষত্রের মতো, যুগ্ম নক্ষত্রের মতো যুগ্ম সত্তা। সে আমারই ব্যক্তিত্বের অন্তর্গত, তারই আকর্ষণ প্রবল, তারই সংকল্প পূর্ণ হচ্ছে আমার মধ্য দিয়ে। আমার সুখে দুঃখে, আমার ভালোয় মন্দয়, এই সংকল্প সাধনায় এক আমি যন্ত্র এবং দ্বিতীয় আমি যন্ত্রী হতে পারে। কিন্তু সঙ্গীত যা উদ্ভূত হচ্ছে, যন্ত্রেরও স্বকীয় বিশিষ্টতা তার একটি প্রধান অঙ্গ। পদে পদে তার সঙ্গে রফা করে তবেই দুয়ের যোগে সৃষ্টি। এ যেন অর্ধ নারীশ্বরের মতো ভাবখানা। সেই জন্যই বলা হয়েছে, যে লোসুখী মরে প্রদীপ তোমার, করিবারে পূজা কোন দেবতার, রহস্যে ঘেরা অসীম আধার মহামন্দির তলে। এবারে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।